আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সঙ্গে নিউজ অন এআর ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার, 11ই আষাঢ় 1948 শকাব্দ, 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 2রা জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 2 সেকেন্ড।

0: वेपन मिनिस्टर, डिफेंस मिनिस्टर, एनएसए, फॉरेन सेक्रेटरी एंड अदर लेवल्स. सुपर्णा सैकिया, आकाशवाणी न्यूज, दिल्ली.
1: Prime Minister Narendra Modi has said he is looking forward to the wide-ranging discussions with Japanese Prime Minister Sanae Takaichi today, and that will deepen further, I beg your pardon, that will further deepen India-Japan's special strategic and global partnership. In a social media post, Mr. Modi said he is delighted to host her on her first visit to India. Prime Minister Modi said that through their joint efforts, India and Japan will continue to advance peace, stability and prosperity in the Indo-Pacific and beyond. Employees Provident Fund Organization, EPFO, has officially notified an 8.25% interest rate on EPF deposits for financial year 2025-26. The ratings have been declared following approval of the Ministry of Labour and Employment as per the EPF scheme 1952. It has directed regional and zonal offices to credit the approved interest to members' EPF accounts. The Delhi government has notified a permanent winter pollution master plan that will remain in force every year from 1st of November to 28 February to curb seasonal air pollution in the national capital. Chief Minister Rekha Gupta said the new framework consolidates existing pollution control measures into a single set of rules, ensuring timely implementation without issuing separate orders every winter. The notification incorporates a revised GRAP guidelines of the Commission for Air Quality Management and directions of the Supreme Court. Under the new rules, vehicles without a valid pollution under control certificate will not be supplied fuel at petrol pumps, CNG and LPG stations across Delhi throughout the year. In the FIFA World Cup, Belgium staged a stunning comeback to beat Senegal 3-2 after extra time round of 32 and qualify for the round of 16. Youri Tielemans scored a 125th minute penalty to seal a dramatic 3-2 victory and extend Belgium's unbeaten run to 17 matches. Belgium will now face the winners of the United States versus Bosnia and Herzegovina match in the round of 16. In men's cricket, the first T20 international between India and England was abandoned due to rain in Chester Lee Street last night. The five-match series now stands level at 0-0. Opting to bat first, India scored 189 for 7 in stipulated 20 overs, with skipper Shreyas Iyer scoring higher 68 runs off 47 balls. And that's the end of this news bulletin.
2: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ।
3: পূর্বের অথবা সাম্প্রতিকের পুণ্যের দ্বারা যে কোনো ব্যক্তির ব্রহ্মতত্ত্বকে জানিতে ইচ্ছা হয়, তাহার কর্তব্য এই যে বেদান্ত বাক্যের শ্রবণ এবং তাহার অর্থের মনন প্রত্যহ করেন এবং তদানুসারে জগতের সৃষ্টি স্থিতি ভঙ্গকে দেখিয়া তাহার কারণ যে পরমব্রহ্ম তাহাকে দৃঢ়তর বিশ্বাস করেন যে এক নিত্য সর্বজ্ঞ সর্বশক্তিমান কারণ বিনা জগতের এরূপ নানা প্রকার আশ্চর্য রচনার সম্ভব হইতে পারে না। এইরূপে জগতের এবং ব্রহ্মাণ্ডের ও তাবৎ শরীরের চেষ্টার কারণে যে পরমেশ্বর, তাহার চিন্তন পুনঃপুন করিলে সেই ব্যক্তির অবশ্য নিশ্চয় হইবেক যে এই নানারূপ জগৎ কেবল সত্যস্বরূপ পরমেশ্বরকে আশ্রয় করিয়া সত্যের ন্যায় প্রকাশ পাইতেছে। তাহার সত্তা অর্থাৎ তেহ আছেন এইমাত্র জানা যায়, কিন্তু তাহার স্বরূপ কোনো মতে জানা যায় না। যেমন এই শরীরে জীব সর্বাঙ্গ ব্যাপিয়া আছেন ইহাতে সকলের বিশ্বাস আছে, কিন্তু জীবের স্বরূপ কি প্রকার হয় ইহা কেহ জানেন না। এই প্রকার মন বুদ্ধি অহংকারও চিত্তের অধিষ্ঠাতা এবং সর্বব্যাপী, অথচ ইন্দ্রিয়ের অগচর। পরব্রহ্ম হয়েন ইহাই নিতান্ত ধারণা করিবেন। পরে মরণান্তে এইরূপ জ্ঞাননিষ্ঠ ব্যক্তির অন্যত্র গমন না হইয়া উপাধি হইতে সর্বপ্রকারে মুক্ত হইয়া তৎক্ষণাৎ ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয়। ওই জ্ঞানীর জীব ইন্দ্রিয় সহিত শরীর হইতে নিঃসৃত হয়েন না, ইহলোকেই মৃত্যু পরে কর্তারূপেই কেবল বোধগম্য হয়েন। ইহাই বেদান্তে

0: সর্বত্র কহেন, যাহা হইতে বিশ্বের সৃষ্টি স্থিতি ভঙ্গ হইতেছে তাহাকে জানিতে ইচ্ছা করো, তেহ ব্রহ্ম নহেন। এবং পরমেশ্বরের স্বরূপ কোনো মতে জানা যায় না, ইহা সকল উপনিষদে দৃঢ় করিয়া কহিয়াছেন। যাহার স্বরূপকে মন আর বুদ্ধি দ্বারা লোকে সংকল্প কিংবা নিশ্চয় করিতে পারে না, আর যিনি মন আর বুদ্ধিকে জানিতেছেন ইহা ব্রহ্মজ্ঞানীরা কহেন, তাহাকেই কেবল ব্রহ্ম কহে। আর যে ব্যক্তির ব্রহ্মজিজ্ঞাসা হইয়া থাকে কিন্তু কোনো এক অবলম্বন বিনা কেবল বেদান্তের শ্রবণ মননের দ্বারা ইন্দ্রিয়ের অগোচর পরমাত্মার অনুশীলনতে আপনাকে অসমর্থ দেখেন, সেই ব্যক্তির কর্তব্য এই যে প্রণবের অধিষ্ঠাতা কিংবা হৃদয়ের অধিষ্ঠাতা তাহাকে সকল অবলম্বনের মধ্যে প্রণবের অবলম্বনের দ্বারা যে পরমাত্মার উপাসনা তাহা শ্রেষ্ঠ হয়। অতএব ব্রহ্মজিজ্ঞাসু ব্যক্তিদের প্রতি প্রথম অবস্থায় ওঙ্কারের অবলম্বনের দ্বারা ব্রহ্মোপাসনার বিধি সর্বত্র উপনিষদে আছে। প্রণবকে ধনু করিয়া আর জীবাত্মাকে স্বর করিয়া আর পরব্রহ্মকে লক্ষ্য করিয়া কহিয়াছেন, অতএব প্রমাদশূন্য চিত্তের দ্বারা ওই লক্ষ্যস্বরূপ পরম ব্রহ্মতে স্বরস্বরূপ জীবাত্মাকে বিদ্ধ করিয়া স্বরের ন্যায় লক্ষ্যের সহিত মিলিত হইবেক। অর্থাৎ প্রণবের অনুষ্ঠানের দ্বারা ক্রমে জীবকে ব্রহ্মপ্রাপ্ত করিবে। ওঙ্কার আর তৎ এবং সৎ এই তিন প্রকার শব্দের দ্বারা ব্রহ্মের নির্দেশ হইয়াছে। সৃষ্টির প্রথমে এই তিন প্রকারে যে পরমাত্মার নির্দেশ হয়, তেহ ব্রাহ্মণ সকলকে এবং বেদ সকলকে এবং যজ্ঞ সকলকে নির্মাণ করিয়াছেন।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। অঞ্জলি অনুষ্ঠানে এখন শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

অঞ্জলি অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। এবারের শিল্পী অমর প্রসাদ চট্টোপাধ্যায়।

অঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায় এবং অমর প্রসাদ চট্টোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। হায়ুম নিখরাং।

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্কজাং জরানী বেলাই বেলাইখা কাহামিয়া ফরাই চেঙ্গুতিনী ফুংনি হায়ুংনি খরং পান্দা অ পান্দা আওয়াইং তো সা সাই নেইরা দক চিচুকু কিলো হরছ নেইরা থামচি দক ফুটা ব্রী মিটার সারা সা ফুটা দক মেগা হরছ বাকসাখাই আওয়াইং তো তিনি শালমারিংখা তিনি সাংরং শাল তাল ইং তাল নি সাচিসা চিব্রেরা থামচি বাতৃপ্রবেশী জুলাই তালনি শাল নই নৈশাই নৈচি দক ইংরেজি বিশী

0: শ্রীমদ ভগবত গীতা সঙ্গ কাহাম করং যাই যাই খে থাঙ্গি টংনানি লামা ফুনগু সঙ্গনসিনে লাংমা ধর্ম সামংতেই কথার হামজাকমানে লামা ফুনগু মতাই শ্রীকৃষ্ণ সাও মনাক কাইসা চাতি পহর অঙ্গই চং সামা হাইন সত্যবো বিনি নাইথকমা বাইন চং সাইফায়ু হাইনে বাকি বড়গ্রগ্ন সত্য এবার সৈনি লামা হিমনা নাঙ্গু মতাই শ্রীকৃষ্ণ খা বাজাক অর্জুন পাপ পুণ্য বিনি খেলাইথাই খেলাইথাই আনি কক প্রথমা রগ্ন শাখা শাখা নং যে সামানে যতন সৈন্য জবা খেলাইখাই কাইনি বুখাক নথৈনাই অর মংসা বো চাইয়া করি ফিয়াবা অথৈমা তামনু হন বরক পৈলা কলৈ অঙে আচায় আবনি উলো তরৈ চেরাই চাসলক শিকলা উলো বুড়া অঙ্গো অবহাইন থৈমা বরক রগ্নি তে কাইসা বেরেম সগৈমানি চিনিসা কাইসা বরমনি তে কাইসা বরম সেলাইজাকমানি অ সেলাইমা ও শাক সেলাইজাক ফানো চিনি ফলা সেলাইজাকিয়া চিনি ফলা চামিয়া থৈয়া হাইনি বাকি সিনাই বরক রক খা হামিয়া অংয়া বরক বিনি কচামরি খিবিউই কতালরি চুমা হাইন চিনি ফলা বকচাম হামিয়া শাকন খিবিউই কতাল শাকন সেলাইনা হারো চিনি ফলানো মকল বাইন গিয়া যোগ জ্ঞান এবার ব্রহ্ম জ্ঞান বাই ফলানো নগুই মানো সামুং ন ধর্ম হাইনি বাকি যতন সামং খেলাইনা নাংনাই মতাই শ্রীকৃষ্ণ হাইনি বাকি জবা খেলাইমানে বিশংতৈ অর্জুন বিনি সামং খেলাইনানি কগ্ন শাখা অ কক আহাম রকজন গীতা ও শ্রীকৃষ্ণ অর্জুন সামানি কগ্রং রং খেনা লাইকা ফাইদে হাইকে তাবক নাই নালেন তিনিতেই হাই সালো লাই থাংজাক বিশি রগ তামো তামো পাতিকা আবার রগ্ন রোগী কগলাম কিসা নাই নাইন
1: ফাইদে সাইমান লাইন তিনি হাই সালকন তামো হঞ্জাক তাই আবন মৈদ সতন লাইন তিনি হায়ং ইউএফও সাল হিনজাগ ইউএফও নি কগ্ন তাইব ফুয়ারনানি বাকি মং গনাং চিচুকুরা ব্রিচিরা রসওয়েল নি মং ন তাইব মৈত খ্লাইনানি বাকিন অসাল ন পালাই যাগো তিনি হাইনহাই হাস্তেও এনিসেট সাল হানাই পালাই যাগো চামুং ফ্রান্স নি চামুং সামনাই চামুং ন বলাইনাই তৈ চামুং ন তাইব কাহাম খ্লাই সামনানি বাকিন অসাল পালাই যাগো তাই তিনি সংসারনি ওয়ার্ল্ড স্পোর্ট জার্নালিস্ট এবার ককটমা থমনাই রকনি সাল গতাল মিডিয়া সামুং তাংনাই রকনি জবামুং রকন তাইব আওয়াইনানি বাকি অসাল বিশি ব্রুম ব্রুম ন জুলাই তালনি নৈ সালমালিও পালাই যাগ তৈ তঙ্গ 2021 এবার নৈ সাই নৈজিসা মার্কিন যুক্তরাষ্ট্র কাবুলনি সালসি ও টংনাই মার্কিননি বিরখুং খলানো বাগরাম বিরখুং খলানো সেলাইয়ই আফগান বাহিনী থানে ইয়াফার যাগ তেই তিনি হাই সাল খরকসা মুগনাং অলক ডানওয়া হনৈ হিন্দি শিক্রং এবা হিন্দি ককলব ককটং শিক্রং বিনিব আচাইমানি সাল ব খরকসা বেলাইখেন মুগনাং পয়েট্রি হনৈ স্নি যাগ বিনি হিন্দি ককলব ককটং রকনি বিশিঙ্গ গলি দাগো জানটাকা আত্মি আবহাইর কবাংমা সৈমানি বাকি ব হায়ুং বেড়েম বেলাইখেন মুং গনাং ককলব সেনে হিনৈ এবা কক হিন্দিনি ইংলিশ স্লাইয়ী ব কবাংমা ককলব রক সেলাইলাংখা

0: নিব তিনি হায়ন বিশি চিচুকু রা বৃ চিচার তিনি হায় শাল আচাইমানি শাল থৈনাই রোগনি বিশৃঙ্গ তঙ্গ সিরাস উথ দুলা বখরকসা বারথায়ক থানি চবা ক্লাইলাংনাই নবাব বাংলানি নুখুঙ্গ আচাইনাই বিনি গবাংমা ভারত হাফ ইয়কথানি এবা কলকাতা ওয়েস্ট বেঙ্গলনি ও ব্রিটিশনি জরাব ব খরকসা সামুংক্লাইলাংনাই হেনাই সাজাগ তিনি হাই সালন বিশি চিসিনিরা বা চিসিনি ও বিনি থৈমানি সাল হেনাই পালাই যাগো আপসুক জরাতেই চেংখানা লাইকায় লাইথাংজাক জরা রগ তামু তামু পাতি লঙ্কা
1: ফাইবেহাই কেতাবুক সঙ্গ অসংসারত কাহাম করং টংনা নাঙ্গো হানি বাকি সালব্রুম ন সাক্র কাহাম করং টংনা নাঙ্গো হানি বাকি ফাইদেহাই কে সালচাং মানে লগে লগে বুঝলাও সাকাম করাইনি কগ্রব কিসা নাই নাইলে
0: ফাইদে তিনি সাকাম করাইনি কগ চিং সালাই না চিনি বেমার এবার সং জরা জরাও চিনি গবাং মা চিনি উংটং জরাও কিচা মিচা বেমারকন সং সাগনাঙ্গিয়া এবা সাগর ইয়াফা ইয়াগনা হারিয়া আবহাই রঙ এসনেমা একজেমা এবা খাইসক হঞ্জাগ আব বুকুরনি বেমার অবচিনি কক বাইখে খাইচুয়াখন অ বেমার অংখা মতক বেমার হেনে মানো চিনি শাকনি বেশের বাসার গবাং অংমা নুকজাগ অম দাল নই টঙ্গ কাইসা রিং বর্ম ফাঙ্গাল ইনফেকশন কিটিং তাই পুইসা হাই অঙ্গ তে কাইসা খে ফাথার অঙ্গ কিটিং হাই হাইফান ব ইমোলজিক্যাল খে অমন হঞ্জাগ অমংখা বেলাইখেন ওয়ানামা সিংসা এবার ক্রিমা সিংসা হনিব রম জাগো রম দি ইয়াকুংয়া কেতাই এবার জেবা জাগাফানো গৈমানো অ ইমোলজিক্যাল ন সিনিনা নিখে কিসা পাথরা বুকুর কাকসামা হাই ফাচ এবার ফাচ্ছাকে সলওই থাঙ্গো তৈতকুমা উল আব কুবাংখে ছিজাগো বুকুর পাথরা তাই মতক জাকমানি বাই চিনি বুসাকনি যত জাগানো পিসাজাগৈ থাঙ্গৈ মানো তুমুং জরাও ন চিং বিথি রক ফুলৈ ফুলৈ এবা বিথি চায়া রক হাকে চিনি বুসাক বুকুর মতক মা বাই কসা রক চাই তাই ব বেমার কতর অং মানো চিং অ বেমার বাই এবা খাইচক হাই বেমার বাই চালৈ টংনানি হে চিং পুইলা ন পরিষ্কার মা টংনাই রি রক সুজা গিয়া কানমা রক এবার লয় আবরকন মাখি বিথাই তাই কলমতৈ অংখে কেবনি রি রক কলমতৈ নাংজা কেবনি রি রক চুমানো মায়া কারনাই মেইন কিরিমানি সিংসা অংখা চং অ বেমার ন বুকুরনি চিকন সা বেমার হনে শাক নাঙ্গিয়া অঙ্গু চিনি বৈশাক বিশৃঙ্গ হাবৈ অব চিনি কিডনি রক এফেক্ট অঙ্গৈ মানো অ বেমার চিকন ফানো কিরিমা সিংসা ব অংমানি ন তুমুং ন রমই মাইনে হাঙ্গাই চিনি বৈশাক বুকুরনি বিশৃংতৈ ন চিনি বহকনি বেমার এবার বুকুকনি বেমার অঙ্গৈ থাংমানো গবাং কুক ন বহগন এফেক্ট লাইও হাইনে বাকেন সং অ বেমার ন চিকন সা হনৈ চং বন শাক নাঙ্গিয়া অংমানি ক গিয়া জিফুরু অ কসা এবার খাইসক ওয়ারি থাঙ্গ এবার বিশি কলকমা রমই হামিয়া অঙ্গৈ টঙ্গ আ জরাও সং শাক হামগ্রাইনি নগ থাঙ্গৈ বিনি বাহাইকে হামনানি আবন বিথি বরই মা চানাই ফিয়াবা জরা কলক রমই থাঙ্কাই আব হাম ফ্লাই আফানো অঙ্গৈ থাংমানো হাইনি বাকি চং ব্লাড টেস্ট রকমা খ্লাইনাই তাই সং স্ক্যানিং রকমা খ্লাইনাই চিনি মংসাসকদা জায়া অঙ্গৈ দঙ্কা হানাই অবহাই বেমার মানজাখাই সং দায়িত্ব দায়িত্ব খাইন সাক নাইক্রংনি নগ থাঙ্গাই সাক নাই জাকানি নাঙাই আপসেক জরাতেই সং খালাইগা তিনি সাক হামক্রাইনি ক গ
1: ফাদেহাইকে তাবুসং তাংবিতিনি কক বকিচ্ছা নাইনেলেন তিনি নাইলে নাই গয়াম।

0: মনোরোগী কগলাম চংহাতিও কবংমা বেরেমনি গয়ামরক ননুগো আবংখা ভিএনআর লখনউ তাইওয়ান পিঙ্ক অমহাই কাহাম বেরেমনি গয়ামরক হাতিও সংবন পাইনা থাঙ্গাকে বেলাইকে মরগ বন চংনগন কাইমানো তৈ গবংখে কাইনাই বথাইরক ফালাইনাই চং রংরক আজি মানো যত জরাও তৈ যত বেরেমনি হাওন অক গয়ামন কাইমানো কাহাম বেরেমনি কলম চারা এবা বসা কাইনা বাকে মিসকিরক রুইনাই হান কাহাম কেমা সামনে কাইসাতে কাইসা বুফং ছয় ফুট হাকজাল হাকজাল খে কাইকে কাহাম তেই কাইসাতে কাইসা বুতং বুতং খে কাইমাওকে দশ ফুট রকে হাকজাল খে কাইনা নামায় বুফং কাইমানে ইয়াগুলো তরি জরা জরা জরাও হংকেসং রানী নামায় তরি ফাইপুরু তৈর রানী নামায় তুমানী জরাও তেই অর সানা নিকলায় পুইলানি বিশ্ব বুথাই চাইকে হাঙ্কে বন চাই নারাই গে হাঙ্কে চাও তাম হুমালে চিনি বুফং কাহামকে তৈরা সঙ্গে সেকাংন আবথাই রক অঙ্গি ফাইকে হাঙ্কে বুফং বেদেক রক বাই থাঙি মানো বুথাই আহিলি রমৈনা রংনানি বাকে বিনি সাগু আশোক ফান অঙ্গে অঙ্গি মানো হানি বাকে পুইলানি বিশ্বকে চাই খাগি খিবিনা নাই তেনি বিশি নিশিমি হিঙ্কা চাই লেবু বাই বাকসা অঙ্কা হাঙ্কে বন ইংসা কুকসা রকনি ইয়াকনি ইয়াকাগ্রনা বাঙে চনতাম খাইনা নামায় পুইলাও ফম বাই উলো সাকাও পলিথিন বাইকে খবৈ রানী নামায় তৈ জরা জরাও ইং রংনি বাকে বিথি বরাই রক মা সান্নাই বুথাই খাগৈ নাহার মানে ইয়াগুলো চুফাং চেদেগ্র কিসা টানে রানী নামায় তাম হুমালে হাইনহাই তালচিনি এবার তালচারনি উলো তেওসা বেদেক গতাল অঙ্গি ফাইমানী আ বেদেগ বুথাই কাহাম খেই থাইপিনানি বাকে আশোক জরা সঙ্গ গয়াম কাইমানো রোগী কগলাম রক নাইনা লাইখা ফাইদি তাবু ককথম রোগ নাইনা লাইনা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ আগরতলা ত্রিপুরানি বখাক্তই নাই 2026 নি আজাগ রোজাখা এডমিট কার্ড নাহানানি তিনি জুলাই তালনি সালনই তিনি ফুংনি দামচিনি সিমি সারেকনি দাম বাতামি সতী থামচিনি বিশুঙ্গ থাঙে নাই জানে যা রংনগ থাঙে নাহানানি বাকে সাজাখা আবংখা 2026 বিশিনি মাধ্যমিক তে ক্লাস টুয়েলভ রোগনি বিশি বাচিরমানি এবার বছর বাচাও আবনি বাকে ও আমজং মন হাজাংনাই আর এক্সাম নাহারজাংনানি এডমিট কার্ড রোগ
1: গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার নি বখাক দেখাই কাইসা সাকলাই মং রাজাখা থাংনাই 13 মার্চ 2026 কাইসা মাল্টিপার্পাস নি বাকই রিটেন এক্সাম তলাংজাকমানি এবার আমজকমং নাহারজাকমানি আবনি বাকে মাল্টিপার্পাস ওয়ার্কার নি বিখাক্তে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি বখাক্তেকে সাকলাই জাকা বস্কাং নৈচি চিনই এবার 12 জুলাই 2026 তো আবনি বাকে যে চুকজাক ক্যান্ডিডেট এবার যে এলিজিবল ক্যান্ডিডেট ডকন ইন্টারভিউ এবার ব্রকনি ইন্টারভিউ নাহারজাকনানি বাকে ইন্টারভিউ নাহারজাকনাই তাই আবনি বাকে নরকনি এডমিট কার্ড ডাউনলোড খাইনানি বাকে নরক https://health.tripura.gov/in থাঙ্গাই নরকনি এডমিট কার্ড নাহারি মান্নাই বস্কাং বা শালমারি জরা আপনি বাকে নরকতেই বহামকাই সাইমানান বাকে হেলথ রিক্রুটমেন্ট ত্রিপুরা.gov/in থাঙ্গাই ব তাই বহামকাই সাইমান
0: গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি বখাক্তেই নাই সাকলাই জাকা অবংখা এসটি স্টুডেন্ট রকনি বাকে একাডেমি তে ফাইন্যান্সিয়াল ইয়ার অংখা 2026-27 নি এসটি স্টুডেন্ট রকনি প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকে নাই কৈমংবলাই নাহারজাকনাই এবার নাহারজাকি দো হাইমানো আবো রানী পাইথাক সাল অঙ্কা সাবমিশন খালামনা নামায় অনলাইন বিশুংত

0: sengkana lekha shebogo borok telang mani kogro
1: tabok phaidi shaima laine tini ni no bar tibani halok dogno kicha tini dokha kisha mogoi thang tongana uram uram thairogo pherangkogoi wati waifano manohone sajakha tini shalni shakani tungmari tongana thamchibri degree thamchibri doshmik nei degree celsius te khamawo changmari tongana neichi dok দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস তাই নবরাত্রি হকনি মারিতঙ্গ চুকু জিব্রে খামাওতঙ্গ বাচি সিনি তাই সাউট ধলাই গুমটি নর্থ তাই যত দৃষ্টিগণ কিছামি শাখায় তিনি ওয়াতে বুঙ্গই ফাইমান শুনিব হজা খাই জাকা আমি জরতেই সংখ্যা লাইকা তিনি নবার তিবানি হালকন
0: আপনি ইয়াগুলো চিনি ইয়াফব তাবুক জরা পাইরে রগঙ্গি ফাইরাখা বাজানা নিশকাং রসা মুংতং সাকখানাই নাইলেন তিনি খানালাইনে সুভাষ দেববর্মানি খরঙ্গ তিনি নি পান্দাও তংমানি আং মনিকা
1: আং সবিতা
0: ফাইদে হেকে তাবুক খানাই নাইলেন সুভাষ দেববর্মানি খরঙ্গ রচা মুংতংসা

আশোক জরা সুভাষ দেববর্মণি খরঙ্গ রচামুখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা অরণ পাইখা যতন হামবায়।

রবি কিরণ অনুষ্ঠানে শুনছেন শিল্পী প্রমিতা মল্লিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী কণ্ঠে শুনুন এবারের গানখানি।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবি কিরণ। আজকের শিল্পী ছিলেন প্রমিতা মল্লিক। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরে রয়েছে স্থানীয় বাংলা এবং কক্সবাজার সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসাবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছি বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে প্রথম সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান, ভারত সানায়ে তাকাইচির এই প্রথম সফরে তাকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভারত ও মালয়েশিয়া তাদের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আলোচনায় সামরিক পর্যায়ের পারস্পরিক আদান প্রদান, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ আলোচনা, সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক সহযোগিতা এবং নতুন ও উদীয়মান ক্ষেত্রে যৌথ কার্যক্রম প্রতিরক্ষা উদ্যোগের বিষয়গুলির অন্তর্ভুক্ত ছিল। ভারত সফররত মালয়েশিয়ার প্রতিনিধি দল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে সাক্ষাৎ করে এবং নতুন দিল্লির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ভবন পরিদর্শন করে। বৈঠকের আগে মালয়েশিয়ার প্রতিনিধি দলের প্রধান নতুন দিল্লির জাতীয় যুদ্ধস্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভারতের শহীদ বীরদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থ বছরের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পরে এই সুদের হার ঘোষণা হয়। ইপিএফও তাদের আঞ্চলিক ও জোনাল অফিসগুলিতে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনায় 4 দশকের দীর্ঘ কর্মজীবন শেষে নাগেশ কাপুর গত 30 জুন অবসর গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এয়ার মার্শাল দীক্ষিত 1986 সালের 6 ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার শাখায় কমিশন লাভ করেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ বাংলাদেশ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের 3,500 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র সন্দীপ জৈন 1988 সালের জুন মাসে মাহার রেজিমেন্টে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের গৌরবময় কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের অপারেশনাল বা সামরিক অভিযানের পরিবেশে কমান্ড ও স্টাফ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। পূর্ব সিংভূম জেলায় অন্তত 4 জন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে। উঁচু ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্যকর্মীদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছেটানো ও ফগিং কার্যক্রমও জোরদার করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলা সচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন যে সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সহজ ও সহজ বৌদ্ধ ভাষায় হওয়া উচিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও পাকিস্তান গতকাল একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্জগুর জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনীর আজিজুল্লাহ নামে 1 বছর 20 দিন যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্জগুরের চিৎকান বাজার এলাকা থেকে উমর যান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককেও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মঙ্গার নামে আরেক সাধারণ নাগরিককে অপহরণ করার তীব্র নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন উপর্যুপুরি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,295, আহত 11,000-এরও বেশি, 13,000-এর বেশি মানুষ ঘর ছাড়া, উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক

করেছেন তিনি। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা। সকালে ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীর দল। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28শে আগস্ট। আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ফলাফল 2-0 রয়েছে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। বেলজিয়াম সেনেগারকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার অন্যান্য ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পাওয়া খবরে 2-0 আমেরিকা এগিয়ে রয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি আইন 2025 গতকাল থেকে সারা দেশে কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। নতুন এই আইনে সময়মতো স্বচ্ছ এবং জবাবদেহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। ভিবিজি রামজি আইন 2025 যা 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে সমন্বিত করার জন্য তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবিজি রামজি আইন 2025 বিকশিত ভারত গঠনের এক ঐতিহাসিক পদক্ষেপ। দেশজুড়ে চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত চিকিৎসককে শুভেচ্ছা জানান। সামাজিক মাধ্যমে তিনি বলেন, চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সহমর্মিতা ও নিষ্ঠাই ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি আরও বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন। রাজ্যেও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গতকাল বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। মোট 327 জন রোগী শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা নেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা জানান, বিশেষ স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিভাগে ভিন্ন চিকিৎসা ও রোগ নির্ণায়ক পরিষেবা প্রদান করা হয়েছে। এদিকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে গোমতী জেলায় গতকাল নানা কর্মসূচি নেওয়া হয়। গোমতী জেলা হাসপাতালে চিকিৎসকরা পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে চিকিৎসকরা ভর্তি রোগী ও তাদের পরিজনদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার তপশিলী জাতি সম্প্রদায়ের কাছে প্রতিটা কল্যাণমূলক উদ্যোগ পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে ত্রিপুরা সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গতকাল আয়োজিত পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে তিনি

কথা বলেন। বৈঠকে রাজ্যের তপশিলি জাতিভুক্ত আর্থিকভাবে দুর্বল মানুষদের আর্থিক ও সামাজিক মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি 2026-27 অর্থ বছরে দপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের জন্য আধিকারিকদের নির্দেশ প্রদান করেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল কৈলাসহরে বিজেপির কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির কৈলাসহর জেলা কার্যালয়ের মিলনায়তনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ বিষয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যে সম্পূর্ণ শুল্ক ছাড় 15 জুলাই 2026 পর্যন্ত বাড়াল কেন্দ্র। আগে এই ছাড় জুন মাসের শেষ দিন পর্যন্ত কার্যকর ছিল। আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে তা অস্থায়ীভাবে চালু করা হয়েছিল। দেশীয় বাজারে পেট্রোকেমিক্যালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিল্পক্ষেত্রে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্লাস্টিক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন উৎপাদন শিল্প উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এমজিএন রেগা আইন পুনরায় চালু করার দাবিতে গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়া শহর, শ্রীরামপুর, ভারতচন্দ্রনগর সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে ক্ষেত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট পুলের খেলা গতকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন মহকুমার মাঠে উদ্বোধনী দিনে 3টি খেলা হয়। এতে ধর্মনগর 6 উইকেটে, আমবাসাকে কমলপুর 5 উইকেটে, লংতরায় ভেলিতে এবং কাঞ্চনপুর 3 উইকেটে গন্ডাছড়াকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপের শেষ 2টি নকআউট ম্যাচে ইংল্যান্ড 2-1 গোলে কঙ্গো প্রজাতন্ত্রকে হারিয়েছে। 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় ইংল্যান্ডের তারকা অধিনায়ক হ্যারিকেন জোড়া গোল করে দলকে শেষ 16 পৌঁছে দেন। অন্য ম্যাচে বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে পরাজিত করে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করল। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচের নির্ধারিত সময়ের শেষ লগ্নে 2টি গোল এবং ম্যাচের অতিরিক্ত সময়ে 1টি গোল করে বেলজিয়াম জয় নিশ্চিত করে। তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ, গোমতি, উত্তর ও ধলাই জেলার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 1.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি কেরং নৈ সাই নৈচিবা মিয়ানিসিমি হাকতর গনাঙ্গই সামগ ফ্রাংজাখা কামি হামক্রাই কক চংলাই নকশাকা অ কেরং তৈ বিশিব্রুম ন সাল সারা নৈচিবানী ইয়াগুলনি রংমারি গনাং তাং সামুং মানথগ্রবানো কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান অ চেতন্য হামচাজাক কামিনী সেব্বাই হামচাজাক ভারত শ্রামতি সানা লামো কাইসা লাইবুমা গনাং হই খুরজাখা। হাকতর গনাঙ্গই বসং ডক্টর সাল পালাইমানোরগৈ মিয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি হাকতরনি বেবাক সাক নাইনাইন খা কাহাম ইয়াফারকা মন্ত্রীবক্রক সাকা হামচাজাক ভারত স্নামতি সাথানী ডক্টরকনি বেলাই নাংকুকমানী সামুং তাঙ্গই থাঙ্গানো হাস্তেওব বসং ডক্টর সাল নরগৈ জুদা জুদা সামুংবুতাং ইয়াগোনাহার জাখা গান্ধীগ্রাম পুইলাবেরামনি সাকামনগ মিয়া আলাইদা সাকাম শিবির সংসার জাখা শিবির জুদা জুদা বেদেকনি সাক নাইক্রংরক সাক নাইখা খরক থামরা নৈ চিসনি সাকামিয়ারক মাগনা সাক নাইমানী শেব নাহারকা পান্ডাব সাকামনি দাগিফাং ডক্টর দেবশ্রী দেব বর্মা সাকা ও আলাইদা সাকাম শিবির জুদা জুদা বেদেগ সাক নাইনাইরক বেমার সিনিউই সাকামনি শেব ইয়াফারকা আয়াঙ্গ বসং সাকাম সালনরগৈ গুমতি হাঙ্কর বমিয়া জুদা জুদা সামংবুতাং ইয়াগ নাহার জাখা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ডিজিটেল ইন্ডিয়া নি চেতন নাইকল মুঙ্গ কতাল্লাম তুবুখা তঙ্কসং লুকুরকনি ফানবাং রেখা তৈ বেবাক দিখিল তৈ হামক্রাই তুবুখা অ চেতননি বিসি চিসা পুংমানো রুগৈ মন্ত্রীবক্রক সাকা ডিজিটেল ইন্ডিয়া লুকুরকনি লাংমানো তৈব লাইতেসা ক্লাইকা স্রাই স্রাই সেপনি বিশিংতৈ ডিজিটেল পেমেন্ট বাই দাদাক সিদাক সেপ রুমানি ক্রাক ক্লাইকা

AI semiconductor tei quantum computing hai kaham ku tangsep tei bharat hamkrai ni dikhilo buskangai tongo tei tangsebo luku hamkrai tei tongsoknai hamkrai khlaimawo samung phnangnao no ongkha hapangni nahar mungni bo khursakha montri bokrok Pildok Chitam, Tripura Bidan Choba Wo Chongcha Zakmani Shalmiya Bidan Choba Lobby Wo Palai Zakha. Pandawo Hastepa Indrosena Reddy Na Lunar Wai Okra Ngui Manzakha. Pandawo Kubuni Bishingo Manzakha Bidan Choba Porishodiyo Montri Roton Lal Nath Tei Kebeng Nai Bodolni Oja Jitendro Chowdhury Tei MLA Rok. Lam Shogui Koknarakha Bidan Choba Ni Tang Phang Omiyo Kanti Nath Hambaya Fari Koknarakha Bidan Choba Ni Speaker Rampodo Jomatia. O Pandani Agini Speaker Jyotir Moy Nath Jitendro Sarkar Reboti Das Tei Roton Chakraborty No রমিয়া ফারজাকা আবনো কারিবো পদ্মশ্রী সকাত মানজাক নরেশ চন্দ্রদেব বর্মানো বিধানসভা নিব খাকতেই বরমিয়া ফারজাকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা আগরতলা নিসিমি উদয়পুর জরা বসংলা হারন তংব্রই খলাই জাগানে মিয়া দিল্লি কতালো কেন্দ্রনি লাহার রকামং মন্ত্রী নীতিন গড়কারি বাই কক লাম্পাই ব অকক সাকা 4 নম্বর বসংলা হার তাই নৈরা 4 নম্বর বসংলা হার ক্রংজাক উদয়পুর নিসিমি অমরপুর লাহারনি ডিপিআরস নামানি পাই থাকবুখা গতঙ্গ মন্ত্রী অকরা আগরতলা রিং রুটনি গশিমংরমা বাই কেন্দ্রনি মন্ত্রী মচাঙ্গার কারিনব হামবাই আফারকা কেন্দ্র হাপাং চুড়াইবাড়ি নিসিমি চম্পকনগর জরা সারা থামচি কিলোমিটার বসংলাহারন তংব্রই খ্লাইনানি বাগৈ অ্যালাইনমেন্ট নিগশিমং রেখা রানীরবাজার নিসিমি চন্দ্রপুর আইএসবিটি জরা বসংলাহারন তংব্রই খ্লাইনানি বাগৈ থাইনাহারমা পাইখে এনএসআইডিসিএল টেন্ডার কবগানে আগরতলা আউলিনি ওয়েস্টার্ন বাইপাস স্নামনানি বাগৈ টেন্ডার কবক জাগানে আবনো কারিব লেম্বুসরানি সিমি খয়ারপুর ইস্টার্ন বাইপাস নি সামুঙ্গ দায়িত্ব চেং জাগানে মেলাঘর সিরি সিটিনি উত্তর সালকা আমচাইনি যত্তনি সেলাই কতর রথযাত্রাতের বুসকাং সালচি বানিসিমি চেং জাগানে আবনোরগৈ বানি গাছুগানে বুসকাং সালচি দক নিসিমি সাল নৈচি থামজরা মেলাঘর পুর পরিষদনি চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়নি আচুক ফাং বাইমিয়া কক লাম্পান্দা কাশ্যব অ কক সাপন নাহার জাখা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিনী ফিল সারা নৈচিবা আচাইমা সালনরগৈ মিয়া কয়লাশহর বিজেপি সামুং তাংনাই রকনি কুথুম লাইমং সংসা জাখা বিজেপি কয়লাশহর হাঙ্কর হাবানকনি কনফারেন্সল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিনী লাংমানি সামুং কাহাম তাংলাংমানো মাংপ্লি নিশেব বাই ফুনুক জাখা MGN Dega Kerong, Chengfirna Nishan Mungshani, Mia Shalgra Hankor Bilunia, Auli, Srirampur, Bharat Chandra Nagar Nakhobi, Juda Juda Thayok Khorang Tishama Himbotok Laika Khet Mojur Union, Shara Bharat Krishok Shoba Tei CITU. Tabuk Hayung Football Cup Nikoktuma. হায়ুং কাপ ফুটবল নি পাই থাকনি নক আউট ম্যাচ ইংল্যান্ড নৈসা গোল নি ফেরবাই কঙ্গো প্রজাতন্ত্র ন ম্যাচেন খা সাবুক চা গোল উকলগ অঙ্গই তংমাও ইংল্যান্ড নি হ্যারিকেন গোল কনৈ রুবৈ কপ্লাই খ্লাইকা বদল ন তাই কাইসা ম্যাচ বেলজিয়াম সেনেগাল ন থামনৈ গোল নি ফেরবাই ম্যাচেনৈ রাউন্ড অফ 16 কোয়ালিফাই অংখা ওল্ড থাম ম্যাচ মার্কিন কথাজাক রাষ্ট্র বসনিয়া হারজে গোবিনানো নৈ বুক চা গোল নি ফেরবাই রাউন্ড অফ 16 কাশাকা তাবুক নবাতিবানি ককতুমা বুসকাং দাম নৈচিব্রিয় সালগ্রা গুমতি সালচিতে ধলাই হাঙ্কর ফেরাঙ্ক গৈকবাংখে ওয়াতৈ ওয়াউই মানো হনৈ হজাক মুংরেখা নবাতিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 26 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তংগৈ মানো আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 26.4 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দাম স্নিতাময় সতী ব্রৈচিবাও

0: নমস্কার, আজ বৃহস্পতিবার, 11ই আষাঢ় 1948 শকাব্দ, 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। অভিজ্ঞাপনের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজকের অভিজ্ঞাপনের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা, আর আমার সঙ্গে
1: আমি ইতিকণা।

বছরের ক্যালেন্ডার বলছে 6টা মাস ফুরিয়ে গেল, অথচ সময়ের ক্যালেন্ডার কখনো বছরের হিসেব রাখে না, সে রাখে মানুষের হিসেব। আমাদের চুলে একটু সাদা রং, চোখের কোণে ক্লান্তি, বুকের ভেতর স্মৃতির স্তর, এভাবেই সময় তার স্বাক্ষর রেখে যায়। মনে হয় এই তো সেদিন নতুন বছরের প্রথম সকাল ছিল, কত আশা প্রতিজ্ঞা ও অসমাপ্ত স্বপ্নের পাশে দাঁড়িয়ে নিজেকে কত কথা দিয়েছিলাম। কিন্তু সময় সবচেয়ে বড় শিক্ষাবোধ হয় এটাই, সব বদল চোখে পড়ে না, অনেক পরিবর্তন নীরবে ঘটে। ঠিক যেমন গাছের অন্তরে ঋতু বদলায় অথচ বাইরে থেকে তাকে একই রকম দেখায়। গ্রীষ্ম এসেছিল তার নির্মম দাবদাহ নিয়ে, তারপর একদিন বৃষ্টি নেমেছে, মাটি ভিজেছে, আকাশ হালকা হয়েছে, কিন্তু মানুষের ভেতরের খরাগুলো কি এত সহজে ভেজে? কিছু অপেক্ষা জীবন শুকনো থেকে যায়, কিছু প্রার্থনা মেঘ খুঁজে ফেরে। জীবন আসলে জন্ম থেকে মৃত্যুর পথ নয়, এ এক দীর্ঘ সেতু, এই জন্ম থেকে আরেক জন্মের দিকে এগিয়ে চলা। প্রতিটি দিন আমাদের পুরনো সত্তার মৃত্যু ঘটে, নতুন এক সত্তার জন্ম হয়। তাই হয়তো সময়কে হারানো যায় না, শুধু তাকে বেঁচে নেওয়া যায়। অর্ধেক বছর শেষ, আরও 6টা মাস অপেক্ষা করছে সামনে। মনে হচ্ছে গত জন্ম বলে যদি কিছু সত্যি থাকে, তবে এ বোধ হয় এই মাত্র ফুরলো, আর পরের জন্ম শুরু হয়ে গেছে এই জীবনের ভেতরে। এই আকাশের নিচে এই একই বৃষ্টির শব্দ।

0: ক্যালেন্ডারের পাতায় আজ 2রা জুলাই, চলুন জেনে নিই ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা।
1: আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। পৃথিবীতে লক্ষ লক্ষ খেলার মাঠ রয়েছে এবং সেখানে প্রতি ঘণ্টায় কিছু অসাধারণ ঘটনা ঘটে। সাংবাদিকদের তৎপরতা, নিরপেক্ষতা এবং প্রতিভার দৌলতে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত তথ্য পান, নিজেদের পছন্দকে বেছে নেন এবং মতামত গঠন করেন। 1924 সালে প্যারিসে অলিম্পিক গেমস চলাকালীন আন্তর্জাতিক ক্রীড়া ও প্রেস অ্যাসোসিয়েশন AIPS প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্বজুড়ে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব, বন্ধন এবং পছন্দ আর অপছন্দকে শক্তিশালী করার উপর জোর দেয়। বেশিরভাগ দেশই ক্রীড়া সাংবাদিকদের জন্য নিজস্ব জাতীয় সমিতি গঠন করেছে। ক্রীড়া গণমাধ্যমের সদস্যদের তাদের পেশাগত কাজে উৎকর্ষ সাধনের জন্য উৎসাহিত করতে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন করা হয়। বিশ্ব শান্তির বাহন হিসেবে খেলাধুলাকে ব্যবহার করার এবং একটি ন্যায্য ও নিরপেক্ষ লক্ষ্য অর্জনের প্রতিটি সুযোগ গ্রহণ করা উচিত। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হলো বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করার দিন। একজন সাংবাদিক কেবল ক্রীড়া জগতেই নয়, বরং বৃহত্তর বিশ্বে সংস্কৃতি, শান্তি এবং উত্তম মূল্যবোধে মূল্য সংযোজন করতে পারেন।
0: 1961 সালে আজকের দিনে সত্যাগ্রহ আন্দোলনের ধারাবাহিকতায় আসামের ভাষা পরিষদ ভাষা দিবস পালন করে। আজকের দিনে 1972 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করে। আজকের দিনে 1977 সালে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই দার্জিলিং পার্বত্য অঞ্চলকে স্বশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত হয় রাজ্য ক্যাবিনেটে। আজকের

0: দিনের উল্লেখযোগ্য ঘটনাবলীর পাতা উল্টে এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে এই মাসের প্রথম পক্ষের বিষয় ছিল যুব দক্ষতা। এ বিষয়টি নিয়ে প্রথম চিঠিখানা লিখছেন
1: বিধান চন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, যে কোনো জাতির প্রাণ ভোমরা হল তার যুব সমাজ। তারুণ্য হল অফুরন্ত প্রাণশক্তি, অদম্য সাহস এবং নতুন কিছু করার প্রবল উদ্দীপনার সময়। একটি দেশের মোট জনসংখ্যার যখন একটি বড় অংশ তরুণ হয়, তখন তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জ্যামিতিক জনসংখ্যার লভ্যাংশ বলা হয়। এই সম্ভাবনাময় যুব সমাজকে যদি সঠিক শিক্ষা ও দক্ষতার মাধ্যমে গড়ে তোলা যায়, তবে তা দেশ ও সমাজ গঠনে এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম। যুব দক্ষতা বলতে কেবল পুঁথিগত বিদ্যা বা একাডেমিক ডিগ্রি বোঝায় না, এর মধ্যে রয়েছে কারিগরি জ্ঞান, তথ্য প্রযুক্তির দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব গুণ এবং নৈতিক মূল্যবোধ। বর্তমান বিশ্বায়নের যুগে শুধুমাত্র গতানুগতিক শিক্ষায় কর্মসংস্থান পাওয়া কঠিন হয়ে পড়েছে, তাই যুব সমাজকে দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। দক্ষতা উন্নয়ন তাদের কেবল চাকরির পেছনে না ছুটে বরং উদ্যোক্তা হতে সাহায্য করে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করে। একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত করতে দক্ষ যুবকদের বিকল্প নেই। বৃত্তিমূলক এবং কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজই আত্মনির্ভরশীল হয়। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে তরুণরা কিন্তু বিভিন্ন স্টার্টআপ বা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে দিন দিন ক্রমেই এগিয়ে যাচ্ছে। দক্ষ জনশক্তি বিদেশে উচ্চ বেতনে কাজ করতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে। দক্ষ যুব সমাজ শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সমাজের নানা অসঙ্গতি দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুসংস্কার, নিরপেক্ষতা, নিরক্ষরতা, অন্ধবিশ্বাস, তরুণরা সব কিছু দূর করতে অগ্রণী ভূমিকা পালন করছে। রক্তদান, দুর্যোগ মোকাবেলা এবং সুবিধা বঞ্চিতদের সহায়তায় তরুণরা সর্বদা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। যুবকদের দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমে ব্যস্ত রাখলে তাদের মধ্যে হতাশা কমে আসে এবং কিশোর গ্যাং বা মাদকের মতো অপরাধ থেকে সমাজ কিন্তু রক্ষা পায়। যুব সমাজকে দক্ষ করে তুলতে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও প্রয়োগিক করতে হবে। প্রতিটি মহকুমা ও জেলা পর্যায়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্প খরচেও আধুনিক ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা উচিত। নতুন উদ্যোক্তা হিসেবে তরুণদের সহজ শর্তে ব্যাংক ঋণ এবং সরকারি অনুদান প্রদান করা একান্ত প্রয়োজন। যুব সমাজ হলো একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। একটি প্রবাদ আছে, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই যুব সমাজের মেধা, শক্তি এবং দক্ষতাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তাদের যথাযথ প্রশিক্ষণ, দিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল, উন্নত এবং স্মার্ট দেশ বিনির্মাণ করা সম্ভব। শুভেচ্ছান্তে বিধান চন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
0: পরের যে চিঠিখানা লিখেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, বন্ধু বিজ্ঞাপন যুব দক্ষতার ভিত গড়তে সাহায্য করে তাদের নিজ নিজ পরিবার থেকে। পরের ধাপে মানুষ করার কারিগর অর্থাৎ শিক্ষক মহাশয়ের থেকে সেই ভিতটা কাঁচা অবস্থা থেকে মজবুত করার কাজ। যুব দক্ষতার পরের ধাপে দরকার সেই যুবকদের স্কিল ডেভেলপমেন্ট করার কৌশল। অবশ্যই সেই কৌশলে সহযোগী হতে হবে রাষ্ট্রের তরফে এক নিখুঁত পরিকল্পনা ও পরিবেশনা। এই যুবশক্তি দেশের কাছে এক মহামূল্যবান সম্পদ, এমনই ম্যান পাওয়ারকে দেশের কাজে নিয়োজিত করার প্রচেষ্টা গ্রহণ করা দরকার। আমাদের পর্যালোচনা যা সেখানে এই যুব দক্ষতার সঠিক সদ্ব্যবহার করা হচ্ছে না, যার ফলশ্রুতিতে যুব দক্ষতার একটা বড় অংশের মধ্যে জং ধরেছে, এর জন্য অবশ্যই আমাদের যুবকদের

মোটেই করা উচিত নয়। আমাদের উচিত এমন মানব সম্পদকে সঠিক মূল্যায়ন করতে হবে, না হলে সভ্যতা থমকে যাবে। আমাদের দেশের মধ্যে, এত রাজ্যের মধ্যে এই যুবকদের তাদের নিজেদের রাজ্যে রেখে দেওয়া উচিত। এই কাজটি করতে সাহায্য পাওয়া যাবে বিজ্ঞানের অগ্রগতির ফলে। এই অগ্রগতির সর্বশেষ সংযোজন হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এমন আবিষ্কারকে কাজে লাগিয়ে দেশের অগ্রগতি হবে। যেমন এই নবতম আবিষ্কার নিয়ে বিশ্বে হইচই পড়ে গেছে, তথাপিও যুব দক্ষতার বিকশিত রূপায়ণ স্তিমিত হয়ে যাবে মনে হয়। দেখা যাক কোন অবস্থায় আজকের যুবকদেরকে কীভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে পারেন। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চুটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।

আচ্ছা, এবারের তৃতীয় চিঠিখানা লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপাড় বাঁকুড়া থেকে। উনি লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, যুবরাই জাতির মেরুদণ্ড। বিভিন্ন অভিযানে যুবরাই সাফল্য অর্জন করে। যুবশক্তিকে কাজে লাগিয়ে চীন 1949 সালের পর থেকে যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশের প্রভূত উন্নতি করে। স্বামী বিবেকানন্দ বলেছেন, যুবকরাই পারে দেশকে উন্নত করতে, বিপন্ন মানুষের পাশে তাদের খুব দরকার। তিনি যুবকদের দেশের কাছে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যুবরাই ইতিহাস প্রসিদ্ধ। যুবকদের মন থেকে উদার যুবক, তারা বিপদে ঝাঁপিয়ে পড়ে। করোনার সময় দেখেছি বহু যুবককে বাড়ি বাড়ি ঔষধ ও খাদ্য সরবরাহ করতে। যুবকরাই আমাদের সম্পদ। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপাড় বাঁকুড়া।

0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ।

0: এবারে রয়েছে একটি তথ্য। 2026 সালের মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার এডমিট কার্ড বিতরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে 2026 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার এডমিট কার্ড 2 জুলাই 2026 ইংরেজি অর্থাৎ আজ বৃহস্পতিবার সকাল 10:00 থেকে বিকাল 5:30 পর্যন্ত পর্ষদ অফিস থেকে বিতরণ করা হচ্ছে। বিদ্যালয় প্রধান বা তাঁর অনুমোদিত প্রতিনিধিকে অথরাইজেশন লেটার নিয়ে পর্ষদ অফিস থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ও অ্যাটেন্ডেন্স রেজিস্টার সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
1: আজকের সুস্বাস্থ্য পর্বে,
0: বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস কিন্তু নিয়মিত চেক করুন, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার।
1: চারটি জিনিস একেবারেই ভুলে যান, বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা, অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা, সবসময় দুঃখে কাতর হয়ে থাকা, মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।
0: পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন, লবণ, চিনি, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত ভাজাভুচি খাবার এবং বাইরের কেনা খাবার বা প্রসেসড ফুড।
1: পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন, সব রকমের সবুজ শাক, সব রকম সবুজ সবজি, শিম বা মটরশুঁটি, ফলমূল, বাদাম, প্রোটিন জাতীয় খাবার।
0: মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সব সময় সাথে রাখার চেষ্টা করুন, একজন প্রকৃত ভালো বন্ধু, নিজের পরিবার, সবসময় সুচিন্তা, একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়, অল্পেতে খুশি হওয়ার চেষ্টা, অতিরিক্ত অর্থচিন্তা থেকে নিজেকে দূরে রাখা, কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়াও ভাবুন।
1: ছটি জিনিসের চর্চা রাখুন, অহংকার না করা, সবার সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা, নিয়মিত শরীর চর্চা করা, কিছুক্ষণ হাঁটা নিয়মিত, ওজন নিয়ন্ত্রণে রাখা, সরল ও সৎ জীবনযাপন করা।
0: আর এড়িয়ে চলুন সাতটি জিনিস, লোভ, আলস্য, ঘৃণা, সময়ের অপচয়, পরনিন্দা, পরচর্চা, কোনরূপ নেশা বা আসক্তি।
1: পাঁচটি জিনিস কখনোই করবেন না, অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া, অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা, অতিরিক্ত দুর্বল হয়ে ঘুমোতে যাওয়া, অতিরিক্ত দুর্বল হয়ে বিশ্রাম নেওয়া, একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া। সবসময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হন,
0: সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।

0: কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এসবই কি একজন তরুণকে আত্মনির্ভর ও সফল করে তুলতে সাহায্য করে? আপনার মতে যুব দক্ষতা বলতে কী বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা, প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয় নিয়ে আপনারা আপনাদের অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিই, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।
1: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, পদের নাম টিচিং ফ্যাকাল্টি, মোট শূন্য পদ 118টি। যোগ্যতা MD, MS বা সমমানের ডিগ্রি, নন মেডিকেল বিষয়ে, প্রযোজ্য ক্ষেত্রে PhD ডিগ্রি এবং নির্ধারিত শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম পে লেভেল 13 অনুযায়ী 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা, সঙ্গে প্রযোজ্য ভাতাসমূহ। নিয়োগ পদ্ধতি রয়েছে আবেদনপত্র যাচাই ও সাক্ষাৎকার হয়ে অফলাইনে। জমা করার শেষ তারিখ 27 জুলাই 2026 ইংরেজি। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে http://esic.gov.in। শুনলেন কর্মখালি বিজ্ঞপ্তি।
0: রমন রিসার্চ ইনস্টিটিউট সদাশিব নগর, বেঙ্গালুরু 5600080, বিজ্ঞপ্তি নম্বর 16/2026। রমন রিসার্চ ইনস্টিটিউট হল ভারত সরকার দ্বারা অর্থায়িত মৌলিক বিজ্ঞান গবেষণায় নিযুক্ত একটি প্রধান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ইনস্টিটিউটটি সরাসরি নিয়োগের ভিত্তিতে নিম্নলিখিত উল্লেখ্য যে পদগুলোর জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। পদের বিবরণ পার্সোনাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, পদের নাম পার্সোনাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, শূন্য পদের সংখ্যা 1টি, ক্যাটাগরি বিন্যাস জেনারেলের ক্ষেত্রে সংরক্ষণহীন, সেখানে কোনো সংরক্ষণ নেই, বিশেষ সংরক্ষণ রয়েছে 5টি। বেতনের বিবরণ পে লেভেল, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক, কেন্দ্রীয় সরকারি অফিস, রাজ্য সরকারি অফিস, কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থা, ভারত সরকারের অধীনস্থ সংস্থা, বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানে সেক্রেটারিয়াল কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক, কেন্দ্রীয় সংস্থা, স্বায়ত্ত সংস্থা, সাধারণ প্রশাসন, অ্যাকাউন্টস সংক্রান্ত বিষয়ে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, কম্পিউটারাইজড কাজের পরিবেশের অভিজ্ঞতা, হিন্দি, ইংরেজি ও কন্নড় ভাষায় মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে ভালো যোগাযোগ দক্ষতা। বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সর্বোচ্চ বয়সের সীমা সর্বোচ্চ 30 বছর। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 6 জুলাই 2026।
1: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, রাজ্যের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 34.2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 26.4 ডিগ্রি সেন্টিগ্রেড।

শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব।

0: সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 57%। বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 1.6 মিলিমিটার। সতর্কতা রয়েছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আবার কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর ঘুরির কাঁটা কিন্তু বলছে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে বিদায় নেবার পালা।
1: আজকের বিজ্ঞাপনের আসরে আমি অনিন্দিতা আপনাদের সঙ্গে ছিলাম,
0: আর আমি ছিলাম ইতিকণা।
1: সোমবার দিনটা ভালো কাটুক। নমস্কার।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথম ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: आमा आमा तमा सक मगो तंगासा
1: ने फाबा बरब कमाउ तंगिखा हरनै खा नगो सक फाया क खक बकुरै बिसि कतालनि मुइ हानजाना मुजों हिने पायनानि थांमाले मुंसा सक दाङै तंगै खेसिदो
0: सक पायनला आमा बाबा तामुना तं तावाना नाबा
1: दा कोन हिंदी माइसा लागेना
2: এই বরং সির হবা আনি মন তখিরাই বুয়ানো যতন হিন বরক সরাই সরাই দগা ফিয়ক দে ও কসমতি দগা ফিয়ক দি দগা দগা
1: আগন খরাং তা তোর দে জেরানি খনাম জং তং ও
2: ববতি আম জং মাব ককসিতন সাই মায়া জাত অর কে উপর না নাঙ্গিয়া নখর বাই দে অন্য কোন যতন নখর বাই দে মাই মাগনা মাগনা চা চা ওই তে সামং গ্রিজা খলানিয়া ফুরকে আংসিমি জানা ফুরকে পাল পাল অর বা ফেকলাই চালাই ব্লা পরে হনই সাপমু হপং তমান ইসলাই আনি লগি বুফাং রানা সরঙ্কাই রাঙ্কি চালা আজি মা খামো
0: আঙ্গনু খুঙতে তো টংলে এটা টংলা যে নরক হামকে হিক সাই হিক নিশে চায় হিক নি হামজাগে কাজাগ মা সিদ্ধ নৌকা হামকে নাই কাজাগ মানিয়া বসায়াসে কবর বাই বাহাই কেছে কাজাগে ফাইকা
1: ইগো ও চেরাই নকাবরি সের হর সুকানি আদ আম জুমুং বুরুম বুরুম ন আহাইমান খলায়ও নখা সাগা টংলাই

0: বাবুলো নিনি সাকরক তাবো তে হদ হলি খা
1: হলে আমা তাবো খাই তে বাড়ি মা হাসিং টংসিউ
0: ও সাজলা নংবা তামং জাখা মতাইব যত নদী বাইখা ওয়াক টক বন নক নি যত মানই ন পাশুগুই সাবু দে তে বুজানানি মুজুং জাকো সিদো নন কারই আনো ফানো খাইকে জাখামো ও সকালবা তামনি আসে কেনা নাখাসিদো
1: আমা আংতাই বাসিলিয়া আং থে থাংব নর বাবু ভাই কাহামকা তংলাই তামো জানি আংতাই বাসিলিয়া হাসিমা তংসু
0: থু থু আকা বিকা তামো কৌর সাবই তং সাকাইয়া গলা কেন দা থেই থাংবা বুকেবা সাকাইয়া ইংয়া দা
2: তৈ নগরা তো ও তৈ
0: নগ ন আজক ফাইদিবা।

0: ও রংচা নাম আহাই জাকা ও মতাই ও কাইটর কিসা নাইকলাই যাবাসি দে কুবুই কুবুই নতঙ্গ হিনখাই হামরে ওই রিজা দে
1: দো জে সাফা ন জে বা মংসা খাইগলা দে বাবু লোফা হাইকেলে টংলাই চালাইলিয়া আও হাইয়াকাই হামগলা খা
0: তাই তামসি খাইসিনে মতাই নাঙ্গ হেনইব মতাই পাইসুগৈ রেখা ছয়তান কলব হেনইব পাইসুগৈ সুরেখা ইয়াফানে রং আরো আইসা ওর আইসা থাংমাং থাংমাং পাইসুগৈ তাবুকলে নকটাই সিমেসে টংসিও তাবুকতেই তামসি খাইনা অংখা
2: তাম কাকি দা কুফের হায়াবাড়ি টঙ্গা হানবলা
1: আও তা সাজি দে এক ফুনে সিমে লিগ লিগ ককুক মানজা দ্বীপ রংখা তাবু বসে হানো হাই মকল সিমে ন গলাং গলাং তামুজি খাইনাংখা
2: সা খাম নগরগলে তে তলাংখা
1: তলাংগা খু বাবু অজয় বাই ফলা কঠানে নগ থাংমাং ইয়া ফাও রাং খক ফানো করেখা হাদে হামনো হিনই নাইসিংমাং তালসিনে কাখা
2: হিমদে হিনকাই সা খাম নগ তলাংই নাইলাইয়ানো হাইকে আসুগৈ টঙিবা বাইকে হামনা সাকনে হামিয়ানো বড় মতাই রিমা বাইসিমি সুরিমা বাইসিমি হামনাই সা খামনগো ফুনোনা নাঙ্গো
0: আবতই হিনই নিন কাকি ন সাসে সাকা আং সা খামনগো তলাংনা হিনই নিন কাকিসে তলাংনা সয়া তাবুখাই বরনে রং বাইসে তলাংখা
2: হায়ব অংমা বালুখা রাংকি রগঙ্গে টঙান হিনই ন আনি রাং খাতুই তনিমা নই সাই তুবি ফেমানি হিমদে আবো বাইফান সেকাং ফুনুক নাইগেনা কাকা উলনে ওলঙ্গানো
0: আও দা কন বাবু
1: কাহামখাই নাই হিমদি রাংসা লামা বো হামিয়া হারপেক মামাং কলাইন
2: আও আমা
1: আগুলি রগ খাইবা লামানি সাকাসে লামা চিনি অর খাইবা মালখুং খুংসা চাকদর ফানাসে লামা গুরই বতৈ তালি খাবা সানাই তো বাইখাই সিডো কামি আমসানি বড় রগবা
0: সানা হামিয়া বাসই অ করোনা সাকাই সানাই বরক সে চাইয়াং নাই মান্না পুরোখাই খুলমসা খুলমসা মানবাইখাই মুইতো নকরই
1: আও কই নাংমানি কক সাকা ওলো খাইবা রিনাই বরকন সিনিনাই নকরই সারি উই মানাই খানে উই মানাই বসে সেকাং নাই
0: তাই তাম খলাইনা বা অমা হাইসে হানি রাইজা হিনকাইবা
1: ও কর্ম ও কর্ম হামজবাসি দি হামজবাসি দি
2: তাকা দে কাকি ই ক মালখুং কাসানানি থাই ছপাইনা নাইখানি আদা ডাক্তি ডাক্তি মালখুং কাওই সাক হামনগ সগুয়ে ফুনকাইন হামাই থাঙ্গানো

0: নগসিমি ফাইগেতো না ফিলিক দিন তা নিখিবি না অবসলা ব বমানোর সলকা খরকসান ফানো তৈ নগ তো সিতনিলিয়া ফা সিমি ফাইগেতন ফা সিমি ফাইগেতন ইকলা সক পাইকা নরতে বেথার হেসাক ফিওলিয়া ফিওলিয়া বড় আসক থাঙাই তঙ্গই আং সাপুনি মাই মা চাইয়া ওই তংমানে নি দাসি
1: আকন নতা আঙ্গি হাইং জাকা হিন রংজাক মাই মুইবা সঙ্গে কলংজাক নতং বলে জংবা কুই নাংসরাইনি বসলা কলম কসা সুগৈ থজি থজি ইংগৈ টংহিনিছে সা খামনগো তলাঙ্গৈ থাংলাইমানি বরকনি লগিব তেকেব গুরি হিনকাই
0: দিমা বারানি বাগৈ ইয়াকরাই ক্রিফ্রসিমি রংনো সামুনাংজাক লাইও ইয়াকরাই মানি পাইখে সামুন।

0: কিতু খরাইনাই তং নং সিদাসি
1: ছি হিনিলে বড় কাহামনবা বাহাকে হাইন থৈমান নাইরগৈ রহরমানা হিনো হিমদে বাবু
0: তম কক ফিরো ফিরো গে দতেছন হাবন নাই তং ননতে এই ফিওলিয়া তানি সেখি বিছনা নি তানি
2: মাফা হামিয়াকে সাবির মানমানো সা হামিয়াকে মাফা বির মানমানো বাবিনি নক হামকে সে নুখং হামসাই মানো সালবুরম বুরম অম হাইকে মাং ওয়ালাইনে বুলাইনে বগে জানর কাইজকলাই হিক বহিক অমসে কবর বেবে বাহাইকে সে নুখং খাওই টংখা জেলা ফেকপলাই তে থেংপলাই বাই কাইজাকাই নুখং হামসাই মানিয়া বরি সিপলাই তে রিসি গনাং বাই কাইজাকাই নুখং টংকসাং ইয়া আসে বুদ শিয়া
1: খাবলে জালংনাই সা নিনি নগো নং সাইজন টং দে জংতে দস টংলিয়া নগো ননি নগো রন

0: ঐ আরং বাথাগলা
1: সাবংখা অ সাদি তাম কক
0: নাই মালাই হিনী ননর তুমানী সাল সেবা কাকা দিনে মালাইছে ও
1: সামং পাইলাইনে বাকি ফাতর অহনাসী জরামালিয়ে আখন সাকা দিই বাহি কক
0: নর কুফেন ফলকাতানী নগতলং হিমলাসা আর থাকাই হামে থাকে হিনই
1: এ তলাংখা তাবুক তামখাবা
0: তামো তামো খাবা হিনী যা খরংয়াস দ হামে যে থাকাই হিনগাই তাবু ফান তাঙে হামে খুসা
1: আবো তাম হমা কক নাই অসাই পেটোয়া বুড়া বাই তলাঙ্গে নাই তাঙে হামনি মালি আসা
0: হাই নামলাই টংসা যিনি সির সিটি হুকুমন নারগি টনে অসাইনে আবহাওয়াকে সাবই টং নি আ ফলাকাঠার ফলাকাঠার হিনে খাবলামেবাই ন যিনি হুকুম হুকুমু কমাই টং নি নাসি টংথার সুলাই হিনে সেলাইলাই নুখুঙ্গ রন্দং নারলিয়া আ ভাগরে কালেলিয়া টিপারা সানে টংকাঠান সকমর সুক রিবাইনে নাই টংহা
1: খেনা টংবা সাইলা রাঙ্গি কেরেঙ্গি খরগ থকরি খেনা সকাল চংজাগৈ খরবসু অসাইনি কক বাই বেথার জাগবাই খা আবনক ওয়াডওয়ানসু হিন্দু টংথার সিনি টিপারা সন বেথার সুগুই রিখা বরক ঠিকে নাম বজানী রেসাবলাইছি নাই আবাদি খেদা টিপ্রাসানী টংথানো মতংনাই
0: অ থুইপুরো নাকি মুচু টং কাইলাইপুরো নরক লামপারাওয়া থপ খুম রিয়াকারই তামো বজানী কক সালাই হালেং জাগে টিপ্রাসানী দায়জন নারগিয়াবই কাইমানকা মুচু করই ইয়ংলাই বাক্সা বাক্সা থায়ক কালাই পানার রগাসে তেসেসে টিপ্রাসানী দায়জন হিন্দু হিনী সেজা লাইমান রক্ষণাও হিন্দু টংথারো চলাবাই বুড়ি রিন খাবই হনসে পাকগো চিনি হাইসলানো বুড়ি পাকগৈ খুম এবার বারোটা সারে কাজেগিয়া আপনাকে বাদে বানসুক
2: তা মোলাই তহসান রক লামা কসার রগ আবো হাইকে মধ্যে মচাংবা বইনকে তাম হিনাই
0: খানাগারে ফায়ং বসে হিন্দু হিনে সেজই টংখাইবা আমা সাকাতে
1: অ নলা কথা ন হামিয়া সামানোখাই পগৈ থাকা নিস্তানো তৈ আসে হামিয়া সামানো খাওয়াই আংখাই কক মেথবই টং না হাইজা
2: ওখা অংখা আপনার তৈ জানো রগাসে কক বাংলাই টংলাই হিন্দু বচিনিয়া খ্রিস্টান বচিনিয়া হামজাক বংশে চিনি জানে জানে হামজাকমা যেসে টংথানো ফান খালাই টংলাইদি হাইপনো চিনি টিপ্রাসানী হুকুমু মুকুমুনো সিমিতা পকবাইদি জরা কেতাল বাই বাক্সা সেলাই জায়গায় থাকা নামফানো কয়সা বাইন চিনি টিপ্রাসানী সিটি সিটিনী রায়দানো পগৈ থাকমানী চাইয়া তামনি হিনবা চিনি সিটি সিটি হুকুমু মুকুমু সেসিংন সিনিদি নাই হামিয়ানো নরই কাহামনো নারগৈ চিনি হুকুমুনো মতাঙ্গে নারগানি থাকাই তামু হিন্দু তামু খ্রিস্টান কাইনি ন চিনি সিটি সিটিনী রায়দাবাই বেবাক গঠ গিয়া
1: আও আবলে কবি কক ন
0: আও
2: হিমদে সা খামনগসে থাকলাইগেনা দা কুফেন সা খামনগতলাঙ্গে কিসে হলে টমনি তাবকতেসা কুলুম কসাবই টংখাপু নগ হাবই আমানো বতলাঙে থাঙানো হনী সে দই ফাইমানী আবো সিনর গতিসা কক বাংলায় লাইরুই তনু হিমবাই দে
3: দানই বুথারছি বাইনানে বরং না আনি সানব লয় খাইবই দাবুকাই কবর খাই তনিকা দ্রাগস জানাই রক নাগস
2: ই ক নাসিংনাবা চিনি বড় রকম টংমু অমহাকে যে চেরে রক ফাই বরং নুগুই চেরে রক তামসে সেরা টং নানি ন মানা খাইয়া হাইপানো খরক চাকরাঙ্গে বাহাইকে টংনা না আবনো সিনা নাঙ্গু চেরে রকনি গানাবনো হকু দুফুং দুফুং খাই নাইমানী জুয়া গারাক নাইমানী আপনো কারিব ফেক লাইকে টংনা রিঙিয়া লাইমানী মশাঙ্গিয়া আপনি বাকি ব চেরে রক দেরাউই থাঙ্গু চেরে রক ন চেরাই হেনে বরম রিয়ানি বাকি ন চেরে রক ন ব অকরা ন বরম রিয়া কারই অকরানি বেসকাঙ্গো নাই টংমানী বাকি ব মূসা সানানী কেরই আকন সাক যাবহায় হিনকাই আপুরো কাইলে বাক্সা বাক্সা অকরার খা সাজাকলাইতে রু
0: আবলে আটে ন
2: দোয়াকন হিন্দি থ
0: হিন্দি
1: হিন্দি
4: ও আমা

ককবরক যুব অনুষ্ঠান জায়নাক এখানে শেষ হলো আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা।

দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে বৈঠক করবেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ও স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি 3 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাকাইচির ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীমোদী জানান, ভারতে সানায়ে তাকাইচির প্রথম সফরে তাঁকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভারত ও জাপান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত রাখবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিবাদ জানাতেই পদত্যাগ করে জেনারেল ধীরজ শেঠকে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ওই ভিডিও পাকিস্তানের প্রোপাগান্ডার ফল এবং ডিজিটালভাবে তা বিকৃত করা হয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত এই ভিডিও জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিয়ম মেনেই জেনারেল দ্বিবেদী অবসর গ্রহণ করেছেন বলে জানিয়েছে পিআইবি। অপারেশন সিন্ধুর চলাকালীন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনায় 4 দশকেরও দীর্ঘ কর্মজীবন শেষে নাগেশ কাপুর গত 30 জুন অবসর গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এয়ার মার্শাল দীক্ষিত 1986 সালের 6ই ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার শাখায়

নিযুক্ত হন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ বাংলাদেশ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের 3,500 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানিবিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে রাজ্যে বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সম্প্রসারণ এবং অর্থ বরাদ্দের বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সমগ্র শিক্ষা মিশন কর্মসূচি, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান এবং প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, পিএম শ্রী স্কুল কর্মসূচির বিস্তার নিয়েও মত বিনিময় করেছেন তারা। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে বলে শ্রী প্রধান রাজ্যের মন্ত্রীদের আশ্বস্ত করেছেন। দলের সত্ত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল দুপুরে নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। বিজেপি সরকার পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে গতকাল তিনি রাজ্যের উন্নয়ন ও বিভিন্ন গঠনমূলক কাজে সরকারের পাশে থাকার জন্য আধিকারিকদের উদ্দেশ্যে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, আধিকারিকদের স্বমূল্যায়ন পদ্ধতির সরলীকরণ সহ একাধিক সুবিধে সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। রাজ্য সরকারি হেলথ স্কিমকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের সমপর্যায়ে উন্নীত করার আশ্বাস দিয়েছেন তিনি। WBCS আধিকারিকরা গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা প্রদান করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এফ হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাইফুল্লাহ হ্রদে একটি পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু হয়েছে, একজন এখনও নিখোঁজ। সরকারি সূত্রে জানা গেছে, একই পরিবারের 8 জন সদস্য সোয়াট জেলায় ভ্রমণের সময় নৌকা বিহার করার সময় দুর্ঘটনার কবলে পড়েন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্য আরেকটি ঘটনায় লাহোরের কাহানা এলাকায় গতকাল একটি প্রাইভেট টিউশন একাডেমির ছাদ ধসে 14 জন শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে প্রায় 20 জন আটকা পড়েছিল এবং আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলি। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা অভিযোগ করেছে, গতকাল পাঞ্চগুড় এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনী আজিজুল্লাহ নামে 1 বছর 20 দিনের যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুড়ের চিৎকান বাজার এলাকা থেকে উমরজান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককে জোর করে অপহরণ করা হয়। ইউক্রেনের রাজধানী কিভে গতকাল রাতে রাশিয়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের দাবি, রাজধানীকে লক্ষ্য করে চালানো ওই হামলায় একাধিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু জায়গায় আগুন ধরে গিয়েছে, অনেকেই আতঙ্কে কাছের মেট্রো স্টেশনে আশ্রয় নেন। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আগেই এই হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পূর্ণার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পূর্ণার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম

মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী দুদিন ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় কর্ণাটক, গুজরাট, কোঙ্কন, গোয়া ও মধ্যপ্রদেশে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার জন্য ম্যাচগুলি খেলা হবে। এখন ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32-র অপর ম্যাচে গত রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে পরাজিত করে। এই রাউন্ডের অন্য খেলায় বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপের আজকের ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে অস্ট্রিয়া, অপর ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়েচির সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি আইন 2025 গতকাল থেকে সারা দেশে কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। নতুন এই আইনে সময় মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যেও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গতকাল বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে গোমতী জেলায় গতকাল নানা কর্মসূচি নেওয়া হয়। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার তপশিলি জাতি সম্প্রদায়ের কাছে প্রতিটা কল্যাণমূলক উদ্যোগ পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য অতিথিশালায় কনফারেন্স হলে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গতকাল আয়োজিত পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে তিনি এই কথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল কৈলাসহরে বিজেপির কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির কৈলাসহর জেলা কার্যালয়ের মিলনায়তনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ বিষয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যে সম্পূর্ণ শুল্ক ছাড় 15 জুলাই 2026 পর্যন্ত বাড়ালো কেন্দ্র। আগেই ছাড় জুন মাসের শেষ দিন পর্যন্ত কার্যকর ছিল। আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে তা অস্থায়ীভাবে চালু করা হয়েছিল। এমজিএন রেগা আইন পুনরায় চালু করার দাবিতে গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়া শহর, শ্রীরামপুর, ভারতচন্দ্রনগর সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে খেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং সিআইটিইউ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট পুলের খেলা গতকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন মহকুমার মাঠে উদ্বোধনী দিনে তিনটি খেলা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে গতকাল 6টি খেলা হয়। 3টি মাঠে এই খেলাগুলি অনুষ্ঠিত হয়। ফুটবল বিশ্বকাপের শেষ দুটি নকআউট ম্যাচে ইংল্যান্ড 2-1 গোলে কঙ্গো প্রজাতন্ত্রকে হারিয়েছে। 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় ইংল্যান্ডের তারকা অধিনায়ক হ্যারি কেন জোড়া গোল করে দলকে শেষ 16-এ পৌঁছে দেন। অন্য ম্যাচে বেলজিয়াম সেনেগালকে 2-3 গোলে পরাজিত করে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করল। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচের নির্ধারিত সময়ের শেষ লগ্নে 2টি গোল এবং ম্যাচের অতিরিক্ত সময়ে 1টি গোল করে বেলজিয়াম জয় নিশ্চিত করে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ গোমতী উত্তর ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান। সকাল 10:30 রয়েছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11:00। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 1:05 শুনবেন মহিলা মহল। বেলা 1:40 লোকগীতির শিল্পী, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। আধুনিক গান শুনবেন বেলা 1:50 শিল্পী সুমিতা তালুকদার। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। লোকগীতি শুনবেন বিকেল 5:40 শিল্পী শচীন দেব বর্মন। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর, সন্ধে 6:30। সন্ধে 7:00 রয়েছে ককবরক অনুষ্ঠান। রাত 8:10 শুনবেন পুরনো হিন্দি ছবির গানের আসর ছায়াগীত। রাত 8:30 মান্নাদের কণ্ঠে শুনবেন ভক্তিমূলক গান। রাত 9:00 আধুনিক গানের শিল্পী অমিত কুমার। বিধানসভা পর্যালোচনা দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে রাত 9:15। রাত 9:30 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি এবং রাত 10:15 রয়েছে নতুন আলোর দিশারি। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুল গীতি। অনুষ্ঠানের প্রথম গানখানির শিল্পী অনুপ ঘোষাল।

গানখানির শিল্পী ছিলেন শঙ্কর ঘোষাল। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুল গীতি। আসলে এবারে শিল্পী হৈমন্তী শুক্লা।

শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুল গীতি। অনুষ্ঠানে শেষ শিল্পী ছিলেন ফিরোজা বেগম, আকাশবাণী আগরতলা।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ডেজার্ট এসে গেল কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না,
4: বিল পে করার আগে আসবে তো?
5: সো গার্লস, কি চলছে?
3: ফিলিং চলছে, চল তোর কার্ডটা দে। পিনটা দে।
5: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
7: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
8: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
6: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
7: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
8: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
6: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
7: দুই ফোঁটা প্রত্যেক।

0: একবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
1: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানখানে শুনবেন চাঁদনী ছায়াছবি থেকে, শিল্পীরা হলেন সুরেশ ওয়াদিকার এবং অনুপমা দেশপাণ্ডে।

গানখানি শুনলেন মোহরা ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন উদিত নারায়ণ এবং সাধনা সরগম। শুনছেন হিন্দি ছায়াছবির গান মোহরা ছায়াছবি থেকে। এবারের গানখানির শিল্পী পঙ্কজ উধাস এবং সাধনা সরগম।

মোহরা ছায়াছবি থেকে গানখানি শুনলেন কুমার শানুর কণ্ঠে। শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানখানি শুনবেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, মে খিলাড়ি তু অনারী ছায়াছবি থেকে।

শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের আসর, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

গানটি শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে হারমোনিয়াম ছবি থেকে। হারমোনিয়াম ছবির এবারের গানটি শুনুন মান্না দে এবং বনশ্রী সেনগুপ্তের দ্বৈত কণ্ঠে।

0: ছিল।
1: আরে না না না, দীপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
0: আরে না বাবা না,

আপনারা শুনছেন বাংলা ছায়া ছবির গান। এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং পিন্টু ভট্টাচার্য।

ছবির গান, শিল্পী অনুপ ঘোষাল এবং আরতি মুখোপাধ্যায়।

গানটি শিল্পী ছিলেন অনুপ ঘোষাল, পিন্টু ভট্টাচার্য এবং আরতি মুখোপাধ্যায়। শুনলেন সগিনা মাহাতো ছবির গান, বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন হাটিবাজারি ছবির গান, শিল্পী বৈজয়ন্তীমালা এবং মৃণাল চক্রবর্তী।

আরে, তুমি খোপাধ্যায় এবং চিন্ময় রায়ের দ্বৈত কণ্ঠে শুনলেন গানটি। এবারে শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলেন হাঁসুলি বাঘের উপকথা ছবি থেকে। এই ছবি থেকে এবারে শুনুন শ্যামল মিত্র এবং সবিতা চৌধুরীর দ্বৈত কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন লাল পাথর ছবি থেকে। আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে শুনুন মার্জিনা আবদাল্লা ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন ব্যাপিকা বিদায় ছবি থেকে সবিতা চৌধুরী এবং সন্তু মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে শুনুন ব্যাপিকা বিদায় ছবিরই একটি গান, শিল্পী সবিতা চৌধুরী।

সবিতা চৌধুরীর কণ্ঠে ব্যাপিকা বিদায় ছবির এই গানটির সঙ্গে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। একটি বিশেষ ঘোষণা, ত্রিপুরা রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ বেলা 12:30 থেকে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা টাউন হলে। অনুষ্ঠানটি আকাশবাণী FM উজ্জয়ন্ত থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশনে আগরতলা তাবক চাংজাগো তিনি দিবর চরণী কক পরক পান্দা কাইসা সাকলাইমু তিনি হায়ুং খাইদে চায় তৈদ্রা কাসুমানি সাল অবনারুক সাবই তিনি টাউন হল কাইসা পান্দা অঙ্গানা তাই অবন চিনি এফ এম উজয়ন্ত বকাক্তই চ্যানেলটি খোনার জাগান দাদক সিদাক অব চেঙ্গজাগান সারা বারোটা তামফরু এবার দামনি তামুই থামচি তামফরু হাকে নরক যতন খোনাবাইদি আকাশবাণী আগরতলা হাজি তাবুক সঙ্গ চক্রেন পান্ডব পুইলেন খোনালায় না গৌতম দেববর্মানী খড়াঙ্গ রচাপ মু

শুরু হচ্ছে চাষের কথা। দেশের বেশিরভাগ জায়গাতেই শীতের মরশুমের ফসল চাষ হচ্ছে। এমতাবস্থায় অনেকেই ঠিক করতে পারছেন না কোন ফসল চাষ করে লাভবান হতে পারেন। এখানে এমন একটি ফসলের কথা বলছি যার মাধ্যমে কোনো ব্যক্তি বহু অর্থ উপার্জন করতে পারেন। সারা বছরই এই ফসলের দাম চড়া থাকে। বলছি জিরা চাষের কথা। সাধারণত দেশের প্রতিটি বাড়িতেই রান্নাঘরে এই জিরার অবাধ গতি রয়েছে। যদি জিরা নিত্যনৈমিত্তিকভাবে চাষ করা হয় সেক্ষেত্রে জমিতে হালকা এবং দোআঁশ মাটি থাকা প্রয়োজন। এই ধরনের মাটিতে সহজ

সবজি জিরা চাষ করা যায়। বীজ বপনের আগে সঠিকভাবে জমি প্রস্তুত করা প্রয়োজন। যে জমিতে জিরা রোপণ করা হবে সেক্ষেত্রে আগাছা তুলে পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আগাছা থাকলে সেই জমিতে জিরা ফসল ভালোভাবে বড় হতে পারে না। অনেক ধরনের জিরা চাষ করা যেতে পারে। জিরার অনেক ধরনের জাত রয়েছে। এর মধ্যে একাধিক জাতের জিরা চাষে মোটা টাকা উপার্জন করা যেতে পারে। আর যে 19 জিরা ফসল চাষ করলে 120 থেকে 125 দিনের মধ্যেই তা তোলার উপযুক্ত হয়ে ওঠে। প্রতি হেক্টরে 9 থেকে 11 কুইন্টাল জিরা উৎপাদিত হতে পারে। অন্যদিকে আর যে 209 ধরনের জিরাও রোপণের 120 থেকে 125 দিনের মধ্যে পেকে যায়। এই জিরার দানার আকৃতি হয় একটু মোটা ধরনের। এই জাতের জিরা চাষ করলে প্রতি হেক্টরে 7 থেকে 8 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায়। আবার GC4 জাত 105 থেকে 110 দিনের মধ্যেই তোলা যেতে পারে। এর বীজ একটু বড় আকারের হয়। এটি প্রতি হেক্টরে সর্বোচ্চ 7 থেকে 9 কুইন্টাল পর্যন্ত ফসল পাওয়া যায়। এছাড়া আর যে 223 জিরা 110 থেকে 115 দিনের মধ্যে তোলার উপযুক্ত হতে পারে। এই ফসল চাষে প্রতি হেক্টর থেকে 6 থেকে 8 কুইন্টাল পর্যন্ত উৎপাদন পাওয়া যায়। জিরা চাষে প্রতি হেক্টরে ফলন হয় 7 থেকে 8 কুইন্টাল। জিরা চাষে প্রতি হেক্টরে প্রায় 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়। জিরা দাম ওঠানামা করে, কিন্তু সারা বছরই এর সর্বনিম্ন দাম কেজিতে 120 থেকে 130 টাকা। এমন অবস্থায় 1 হেক্টর জমিতে জিরা চাষ করে সহজেই প্রায় 45 থেকে 50 হাজার টাকা উপার্জন করা যায়। এছাড়াও এর অনেক ঔষধি গুণ রয়েছে, ফলে প্রতিটি বাড়িতেই এর চাহিদাও অত্যন্ত বেশি। এই জিরাকে হজমের জন্য উপকারী বলে মনে করা হয়। শুনলেন জিরা চাষ প্রসঙ্গে কিছু কথা।

0: কিন্তু আমরা তখন তার সঙ্গ দিতে পারবো না, তাই আগে থেকেই কিন্তু তাকে প্রস্তুত করতে হবে এই বিষয়। এ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমরা করব। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে দীপিতা দত্তচৌধুরী। দীপিতা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
1: নমস্কার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
0: যে বিষয়টা বলছিলাম, যেমন সারা জীবন কিন্তু আমরা সন্তানকে আগলে রাখতে পারবো না, একদিন ওকে স্কুলে একা যেতে হবে, চাকরির ইন্টারভিউ দিতে হবে, জীবনের ঝড় কিন্তু তাকে একাই সামলাতে হবে। আর এই প্রস্তুতি কি একেবারে ছোটবেলা থেকেই আমাদের নিতে হবে না? যেমন যেটা বলছিলাম, তাকে সাহসী এবং

0: একা যেতে হবে, চাকরির ইন্টারভিউ দিতে হবে, জীবনের ঝড় কিন্তু তাকে একাই সামলাতে হবে। আর এই প্রস্তুতি কি একেবারে ছোটবেলা থেকেই আমাদের নিতে হবে না? যেমন যেটা বলছিলাম, তাকে সাহসী এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে যে যে পদক্ষেপগুলো দরকার, সেগুলো কিন্তু একটু একটু করে ছোট বয়স থেকেই আমাদের শেখাতে হবে তাকে, তাই তো?
1: অবশ্যই, আমাদের একদম ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে দিতে হবে। যেরকম ধরুন, একজন সন্তানের ক্ষেত্রে ওর প্রথম শিক্ষকই হলেন মা। মার থেকেই ও পুরো জীবনের বেসিক যে শিক্ষাটা, নীতি শিক্ষাটা, মার থেকেই ও শিখতে পারবে।
0: একদম,
1: সন্তানের চরিত্র গঠন, আত্মবিশ্বাস, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, এগুলো সবগুলোই না মাই শিখিয়ে দেবে। যেরকম ধরুন এই যে আপনি যে বললেন খাঁচায় বন্দি করে দেওয়া, এটা একদমই উচিত নয়। খাঁচায় বন্দি করলে ওর আত্মবিশ্বাসটাই ভেঙে যাবে। তো আমরা ছোটবেলা থেকে ওকে নিজের যে ডিসিশনটা, এটা দেখতে হবে আমাদের। হ্যাঁ, নিজের ডিসিশনটা নিজে নিতে ওকে স্বাধীনতা দিতে হবে। সেই ছোট ছোট ছোট ছোট জিনিসগুলো না আমাদের মায়েদেরই দেখতে হয় এগুলো।
0: সেই ক্ষেত্রে মানে যদি কোনো ভুল করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের খুব
1: নিরুৎসাহের
0: সঙ্গে কিন্তু তাকে ট্যাকেল করতে হবে, নিরুৎসাহিত না করে একেবারে, যে এটা ভুল হতেই পারে,
1: হতেই পারে, এটা থেকে একটা শিক্ষা নিয়ে
0: শিক্ষা নিতে হবে। ঠিক, মানে পাশাপাশি এই ভুলগুলো থেকে কিন্তু তাকে একটা মানে শিক্ষা, উচিত শিক্ষা দিতে হবে যে এটা এটা ভুল হতেই পারে, কাজ করতে গেলে ভুল হবে, হাত থেকে কোনো কাজ করতে গেলে হাত থেকে হয়তো ছোট বাচ্চা একটা চায়ের কাপ নিয়ে যাচ্ছে, পড়ে গেল, ভেঙে গেল, আমরা যদি তাকে বকাঝকা না করে, বা এমনও আমরা অনেক সময় বলে থাকি যে তুই পারবি না ছোট, এই তো তুই সেদিন তোর হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, তাহলে তোকে আমি কি করে এই কাজটা করতে দিই, এটা না বলে তাকে বলতে হবে,
1: ওকে ডিমোটিভেট না করে মোটিভেট করতে হবে যে বাবা তুমি আজকে এটা পড়ে গেছে, পরের দিন থেকে তুমি, আগামী দিন থেকে তুমি এটা সাবধানে নেবে। তো সেই জায়গায় যখন আমরা একটা বলে দেব সেই জিনিসটা, সেটা ওর মাথায় গেঁথে নেবে।
0: একদম একদম। সন্তানকে সাহসী করার জন্য মা কি কি করতে পারেন একটু যদি সংক্ষেপে বলেন।
1: এই তো, সন্তানকে সাহসী করার জন্য মাকে প্রথমেই যেটা করতে হবে, সত্য কথা বলতে শেখাতে হবে।
0: একদম।
1: হ্যাঁ, নিজের মতামতটাকে, যেরকম অপিনিয়নটাকে, বাচ্চা যেমন সব জায়গার, ও সন্তান, প্রত্যেকটা সন্তান যেরকম নিজের অপিনিয়নটা দিতে পারে, সেটার ফ্রিডমটা মাকে দিতে হবে।
0: সেই সৎসাহসটুকু,
1: হ্যাঁ, সৎসাহসটুকু দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াতে হবে ওকে। ও যদি মনে করে যে এই জিনিসটা আমার জন্য খারাপ হচ্ছে, সেই জিনিসের রেজ ভয়েস ওকে করতে হবে, সেই যা ওর পাশে তখন ওর মাকে দাঁড়াতেই হবে। এই ছোট ছোট জিনিসগুলোতে একটা সন্তান, একটা বাচ্চা সাহসী হয়ে ওঠে,
0: মানে সেই ক্ষেত্রে কিন্তু সে সাহসী পদক্ষেপগুলো নিতে পারবে, সেই মনোভাবটাও তার তৈরি হবে, সেটা একেবারে ঘর থেকেই, একেবারে ছোট বয়স থেকেই।
1: তো ধরুন একটা নতুন পরিবেশ, একটা বাচ্চা যখন নতুন, যখন ওর পড়াশোনা স্টার্ট হয়, স্কুলে যাওয়া হয়, সেই পরিবেশটাকে মানিয়ে নিতে ওর মাই কিন্তু ওকে হেল্প করবে। হ্যাঁ, হয়তো দেখবেন অনেক বাচ্চাই আমি দেখে যে প্রথম অনেক দিন স্কুলে যাবার সময় কান্না করে। হ্যাঁ, তো মাদের অনেকে আছে খুব আগলে রাখে, সেটা না করে কান্তি দিন প্রথম কয়েকদিন, হয়তোবা ও খুব কান্নাকাটি করবে, তারপরে তখন এটা ওর অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন দেখবেন আর কান্দবে না। আর আগলে রাখলে ওইটা ভেবে নেবে, আরে এটা তো আমার যাওয়ার রাস্তা নয়, আমি তাহলে মা আমাকে আগলে রাখছে, তাহলে একদিন দুদিন কি হবে, এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই নতুন পরিবেশে মানিয়ে নেওয়াটাও মাকে
0: শেখাতে হবে, তাকে স্কুলের সম্পর্কে পজিটিভ ধারণা দিতে হবে। হ্যাঁ, সেইভাবে কিন্তু তাকে ওই পরিবেশটার সাথে কিন্তু তাকে মানিয়ে নিতে শেখাতে হবে,
1: নতুন পরিবেশের সাথে,
0: তার থেকে যাতে পালিয়ে না আসে,
1: পালিয়ে না আসে।
0: এই বিষয়গুলো কিন্তু একেবারে ছোট ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো কিন্তু একেবারে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেই হবে,
1: করতেই হবে। স্বাবলম্বী করতে গেলে ওকে যেমন নিজের পড়ার টেবিলটা, নিজের বিছানাটা, হ্যাঁ, তো সেইগুলো গোছানো ছোটবেলা থেকে ওকে করতে শিখতে হবে। ধরুন স্কুল থেকে এসছে, জুতোটা বাইরে ফেলে না দিয়ে সেই জুতোটা সঠিক জায়গায় নিয়ে রাখা, স্কুলের ব্যাগটাকে সঠিক জায়গায় রাখা, প্রত্যেকটা জিনিস, ওর যেইগুলো, ওর বয়সে ওকে যেগুলো করা দরকার সেগুলো মাকে শেখাতে হবে। স্কুলে যাওয়ার সময় স্কুলের জুতোর লেসটা বাঁধা, এগুলোতে হেল্প না করে
0: স্কুলের ব্যাগটা নিজে বয়ে,
1: হ্যাঁ, নিজে বয়ে নিয়ে যাওয়া, এই ছোট ছোট জিনিসগুলোতে ওকে একটু মাকে হেল্প করতে হবে, মা যেন হেল্প করে সেই জিনিস,
0: মানে মাকে সাহসী করতে, মাকে তাকে মানে সেই দায়িত্বটুকু তার উপর কিন্তু ছেড়ে দিতে হবে। যেমন অনেক ক্ষেত্রে দেখি খুব সকালে উঠে যখন বাচ্চাটি স্কুলে যায় মায়েরা কিন্তু ব্যাগটা বহন করে।

0: তারপর খুলে গিয়ে কিন্তু তাকে সেই কাজটা একাই করতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা সেটা সেই শিক্ষাটুকু তাকে দেই যে এটা তোমার ব্যাগ তুমি নিয়ে যাবে, তখন থেকে কিন্তু সে তার দায়িত্বটুকু নিজেই
1: নিজের ঘাড়ে নিতে
0: শেখে। যেমন তোমার ছোটবেলা থেকে, একেবারে ছোট বয়স থেকে কিন্তু দেখা যায় যখন একটু একটু করে সে বসতে শেখে, সে তাকে কিন্তু যদি ভাতের থালাটা তার সামনে দেওয়া যায়, সে হয়তো একটু হুটুপুটি করবে, উল্টো পাল্টা করবে, চারদিকে ছড়াবে, কিন্তু তারপরেও কিন্তু এই যে তার টাচটা হলো, সে হাত দিয়ে টাচ করলো, সে ফিল করলো, সে একটা কিছু মানে ধরছে, তারপর সেটা মুখে তুলে নিচ্ছে, এটা থেকেই কিন্তু সেই শিক্ষাটা শুরু।
1: হ্যাঁ, সেটা অবশ্যই, এটা খুব একটা প্রয়োজনীয় এবং দরকারি জিনিস। এই যে বললেন এই যে ছোটবেলা থেকে নিজের খাবারটাকে, আমরা হয়তো বা আমাদের ইন্ডিয়াতে এটা হয়, ফরেনে বাচ্চাদেরকে কিন্তু 6 মান্থস থেকে 1 বছরের মধ্যে ওদেরকে নিজের খাবারটা কিন্তু ওদের নিজেরই খেতে হয়। ফার্স্ট কিছুদিন অনেক ছেটাবে, হয়তো বা খুব মেসি করে দেবে জায়গাটাকে, কিন্তু একদিন সে নিজের খাবারটা নিজে শিখে নেবে,
0: সে চিনে নেবে সে কি খাচ্ছে, সেটা
1: টেস্ট,
0: আর সেই সঙ্গে টেস্ট বোঝা, ফিল করা, সেটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে।
1: পরিমাণ বোঝা যে আমি এইটুকুই আমার খেতে পারবো, আমি আর বেশি খেতে পারবো, সেই জিনিসগুলোতে ওকে অনেকটা স্বাবলম্বী ও নিজেই হয়ে যাবে এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে।
0: ঠিক,
1: তো সেটা ওর মানে প্রথম
0: মা বাবা দুজনকে, এখন যেহেতু যুগ বদলেছে, মানে একেবারেই দুজনে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে, তো সেই ক্ষেত্রে দুজনকেই কিন্তু এগিয়ে আসতে হবে, এই পদক্ষেপগুলো কিন্তু নিতে হবে একেবারে ছোট বয়স থেকে। আর এই বিষয়টা এই জন্যেই বললাম যে আমরা এখন ব্যস্ততার যুগে দাঁড়িয়ে আমরা কি করছি, নিজেদের দায়িত্ব এড়াতে গিয়েই হয়তো আমি বলবো সেটা কিন্তু মানে তাদেরকে মোবাইল দেখিয়ে বা কার্টুন চালিয়ে আমরা কিন্তু খাইয়ে দিচ্ছি, সে কোনো মতেই বুঝতে পারছে না সে কি খাচ্ছে বা কতটুকু খাচ্ছে, টেস্টটাও বুঝছে না তার, কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা গ্যাপ রয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু তাকে বোঝাতেই হবে, আর তার সাথে কিন্তু একটা ব্রেনের একটা অ্যাক্টিভিটির ব্যাপার রয়েছে, তো সেই ক্ষেত্রে তার যে খাবারের প্রতি যে আগ্রহ সেটা কিন্তু গড়ে উঠবে। স্বাদ,
1: হ্যাঁ, এগুলো সবগুলো না মানে পুরোটা কাজ তো মোবাইল করছে, তো পুরোটা ওর পুরো ফোকাস হচ্ছে মোবাইলের দিকে, ও কি খাচ্ছে, কি খাওয়ানো হচ্ছে, কতটুকু টাইম নিচ্ছে, সেগুলো তো ও বুঝতেই পারছে না। তো সেটা না করে ওকে যদি কথা বলে বলে, বিভিন্ন গল্প বলে বলে খাওয়ানো হয়, তো সেটার ও টেস্ট খারাপ নয়, সেটা একদিকে ভালো। হ্যাঁ, যে এই পাখি আয়, কে নিচ্ছে দেখে যায়, এরকম বলে বলে খাওয়া, সেগুলো না একটা বাচ্চাদের মনে প্রকৃতি নিয়ে ভালো ধারণা হচ্ছে, সেই জায়গায় ও দুটো জিনিস শিখে নিচ্ছে, খাবারটাও বুঝছে, প্রকৃতি সম্বন্ধে ওর একটা
0: ধারণা
1: হয়ে যাচ্ছে, ভালো ধারণা হয়ে যাচ্ছে।
0: সেটা কিন্তু, সেটা যেহেতু এখন সেই সুযোগটা নেই, কিন্তু আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এই বিষয়গুলো। যেমন অতিরিক্ত সুরক্ষা কিন্তু তাকে, সন্তানকে কিন্তু একটা বিপদগামী করে দিতে পারে, তাকে কিন্তু অতি আদরের যে বাউন্ডারি সেটা আমাদের ভাঙতে হবে, তাকে
1: সারাক্ষণ আগলে না রেখে ওকে বাইরের জগৎটাকে চিনতে দাও।
0: ঠিক,
1: ওই যে আগের বললাম, এই যে ছোট ছোট ভুলগুলোকে আমরা যদি বকাঝোকা না করে, এটাকে নিরুৎসাহিত না করে আমরা উৎসাহিত করি যে ঠিক আছে আজকে ভুল হয়ে গেছে, তুমি এই ভুলটা থেকে একটা শিক্ষা নিয়ে পরের স্টেপে এগিয়ে যাও তুমি। হ্যাঁ, তো সেইগুলো ওই অতিরিক্ত আঁচলে বেঁধে না রেখে একটু ছেড়ে দেওয়া ওদেরকে,
0: এটা একেবারেই সতর্কতার সঙ্গে আমরা দূর থেকে অবশ্যই খেয়াল রাখবো, কিন্তু তাকে ছেড়ে দেওয়া বা ভুল হলে, যেটা তুমি বারবার বলছিলে যে ভুল হলে
1: বকাঝকা
0: না করে সেটাকে বুঝিয়ে বড়া, ভুলের থেকে কিন্তু আরেকটা শিক্ষা নেওয়া, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আর যদি বলি স্বাবলম্বী করে তোলার সহজ পাঠ হিসেবে যদি গুছিয়ে বলো কয়েকটা পয়েন্ট, সেক্ষেত্রে কি বলবে?
1: এই যে সহজ পয়েন্টই হচ্ছে ওই যে ছোটবেলা থেকে ওকে ওই নিজের কাজগুলো, নিজের কোন ড্রেসটা পরবে, কোথাও যাবার সময় নিজের ড্রেস পরার স্বাধীনতাটা, ওকে ওর মতামত দেওয়া যে আমি আজকে এই ড্রেসটা পরব, সেটা দেখা, ও কি খাবে, ও কোন বইটা এখন পড়তে চায়, ও এখন মানে নিজের কোন কাজটা এখন করতে চায়, সেগুলো ওকে নিজের ডিসিশনগুলো, একটু ছোট ছোট ডিসিশনগুলো ওকে নিজে নিতে দেওয়া,
0: হ্যাঁ,
1: সেগুলোতে ও মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠবে। এগুলোই হচ্ছে প্রথম ধাপ। হ্যাঁ, নিজের পড়ার টেবিলটাকে কিভাবে গুছিয়ে রাখবে, হ্যাঁ, ওর ব্যাগগুলোকে, যেরকম পরের দিন স্কুল আছে, এর আগের দিন বইটাকে, নিজের ব্যাগটাকে সুন্দরভাবে প্রিপেয়ার করা।

0: সেই জিনিসগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করে রাখা, সেটা এই ছোট ছোট জিনিসের মধ্যেও স্বাবলম্বী হয়ে উঠবে। যেরকম পরের দিন স্কুল আছে, হোমওয়ার্কটা, এগুলো আমরা না বলে ওদের উপর ছেড়ে দেওয়াটা আমি মনে করি সেটাতেও অনেকটা স্বাবলম্বী।
1: একদম একদম, একেবারেই দারুণ বলেছ। আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা প্রচুর ইন্টারফেয়ার করে থাকি, আমরা বলি যে না তুই পারবি না, আমি গুছিয়ে দিচ্ছি, বা তুই হোমওয়ার্কটা তুই দেখ, আমি দেখে দিচ্ছি, তুই ঠিকঠাক করছিস না। এক দুদিন পানিশমেন্ট পাবে ও যদি ঠিকঠাক না করে, সে তার থেকেই সে শিক্ষা নেবে যে আমি যদি ঠিকঠাক না করে যাই তাহলে কিন্তু পাবো না, পানিশমেন্ট পেতে হবে আমাকে, সেই কাজটা আমাকে করতেই হবে। আর যেটা বললে যে টেবিল গুছিয়ে রাখা, বইগুলো তার পড়ার যে ইচ্ছেটা, যে তার এখন ইচ্ছে করছে যে আমি এখন ইংরেজি বা আমি এখন ম্যাথস করবো না, আমি একটু হিন্দি লিটারেচার নিয়ে পড়বো, এটা আমার ইচ্ছে করছে, আমরা কিন্তু এখানে প্রচুর ইন্টারফেয়ার করি যে না না না তোকে এখন ম্যাথস করতেই হবে, নাহলে তুই ভালো মার্কস পাবি না, ম্যাথসে তুই কাঁচা, এগুলো না বলে তাকে একটু স্বাধীনতা দেওয়া, আর তাকে গল্পের ছলে ভালো মানুষ হওয়ার শিক্ষা,
0: ভালো মানুষ হওয়ার শিক্ষা। প্রত্যেক দিন ওকে একটু সময়ও দিতে হবে। আমরা এখন নিত্যদিনে আমরা এখনকার অভিভাবকরাও ম্যাক্সিমামই আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, কিন্তু সেটা বললে চলবে না, আমরা আমাদের দায়িত্বটুকুও ভুলতে পারি না। তো সেই ব্যস্ততার সময়ের ফাঁকে আমাদের 10 থেকে 15 মিনিট অবশ্যই আমাদের সন্তানদের দিতে হবে। হ্যাঁ, তো সেটাতে ওর মানসিকতা অনেক ভাস্ট হয়ে যাবে। যখন একটা সন্তান যখন ওর মা বাবা দুজনের সাথে সময় কাটায় না, ও মানে অনেক কিছু শেখে সেই সময়টায়। সারাদিনে 24 ঘন্টায় ও পুরো একটা দিনে যতটুকু না শেখে, পুরোটা দিনে অনেক কিছু শিখে যায়।
1: একদম, এই বিষয়গুলো কিন্তু আমাদের একেবারেই ছোট থেকেই চিন্তা ভাবনা করতে হবে। আর একটা সন্তান জন্মের পর থেকেই কিন্তু বাবা মায়ের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়, আর সেই সঙ্গে সাহসী এবং স্বাবলম্বী করে তোলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং কর্তব্য আমাদের। এবার যদি বলি যে সাহসী করে তোলার উপায় যদি বলো, যেমন কিছু কিছু খেলা, কিছু কিছু তাকে বিষয়ে তাকে ছোট থেকেই বুঝতে দেওয়া, সেটা কি হবে?
0: যেমন ধরুন অনেক সময় অন্ধকারকে ভয় পাওয়া। হ্যাঁ, তো এটা অনেক সময় অনেক বাচ্চাদের মধ্যে দেখে থাকি, সে অন্ধকার ঘরকে ভয় পায়। তো সেটাকে আমরা খেলার ছলে যদি সেই ভয়টাকে কাটানোর চেষ্টা করি, যে ধরুন একটা ঘর অন্ধকার করে দিয়ে আমরা ওর সাথে একটা টর্চ লাইট জ্বালিয়ে, হ্যাঁ, একটু যদি ভূত ভূত খেলা করি, তো সেটাতেও সাহস পাবে। হ্যাঁ, অনেক কিছু খেলা যায়, অনেক অন্ধকারের মধ্যে অনেক গেম আছে। একটা ধরুন একটা অন্ধকার ঘরে টর্চ লাইট জ্বালিয়ে একটা হাতের ছায়া দিয়ে যে আমরা খেলাগুলো করতাম, বিভিন্ন জিনিস বানিয়ে হাতের সেগুলো ছায়াগুলো দিয়ে, তো দেওয়ালের মধ্যে পাখি এসব করে, তো এগুলো দিয়ে ওর অন্ধকারের যে ভয়টা সেটা কেটে যাবে।
1: একেবারে দারুণ বলেছো যে এই সময় কিন্তু আমরা এতটাই সন্তানকে আগলে রাখি, তারা কিন্তু মানে একেবারে সারাক্ষণ কিন্তু লাইট বা ফ্যান এসির মধ্যে থাকতে থাকতে তাদের হঠাৎ যদি কোনো কারণে পাওয়ার কাট হয় বা কিছু হয়, তারা কিন্তু প্রচুর ঘাবড়ে যায়, খুব চিৎকার করে ওঠে, সেটা কিন্তু একেবারেই পজিটিভ বিষয় নয়। সেই সম্পর্কে কিন্তু তাকে বোঝাতে হবে একদম, আর সেই সঙ্গে লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতে হবে তাকে। যেমন এখন খেলার মাঠ নেই, যে খেলার যে সেই অনেকগুলো খেলা ছিল সেই সময় পুরোনো দিকে, এগুলো কিন্তু এখন একেবারেই হারিয়ে গেছে। যেমন কবাডি বা এই ধর খেলার মতো একটা লড়াইয়ের মানসিকতা, হার জিতের একটা মানসিকতা থাকতো।
0: এই হার জিতের মানসিকতাটা অবশ্যই থাকতে হবে, যে হেরে গেলে অনেক বাচ্চারা আছে খুব রিয়্যাক্ট করে, তো সেটা না করে সেটাকে মানিয়ে জেতার জন্য ওকে কী করতে হবে সেটার শিক্ষাটা নেওয়া। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস অ্যাচিভ করতে গেলে প্রত্যেকটা মানুষ, আমরাও তো সব কিছু যে পেয়ে যাই, প্রত্যেকটা মানুষ যে জীবনে সব কিছু পেয়ে যায় ঠিক তা তো নয়, সবাইকে হারতে শিখতে হবে। তো সেই জিনিসটাও না মায়েদের অবশ্যই বাচ্চাদেরকে শেখাতে হবে, যে তোমার হারটাকেও মানতে হবে, হারার পরে জেতাটা কিভাবে করবে সেটা থেকে তুমি ওই হারটা থেকে জেতার শেখাটা তোমাকে নিতে হবে।
1: ঠিক, সেই ক্ষেত্রে কিন্তু মাকেই একেবারেই পাশে দাঁড়াতে হবে, যে আমি আছি, তুই পারবি, হ্যাঁ তোকে করে দেখাতে হবে, তুই পারবি, আমি কিন্তু তোর পাশে আছি। যেমন পরীক্ষায় এখন একটা প্রচুর মানে কিছু মানে দুঃসংবাদ আমরা পেয়ে থাকি মাঝে মাঝেই, এই যে পরীক্ষা বা এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হচ্ছে এগুলোকে কেন্দ্র করে, কিন্তু সেটা কিন্তু হবার কথা ছিল না, সেটা হবে না। সেই ক্ষেত্রে কিন্তু মায়েদের কিন্তু আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমার। আর সে রেজাল্টটাই কিন্তু বড় কথা নয়, সে কোথায় সিট পেলো না কি করলো, সেটা থেকে বড় কথা আমার সন্তানের জীবনকে সুরক্ষিত করা।
0: ঠিক ঠিক ঠিক ঠিক আমরা

0: কিন্তু
1: আমরা অনেক সময় দেখে থাকি না এই জিনিসগুলো, সত্যি খুব মানে মনে খুব ধাক্কা দেয় এই জিনিসগুলো শুনলে। তো সেটা মনে করি কোনো না কোনো দিক দিয়ে আমরা অভিভাবকরা কিছু হলো দায়ী
0: ঠিক
1: আছি। সেই যে প্রেশারগুলো আমরা ছোটবেলা থেকে দিয়ে যাই, একটা সময় গিয়ে ওরা নিতে পারে না সেই প্রেশারগুলো। তো সেই প্রেশারগুলোকে ঠিক আছে পড়াশোনা করতে হবে, যুগের সাথে মিলিয়ে চলতে হবে, তো সেটাকে যদি আমরা ছোটবেলা থেকে ওকে ইজি প্রসেসে করতে দিতে শেখাতে পারি, তাহলে মনে হয় অনেকটা বেটার আমাদের
0: অবশ্যই
1: জন্য হবে, মানে ওদের জন্য বেটার, আমাদের জন্য বেটার।
0: ঠিক
1: হ্যাঁ, যে পড়াশোনাটাকে স্ট্রেস না দিয়ে, তুমি এটাকে বোঝা না ভেবে তুমি স্বাধীনভাবে পড়াশোনা করো।
0: একদম
1: আজকে পারো নি, ঠিক আছে, তুমি নেক্সট দিনের জন্য প্রিপেয়ার হও।
0: ঠিক
1: একটা পরীক্ষা দিতে খারাপ হয়েছে, হতেই পারে, তুমি নেক্সটের জন্য প্রিপেয়ার করো,
0: ঠিক
1: হয়ে যাবে। তো সেইগুলো আমাদের বাবা মায়েদেরই করতে হবে।
0: একদম চাপ নয়
1: হ্যাঁ
0: তাকে, কিন্তু বিষয়টা সম্পর্কে তাকে বুঝিয়ে বলতে হবে। একবার হেরে গেলে আবার ঘুরে
1: ঘুরে
0: দাঁড়ানোর
1: দাঁড়ান,
0: শিক্ষাটা কিন্তু মাকেই
1: মাকে
0: দিতে
1: দিতে
0: হবে,
1: হবে।
0: মা বাবা দুজনকেই কিন্তু সেই দায়িত্বটুকু নিতে হবে। একেবারে বাবা বকবে, বাবা এত কষ্ট করে উপার্জন করছে, তোকে এত এত এফোর্ট দিচ্ছে, তুই পারলি না, পাশের বাড়ির ওই ওই বাচ্চার জন্য তো এত কিছু করাই হয়নি, তারপরেও এত বেশি সাফল্য অর্জন করেছে, ও এত বেশি মার্কস পেয়েছে, এগুলো আমরা কিন্তু
1: হ্যাঁ,
0: করেই থাকি।
1: এই যে এই যে কথাটা বললেন দিদি, এই যে তুলনা করাটা, এটা কিন্তু একটা খুব বড় অপরাধ আমার কাছে মনে হয়। এই যে
0: একদম
1: বাবা মা হিসাবে আমরা যে তুলনা করে থাকি, সেটা আমাদের বন্ধ করতে হবে। কারণ ভগবান প্রত্যেককে না একটা নির্দিষ্ট একটা কিছু আশীর্বাদ দিয়ে সবাইকে পাঠিয়েছে। সবার ভেতরে না নিজের একটা কোয়ালিটি থাকে, তো সেই জিনিসটাকে আমরা হয়তো বা বিভিন্ন, এই যে বাবা মায়েদের ভূমিকাটা, যে আমরা অনেক সময় যে এই যে ডিমোটিভেট করাতে ওদের সেই কোয়ালিটিটা চেপে যায়, ওরা দেখাতে পারে না, তো সেই জিনিসটা আমাদেরই করতে হবে। ছোটবেলা থেকে আমার ছেলে বা মেয়ের মধ্যে কি কোয়ালিটি আছে সেটা আমাকেই বের করতে হবে। তো
0: একদম
1: ওরা যখন দেখাবে, সেই জিনিসগুলোতে আমাদেরকে উৎসাহিত করতে হবে, বাবা মায়েদের সন্তানদের উৎসাহিত করতে হবে, সে যে তোমার ভেতর এই জিনিসটা আছে, তুমি এটাকে এটার সাথে কাজ করো, ভালো হবে তোমার জন্য। হ্যাঁ, তো সেই জিনিসগুলো বাবা মায়েদের একটু খেয়াল রাখতে হবে, সেই জিনিসগুলোতে কাজ করতে হবে। তুলনাটা একদম করতে নেই, তুলনা যেন আমরা বন্ধ করে দিই। ছেলে মেয়েদের মধ্যে অনেকটা মানসিক দিক দিয়ে ওরা খুব শোক, মানে
0: একদম
1: খুব,
0: একদম ওর মধ্যে যে প্রতিভাটা আছে, সকলের মধ্যে কিন্তু সমান প্রতিভা নয়, এক একজনের কি, কারোর হয়তো পড়াশোনা করতে ভালো লাগে, কারোর হয়তো ক্রিয়েটিভ কিছু করতে ভালো
1: অনেক
0: লাগে।
1: কিছু
0: আমাদের লক্ষ্য রাখতে হবে সে কোন দিকে যেতে চায়,
1: যেতে চাইছে
0: তার ইচ্ছে মতো কিন্তু তাকে আমাদের পথ দেখিয়ে নিয়ে
1: লিখিয়ে
0: যেতে
1: দিতে
0: হবে।
1: হবে,
0: আমরা অনেকটা ভুল করে থাকি, আমাদের নিজের সুপ্ত বাসনাকে কিন্তু আমরা ছেলে মেয়েদের মধ্যে চাপিয়ে
1: চাপিয়ে
0: দিই
1: দিই।
0: এবং তাকে কিন্তু সেই পথে যেতে আমরা বাধ্য করি, সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যায় অনেকটা হিতে বিপরীত।
1: হিতের বিপরীত,
0: তো আমাদের কিন্তু বুঝতে হবে, আমাদের নিজেদের কাউন্সিলিংটা মনে হয় আরো একটু বেশি করে করতে হবে, যে আমাদের কি করা উচিত কি করা উচিত নয়। আর যেটা বললে যে সামাজিক হওয়ার শিক্ষাও কিন্তু সেই সঙ্গে তাকে দিতে
1: দিতে
0: হবে।
1: হবে,
0: এই ভুলটা আমরা প্রায়শই করে
1: করে
0: থাকি
1: থাকি। হ্যাঁ
0: যে
1: হ্যাঁ
0: তুমি একেবারেই তোমার টিফিন, ছোটবেলা থেকে এই শিক্ষাটা দেই যে তোমার টিফিন কাউকে শেয়ার করবে না,
1: হুম হুম
0: তোমার নোটসগুলো কিন্তু তুমি আগলে রাখবে,
1: ঠিক
0: সেটা
1: তাই,
0: কি আমরা ভুল করছি না?
1: অবশ্যই ভুল করছি। ওকে পরিবেশের সাথে সামাজিক ভাবে মানিয়ে নিতে হবে। এই যে বললেন টিফিন ভাগাভাগি করাটা স্কুলে গিয়ে, যে আমাদের সময়ও হতো। হ্যাঁ, আমরা যখন আগে, আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, লেজার, আমাদের সময় লেজার পিরিয়ডে আমরা একসাথে গোল করে বসতাম সবাই, এই আজকে তোর বাড়ি থেকে কি দিল রে, তোর বাড়ি থেকে, সেই যে ভাগাভাগি করে খাওয়ার যে মজাটা, হ্যাঁ, সেটা ওদের শেখাতে হবে, যে তুমি যেই টিফিনটা নিয়ে যাচ্ছ এটা সবার সাথে ভাগ করে তুমি খাবে, সবার সাথে পরিবেশের সাথে মানিয়ে চলবে, যে ও এরকম করেছে আমি ওর সাথে চলবো না, না ঠিক এটা এরকম করে চলাটা উচিত নয়। হ্যাঁ, ওকে অবশ্যই সোশ্যাল হতে হবে। তো সেটা কোনো মানে কি বলবো, আরেকটা যেটা কথা, যে আমরা যে জেন্ডার, যেটাকে লিঙ্গ ভেদাভেদ বলি, সেটাকেও ওর মাথায় রাখতে হবে। আজকালকার যুগে ছেলে বা মেয়ে এরকম কোনো বাইন্ডিংস নেই, সবাই সবটুকু কাজ করতে পারে, ছেলেরা রান্নাঘরে যাবে না কিংবা মেয়েরা সাইকেল চালাবে না, সেটা যেন একদমই না হয়। তো সেটা অবশ্যই ওদের মধ্যে সেই জিনিসটা গড়ে তুলতে হবে, যে ছেলে বা মেয়ে সবাই সমান, ওদের একইভাবে ওদেরকে শিক্ষা দিতে হবে।
0: ঠিক, এবার যদি বলি যে সাহসী মানে কি, ডান পিঠে বা জেদি হওয়া, একজন মা হিসেবে সাহস আর বেয়াদুপির লাইনটা কোথায় টানতে হবে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু প্রায়ই আমরা লক্ষ্য করে থাকি, অতিরিক্ত ডেস্ক

0: পারেড যেটাকে বলে থাকে, সেই রকম একটা ছবি কিন্তু এই সমাজে দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার আর একটু সতর্ক হতে হবে।
1: সতর্ক হতে হবে, ঠিক। ওই যে বললাম, এই যে এখন যে মোবাইল এডিক্টেড একটা লাইফ চলছে, তো সেই জায়গায় আমাদের বাবা মায়েদেরও ভূমিকাটা নিতে হবে, যে তুমি এই সময়ের জন্য আমার সামনে বসে এই গ্যাজেটটা তুমি ইউজ করো, এইটুকু সময় আমি তোমার পাশে আছি, তুমি এই জিনিসটা তোমার কি লাগবে তুমি বলো, আমি তোমার পাশে থেকে তুমি সার্চ করে যেটা, মানে এই জিনিসগুলোতে একটা সিস্টেম চালু করে দেওয়া। হ্যাঁ, যে আবার একটা জিনিস নিয়ে বায়না করা, খুব বায়না করা যে আমার এটা এক্ষুনি লাগবে, তো সেই জিনিসগুলোতে যে তখন আমাদের সন্তানদেরকে বোঝানো উচিত যে বাবা কিংবা মা এখন নয়, তোমার আমি কিছুদিন পরে তোমাকে সেটা আমি এনে,
0: মানে সেটা ছোট থাকতেই কিন্তু তাকে অভ্যস্ত করতে হবে। আমরা অনেকটা ভুল করে থাকি, যেমন যখন একটা জিনিস চাই, একটা চকলেট চাই, তখন কিন্তু আমরা এক বাক্স চকলেট ওকে এনে দিই, সেটা থেকে কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে ওর চাহিদাটা
1: বড় হতে থাকবে।
0: আর সেই ক্ষেত্রে যখন মানে যখন সেখানে গিয়েই সমস্যাটা আরো বেশি দাঁড়ায়, যখন সামর্থ্যে কোলাবে না, যখন একটা দেবো, তারপর যখন সে একটু বড় হবে সে বলবে যে আমাকে এটা দাও, আইফোন দাও, আইফোন দিলে বলবে, একটু একটু করে কিন্তু তার চাহিদার পরিমাণটা বাড়তেই থাকে।
1: হ্যাঁ, সেটা সেটার জন্য কিন্তু বাবা মায়েদের অনেক কষ্ট। রিসেন্টলি অনেকগুলো ঘটনা খবরের কাগজ খুলে দেখা যায় যে মোবাইলের জন্য কিংবা বাইকের জন্যে অনেক কিছু করে ফেলছে, অনেক বাজে কাজ অনেক কিছু করে ফেলছে। তো সেই জায়গায় আমি মনে করি ওই জিনিসগুলোতে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কোন জায়গায় আমাদের লিমিট রাখতে হবে
0: সেটা কিন্তু আমাদের ভাবতেই হবে, আর স্বাবলম্বী সাহসী করার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে এই বিষয়গুলো শিক্ষা দিতে হবে। আর স্বাবলম্বী হওয়া মানে কি শুধু রোজগার করা, নাকি আর কি বলবে এই ক্ষেত্রে? যেমন যদি বলি 5 বছরের বাচ্চাকে স্বাবলম্বী হওয়ার মানে কি, তাকে নিজের কাজ নিজে করা,
1: সেই রুটিন মাফিক লাইফ চলা। হ্যাঁ, যেরকম তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো, দাঁত ব্রাশ করে ফিন খেয়ে, সেই ছোট ছোট জিনিসগুলো তুমি একটু, পড়াশোনা তো তখন হয় না 5 বছরে, তখন ধরো মার সাথে একটু গল্প করা, মা কি কাজ করছে সেইগুলোকে,
0: সেই ভিতটা কিন্তু একেবারে ছোটবেলা থেকেই তার মধ্যে আমাদের গড়ে তুলতে হবে। অবশ্যই সাহসী করে তুলতে হবে, স্বাবলম্বী করে তুলতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটা যাতে মানে একেবারে বেয়াদুপির পর্যায়ে গিয়ে না পড়ে। একদম দারুণ, আমাদের সময় বলছে কিন্তু আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে। সে কথাই আমি বলবো, আপনি সন্তানকে কোলে নিয়ে পৃথিবী দেখাতে পারবেন, কিন্তু কাঁধে নিয়ে পথ হাঁটতে পারবেন না, পথটা ওকে একাই হাঁটতে হবে। আর তার জন্য কিন্তু একটা বাচ্চা জন্মের পর থেকেই কিন্তু আমাদের যারা মা বাবা রয়েছে, অভিভাবক রয়েছে, আমাদের কিন্তু সেই দায়িত্বটুকু বুঝে নিতে হবে, তাকে সেইভাবেই গড়ে তুলতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করব আজকের মতো আলোচনা। স্টুডিওতে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন দীপিতা দত্ত চৌধুরী। দীপিতাকেও আপনাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয়ে কথা বলছিলাম, সন্তানকে সাহসী এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে মায়েদের ভূমিকা নিয়ে, আজকের মতো মহিলা মহলের আসরে পর্যন্ত।
2: শুনলেন মহিলা মহল, আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
3: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ করেছেন। বৈঠকে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌও

0: স্বাক্ষরিত হয়েছে। এদিকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী তিন দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন, তার প্রথম সরকারি ভারত সফর এটি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজিরামজি আইন 2025 সারা দেশে গতকাল বলবৎ হওয়ার পর আজ থেকে জেলাগুলিতে এই প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিন মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
1: मनरेगा में केवल 100 दिन रोजगार मिलता था, विकसित भारत जी राम जी योजना में पूरे 125 दिन मजदूर को रोजगार मिलेगा। और रोजगार देने की बात प्रधानमंत्री ऐसे नहीं कह रहे हैं, पहले साल ही विकसित भारत जी राम जी योजना में केंद्र ने जो अपना पैसा दिया है वो है 95,600 करोड़ रुपया, और राज्यों का 40% शेयर मिलेगा तो एक साल में ही खर्च होंगे 151,282 करोड़ रुपया।
0: এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও কোচবিহার জেলায় আজ এই কর্মসূচির রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের পদ্ধতি অনুসরণ করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকারের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার কলকাতার নিউ টাউনে এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক, তহবিলের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে দলের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির মিলিত হন। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়াফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরেন বলে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আইএসআইয়ের মদতপুষ্ট আন্তঃরাজ্য সন্ত্রাসবাদী ও অস্ত্রপাচার চক্রের বিরুদ্ধে এক অভিযানে দিল্লি পুলিশের স্পেশাল সেল 4 জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আইএসআইয়ের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টি ও তার সহযোগীদের নির্দেশে এরা জাতীয় রাজধানীতে নাশকতামূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। এই অভিযানে 2টি বিদেশি পিস্তল, 9টি তাজা কার্তুজ এবং 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন বা এর যৌক্তিক প্রমাণ হাজির করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের 9ম পর্যালোচনা বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, একজন সন্ত্রাসবাদীর প্রধান পরিচয় সে নিজেই। তিনি বলেন, ভারত গত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে। সে কারণেই সব ধরনের সন্ত্রাসবাদেরই দ্ব্যর্থহীন নিন্দা করা প্রয়োজন বলে

0: তিনি মন্তব্য করেন।
1: India has been a victim of cross-border terrorism for decades. Our people have paid a terrible price and this experience has shaped India's zero-tolerance approach. Irrespective of any grievance, political cause or strategic calculation, terrorism in all its forms and manifestations must be condemned unequivocally. India has worked to strengthen the global focus on terror financing. We have supported capacity building, South-South cooperation and strengthening of multilateral frameworks. India believes that counter-terrorism should not be hollowed out by false equivalences or politicized narratives.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে সাতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই খাদানের ওপর চাঙরটি সরানোর সময় শ্রমিকদের হাত ফসকে খনির ভেতর পড়ে গেলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। এই দুর্ঘটনায় শ্রমিকদের অধিকাংশই বিহার, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। ইউক্রেনে ধারাবাহিক রুশ হামলায় কিভের আবাসিক ভবনগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে 11 জন প্রাণ হারিয়েছেন, আহত বহু। গতরাত থেকে আজ ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং অনেক বাসিন্দা মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 খেলায় স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসের ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। এছাড়া গতরাতের ম্যাচে বেলজিয়াম 3-2 গোলে সেনেগালকে ও ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। রাউন্ড অফ 16 বেলজিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইংল্যান্ড মেক্সিকোর বিরুদ্ধে খেলবে। ওভালে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির মধ্যে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারা দেশের জেলাগুলিতে আজ থেকে শুরু হয়েছে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। অনুষ্ঠানে প্রথম শিল্পী মিতা মল্লিক।

গানটি শুনলেন সঞ্জিত মণ্ডলের কণ্ঠে, শুনলেন লোকগীতি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুমিতা তালুকদার।

0: Tah Hasnain and Minister of State for External Affairs Pavitra Margarita will visit Iran tomorrow to attend the funeral ceremony of late Supreme of Iran Grand Ayatollah Sayyid Ali Khamenei. Ministry of External Affairs said the high-level representation in the ceremony underscores the importance of civilizational ties, including people-to-people connection between the two countries, providing a robust foundation to political and economic engagements. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে প্রথম গানগুলো শুনবেন মেরে মেহবুব ছায়াছবি থেকে। এই ছবি থেকে প্রথম গানের শিল্পী মোহাম্মদ রফি।

আশা ভোসলে এবং অভিজিতের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন মেরে মেহবুব ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানগুলো শুনবেন মেরে হুজুর ছায়াছবি থেকে। প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

মান্নাদের কণ্ঠে গানটি শুনলেন মেরে হুজুর ছায়াছবি থেকে। চিত্রগীত অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী শচীন দেববর্মণ।

মানিক আমার আমি গোল বাধায় চল রাহি চল ডুবিব মরণ যমুনায় রূপ ধরিয়া এসেছে মরণ প্রাণ পাখি আর মানে না।

শুনছিলেন লোকগীতি শচীন দেববর্মনের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: आयतुल्लाह सैयद अली खामेनेई के अंतिम संस्कार में शामिल होंगे। विदेश मंत्रालय ने बताया कि समारोह में उच्च स्तरीय उपस्थित दोनों देशों के बीच सभ्यतागत संबंधों के महत्व को रेखांकित करती है। फीफा फुटबॉल विश्व कप के राउंड ऑफ 32 मैच में आज रात इंगलवुड में स्पेन का मुकाबला ऑस्ट्रिया से होगा, वहीं टोरंटो में पुर्तगाल का मुकाबला क्रोएशिया से होगा। कल सुबह वैंकूवर में स्विट्जरलैंड और अल्जीरिया आमने सामने होंगे। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला शिक्षार्थीदेर जन्य अनुष्ठाने आज नवम श्रेणी गणित थेके चतुर्भुजेर सामंतरिक सम्पर्के पाठ दिच्छेन शिशुविहार द्वादश श्रेणी विद्यालयेर शिक्षक अजय पाल।
2: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর জ্যামিতির নতুন অধ্যায় চতুর্ভুজ। যেহেতু এই অধ্যায়টি একটু বড় অধ্যায়, তাই আজকে আমরা মূলত চতুর্ভুজের সামন্তরিক নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো সমান্তরাল রেখা, সামন্তরিকের কর্ণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, এই সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের একটা ধারণা আছে। তাহলে নবম শ্রেণীর সামন্তরিকের যেই প্রথম যে একটা প্রমাণ আছে সেটা হচ্ছে সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা হচ্ছে প্রমাণটা। হ্যাঁ, আবার বলছি, সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এই যে প্রমাণটা, এটা দিয়ে তোমাদের এখানে কতগুলি ধারণা করা হয় অনেকটা প্রমাণের মতোই। এর মধ্যে হচ্ছে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত ক্রমটিও সত্য। তারপরে ধারণাটি হচ্ছে সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান ও বিপরীত ক্রমটিও সত্য। নেক্সট আমরা বলবো, নেক্সট ধারণা যেটা সেটা হচ্ছে একটি চতুর্ভুজ সামন্তরিক হবে যদি এর একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়। তারপরে ধারণাটি হচ্ছে একটি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং বিপরীত ক্রমটিও সত্য। ঠিক আছে, এই হচ্ছে সামন্তরিক রিলেটেড যে ধারণা। আরেকটা ধারণা আছে, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে যদি একটা সরলরেখা টানা হয় তৃতীয় বাহুর সমান্তরাল করে, তাহলে এখানে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করব আজকে, প্রমাণ যেটা সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ইতিমধ্যে মনে হয় তোমরা পেন্সিল আর তোমাদের কাগজ নিয়ে বসে গেছো। তাহলে তোমরা একদিকে একটা সামন্তরিক ABCD একটি সামন্তরিক অঙ্কন করো, আর সামন্তরিকের এই AC একটি কর্ণ অঙ্কন করো, আর BD জয়েন করে দাও, এটা একটা কর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রমাণ করব সামন্তরিকের প্রত্যেক কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। মনে করি ABCD একটি সামন্তরিক, এর কী করলাম আমরা, এটা লেখার আগে আমরা প্রথম পার্ট যেটা লিখব সেটা লিখব মনে করি বা ধরি, ধরি বলে যেই জিনিসটা দেওয়া আছে সেটা লিখব। ঠিক আছে, মনে থাকবে তো, যা দেওয়া আছে সেই জিনিসটা আমরা প্রথম লিখব, মানে গিভেন দ্যাট, হুইচ ওয়ান ইজ গিভেন উইল রাইট দিস ওয়ান। ওকে, মনে করি ABCD একটি সামন্তরিক এবং AC সামন্তরিকটির একটি কর্ণ। ঠিক আছে, মনে করি ABCD একটি সামন্তরিক আর AC সামন্তরিকের একটি কর্ণ। প্রমাণ করতে হবে যে, তারপর আমরা নেক্সট কী লিখব, কী প্রমাণ করতে হবে, কী বলেছিল আমাদের সামন্তরিকের প্রত্যেক কর্ণ সামন্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা বলব প্রমাণ করতে হবে যে ট্রায়াঙ্গেল ABC সর্বসম ট্রায়াঙ্গেল ADC, এই যে AC কর্ণটা, তা কী করবে, সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। ঠিক আছে, এবার আমাদের অঙ্কন করতে হবে, কিন্তু যেহেতু এখানে অঙ্কনে কোনো বিষয় নেই কারণ এটা বলেই দিয়েছে AC একটি কর্ণ, তাহলে আমরা আর এখানে অঙ্কন করতে আমাদের লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা সোজাসুজি কোথায় চলে যাব, প্রমাণে চলে যাব। এবার প্রমাণ দেখো, যেহেতু ABCD একটি সামন্তরিক, তাহলে অতএব AB সমান্তরাল DC এবং AD যে বাহুটা, AD সমান্তরাল BC বাহু। আবার বলছি, AB সমান্তরাল DC এবং AD সমান্তরাল BC বাহু। আমরা AB সমান্তরাল

ডিসিবল দিয়ে কী করবো, এ বির পরে দুইটা সমান্তরালের যে সাইনটা সেইটা দেবো, দুইটা টান দেবো অনেকটা এই ক্লাস টুর দুইটা টানের মতো, ঠিক আছে, রোমান টুর মতো। তাহলে এটা হচ্ছে কি সাইন, একটু এর চাইতে একটু লম্বা হবে, এটা হচ্ছে সামন্তরিকের সাইন। তাহলে এ বি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। এখন এ বি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, ঠিক আছে, এই যে এ বি লাইনটা আর ডিসি যে লাইন আছে দুইটা সমান্তরাল লাইন আছে,

ডিসি এবং এসি ভেদক, ঠিক আছে। এই যে এবি লাইনটা আর ডিসি যে লাইন আছে, দুইটা দুইটা সমান্তরাল লাইন আছে, সমান্তরাল যে সরলরেখা আছে তাকে যুক্ত কে করেছে, এসি কর্ণটা, এসি কর্ণটা যুক্ত করেছে, তাহলে এসিটাকে আমরা ভেদক বলবো। তাহলে নিশ্চয়ই আমরা জানি একান্তর কোণের যে নিয়মটা ছিল কি ছিল, এখন এবি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, সুতরাং অ্যাঙ্গেল বি এসি ইজ ইকুয়াল টু একান্তর কোণ বা অ্যাঙ্গেল কি হবে, এ সি ডি, ঠিক আছে। কি জানি আমরা, দুইটা সমান্তরাল দুইটা লাইন থাকলে একটা লাইন যদি তাকে ভেদ করে সেই ভেদকটার দুই দিকে দুইটা যে একান্তর কোণ হয় দুইটা পরস্পর সমান হয়। আবার আমরা অন্য দুটি বাহু বিবেচনা করলে বলতে পারি, এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, সুতরাং অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ডি, তারা কি কোণ, তারাও একান্তর কোণ, ঠিক আছে, দুইটা একই রকম। তাহলে এবার যদি আমরা দুইটা ত্রিভুজকে বিবেচনা করি, কোন দুইটা ত্রিভুজ, ওই যে এসি কর্ণের দুই দিকে দুইটা ত্রিভুজ কি কি আছে, এ বি সি এবং এ ডি সি, এই যে দুইটা ত্রিভুজকে আমরা যদি বিবেচনা করি তাহলে এই দুইটা ত্রিভুজ থেকে কি পাই আমরা, অ্যাঙ্গেল বি এসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসি ডি, আমরা কোথা থেকে পেয়েছি, আগেই প্রমাণ করেছি, প্রমাণিত, ঠিক আছে। আবার অ্যাঙ্গেল বি সি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ডি, এটাও আগে প্রমাণিত। এবং এই যে এসি বাহুটা, এটা কার কোন ত্রিভুজে, দুইটা ত্রিভুজেরই বাহু, তাহলে এটাকে আমরা বলবো কমন বা সাধারণ বাহু। তাহলে কী পেলাম, তিনটা জিনিস, অ্যাঙ্গেল বি এসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসি ডি পূর্বে প্রমাণিত, অ্যাঙ্গেল বি সি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ডি এটাও পূর্ব প্রমাণিত, এবং এসি সাধারণ বাহু। তাহলে তিনটা জিনিস যদি আমরা পাই তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এ বি সি কনগ্রুয়েন্ট বা সর্বসম ত্রিভুজ এ ডি সি। কী কী প্রপার্টি এটা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বা কোন কোন বাহু সর্বসমতা শর্তানুসারে দুইটা সর্বসম ত্রিভুজ প্রমাণিত হয়ে গেল। তাহলে বিডি কী করেছে, তাহলে বিডি এবিসিডি সম, বিডি যে বাহুটা এবিসিডি সামুদ্রিকের অপর কর্ণ, আরেকটা যদি আমরা কী করেছিলাম, বিডি বাহুটা এটা কি এবিসিডি সামুদ্রিকের অপর কর্ণ, সেক্ষেত্রেও আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে ট্রায়াঙ্গেল এবিডি সর্বসম ট্রায়াঙ্গেল বিডিসি, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ করতে শিখলাম যে সামুদ্রিক কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর চতুর্ভুজের যে চ্যাপ্টার তার মধ্যে যে সামন্তরিক আছে, সামন্তরিকের প্রথম প্রমাণটা। এইবার এই প্রমাণটা ব্যবহার করে আমরা অনেকগুলি ধারণা পোষণ করতে পারি। কি কি ধারণাগুলি হচ্ছে, সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান, সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান, এটা এবার আমরা প্রমাণ করব। আমরা একদম খুব শর্টকাট প্রমাণ করব, যেহেতু আমরা এখন প্রথমটা বুঝে গেছি, এবিসিডি একটি সামন্তরিক। আবার বলছি, সাইডে লিখে নাও, পেন্সিল দিয়ে তোমার খাতায় ড্র করে নাও, এবিসিডি একটা রাফ স্কেচ করে নাও, এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম বা এবিসিডি ইজ একটি সামন্তরিক, এবিসিডির বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ সামন্তরিক এবি ইজ ইকুয়াল টু ডিসি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি, ঠিক আছে। তাহলে এটা থেকে প্রমাণ হয় যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তাহলে আমরা একটা ধারণা পেলাম। আর একটা ধারণা আমরা বলতে পারি, কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। কি বললাম, যদি বিপরীত বাহুগুলি সমান হয় তাহলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। আবার আমরা দেখবো, আবার স্কেচ করে নাও এক সাইডে, কি এ বি সি ডি ইজ এ প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম এটা আমরা প্রুভ করবো, ঠিক আছে। তাহলে লিখে নাও, এ বি সি ডি একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান। এখন কিন্তু আমরা এটা চতুর্ভুজ দিয়ে প্রমাণ করব যে একটা চতুর্ভুজকে সামন্তরিক প্রমাণ করব, ঠিক আছে। তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু ডিসি, এ ডি ইজ ইকুয়াল টু বিসি, ঠিক আছে। কি বললাম, এ বি ইজ ইকুয়াল টু বিসি এবং এ ডি ইজ ইকুয়াল টু, এ বি ইজ ইকুয়াল টু ডিসি এবং এ বি এ ডি ইজ ইকুয়াল টু বিসি, সুতরাং এ বি সি ডি একটি সামন্তরিক, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ধারণা পেলাম। এবার আমরা নেক্সট ধারণাতে যাব, সামন্তরিকের বিপরীত কোণগুলি সমান। খুব ইন্টারেস্টিং কিন্তু, সামন্তরিকের বিপরীত কোণগুলি সমান। তাহলে সেম, আবার ড্র করো, এ বি সি ডি একটি সামন্তরিক। যদি এ বি সি ডি একটি সামন্তরিক হয়, অর্থাৎ এ বি প্যারালেল ডিসি অথবা এ বি সমান্তরাল ডিসি

ও এডি প্যারালেল বিসি বা এডি সমান্তরাল বিসি হয় তাহলে এবিসিডির বিপরীত কোণগুলি সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি এবং অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসি বিসিডি অথবা ডিসি এটাও বলতে পারো ডিসিবি। ঠিক আছে, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হয় তাহলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে, এটা আমরা বলতে পারি। এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি এবং অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি। সুতরাং এবিসিডি একটি সামন্তরিক, এবিসিডি একটি সামন্তরিক। ঠিক আছে, এবার আমরা আসবো পরবর্তী ধারণা বা উপপাদ্যতে। কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু, কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে, আবারও বলছি সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে। তাহলে মনে করি এবিসিডি চতুর্ভুজের এবি ইজ ইকুয়াল টু ডিসি এবং এবি প্যারালেল ডিসি। আবার সেই আগের মতো তোমরা পেন্সিলে এটাকে ড্র করে নাও, রাফ স্কেচ করে নাও, এ বি সি ডি একটি সামন্তরিক। কি লিখবে? এ বি সি ডি একটি সামন্তরিক, একটা ড্র করে নাও। তাহলে লিখবে কি? মনে করি প্রথম কি আমরা করে লিখতাম, মনে করি বা ধরি, ধরি বা মনে করি লিখবে, হ্যাঁ, বা যারা ইংরেজিতে লিখবে তারা লেড লিখতে পারো, লেড এ বি সি ডি বি এ কোয়াড্রিলেটারাল। অথবা মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজের এ বি ইজ ইকুয়াল টু ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামন্তরিক। কি প্রমাণ করব? এ বি সি ডি একটি সামন্তরিক। তাহলে আমরা এটাকে একটা এজ এন এক্সাম্পল হিসেবে লিখতে পারি, এ বি সি ডি একটি সামন্তরিক যার এ বি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখাতে পারি, এ বি সি ডি একটি সামন্তরিক যার এ বি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। যদি এসি রেখাংশটি ডিপি রেখাংশকে এস বিন্দুতে ছেদ করে এবং বিকিউ রেখাংশ সিপি রেখাংশকে আর বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে এ পি সি কিউ একটি সামন্তরিক, আবার ডিপি বি কিউ একটি সামন্তরিক এবং পি এস কিউ আর একটি সামন্তরিক। তাহলে সমাধানটা আমরা করব, প্রথমটাকে আজ কি বলেছিলাম, এ পি সি কিউ চতুর্ভুজের এ পি সমান্তরাল কিউ সি, যেখানে যেহেতু এ বি প্যারালেল সি ডি, তাহলে এ পি ইজ ইকুয়াল টু হাফ এ বি এবং সি কিউ ইজ ইকুয়াল টু কি হবে, সেম হাফ সি ডি। আবার এ বি ইজ ইকুয়াল টু সি ডি, সামন্তরিকের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান আমরা জানি। হ্যাঁ, সুতরাং আমরা যদি বোথ সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বা গুণ করে দিই, তাহলে হাফ এ বি ইজ ইকুয়াল টু হাফ সি ডি। হাফ এ বি কত ছিল? এ পি। আবার হাফ সি ডি কত? কিউ সি। সুতরাং এ পি সি কিউ একটি সামন্তরিক। অনুরূপভাবে আমরা ডি পি বি কিউ একটি সামন্তরিক, কারণ বি ডি কিউ প্যারালেল পি বি এবং ডি কিউ ইজ ইকুয়াল টু পি বি। ঠিক আছে, এবার আমরা এটা যে তৃতীয় প্রমাণটা আছে সেটা একটু দেখে নি। পি এস কিউ আর চতুর্ভুজের এস পি প্যারালেল কিউ আর, যেহেতু এস পি হলো ডি পি এর একটি অংশ এবং কিউ আর হলো বি কিউ এর একটি অংশ, অনুরূপভাবে এস কিউ প্যারালেল পি আর, তার মানে কি পি এস কিউ আর একটি সামন্তরিক, এটা আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এবার আমরা আসব পরবর্তী যে ধারণা, সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মনে করি সেই আগের মতো, কি আবার বলছি, সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে তোমরা সেই আগের মতোই একটা রাফ স্কেচ ড্র করে নাও, প্রথমটার মতো এ বি সি ডি একটি সামন্তরিক, এসি এবং বিডি কর্ণ ড্র করে নাও, জয়েন করে নাও। ঠিক আছে, তাহলে মনে করি, হ্যাঁ, এ বি সি ডি একটি সামন্তরিক, এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে কুই বিন্দুতে, যে কোনো একটা বিন্দু ধরো ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করা যায় যে এসি ইজ ইকুয়াল টু বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ও ইজ ইকুয়াল টু ওসি এবং বি ও ইজ ইকুয়াল টু ওডি, প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, আবার আরেকটা বলতে পারি আমরা, কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে ওইটা বিপরীত ক্রম, হ্যাঁ, চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে। সেম এ বি সি ডি একটি সমান্তরাল সামন্তরিক ড্র করে নাও, এ বি সি ডি করে আবার এসি বিডি কর্ণ দুটি যুক্ত করো, তাহলে ওরা পর এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ও ইজ ইকুয়াল টু ওসি, সমদ্বিখণ্ডিত।

0: করলে কি হবে, এও ইজুগাল টু ওসি এবং বিও ইজুগাল টু ওডি। ঠিক আছে, তাহলে প্রমাণ করা যায় যে এবিসিডি একটি সামন্তরিক। কীভাবে প্রমাণ করব, এখন দুইটা ট্রায়াঙ্গেল ধরো এ ও বি এবং ট্রায়াঙ্গেল বি ডি ও সি, এখানে কি পাই আমরা, এ ও ইজুগাল টু ও সি, ডি ও ইজুগাল টু ও বি এবং অ্যাঙ্গেল ডি ও সি ইজুগাল টু অ্যাঙ্গেল এ ও সি। এটা কী অ্যাঙ্গেল, এটা অপোজিট অ্যাঙ্গেল মানে বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ দুটি যদি সমান হয় আর দুইটা বাহু সমান হয় তাহলে এ এস এ এস এই এটা থেকে আমরা প্রমাণ করতে পারি ট্রায়াঙ্গেল ডি ও সি ইজুগাল টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এ ও বি। দুইটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে অ্যাঙ্গেল তাহলে সি ডি বি অ্যাঙ্গেল সি ডি বি ইজুগাল টু অ্যাঙ্গেল এ বি ডি এবং তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কী হবে, ইকুয়াল হবে। ইকুয়াল হলে কী হবে, এই দুইটা যেহেতু বিডি ভেদক তাহলে এসি ডিসি প্যারালেল এ বি হবে। সিমিলারলি আমরা প্রুভ করতে পারবো যে এ ডি প্যারালেল বিসি হবে। তাহলে আমাদের এই প্রমাণটাও হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এ বি সি ডি সামন্তরিকের, এ বি সি ডি একটি সামন্তরিক, আবার দেখো এ বি সি ডি সামন্তরিক রাফ স্কেচ করে নাও। অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি আর ডি বি সি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 80 ডিগ্রি। কি বলেছে, এ বি সি ডি সামন্তরিকের বি এ ডি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি এবং বি ডি বি সি বি অ্যাঙ্গেল বিও বলা যায় যেহেতু এটা আরেকটা অ্যাঙ্গেলের সাথে মানে যুক্ত আছে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট বি না বলে বলবো অ্যাঙ্গেল ডি বি সি ইজ ইকুয়াল টু কত, 80 ডিগ্রি। হলে অ্যাঙ্গেল বি ডি সি এর মান কত, ঠিক আছে, অ্যাঙ্গেল বি ডি সি এর মান কত বের করো। দেখো এক্ষেত্রে অ্যাঙ্গেল বি এ ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ডি, যেহেতু এ বি সি ডি একটি সামন্তরিক, সুতরাং অ্যাঙ্গেল বি সি ডি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বি ডি সি ত্রিভুজ থেকে পাই অ্যাঙ্গেল বি ডি বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি প্লাস অ্যাঙ্গেল বি ডি সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল ডি বি সি কত ছিল, 80 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল বি সি ডি কত ছিল, 70 ডিগ্রি। তাহলে আমরা লিখব 80 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ডি সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি ডি সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ওই 70 আর 50 কত, 80 কত, 150, দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বের করে দিলাম অ্যাঙ্গেল বি ডি সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। হ্যাঁ, এই এই যে জ্যামিতির যে প্রমাণ এবং ধারণা এগুলি খুব মনোযোগ দিয়ে পড়বে, এই বিষয়গুলি এই ধারণার প্রমাণটা দিয়ে তোমরা করতে পারো, আর বাকি মানে কোশ্চেন সলভ করতে তোমাদের খুব সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী কী পড়লাম, কী কী শিখলাম আজকে, সামন্তরিকের কর্ণ দুটিকে, সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা হচ্ছে প্রমাণটা, এটা খুব ভালো করে পড়বে। আর এই প্রমাণ থেকে আমরা কী কী ধারণা পেলাম, সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং বিপরীত ক্রমটি সত্য, সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান ও বিপরীত ক্রমটিও সত্য, একটি চতুর্ভুজ সামন্তরিক হবে যদি এর একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়। আবার কি শিখলাম, একটি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং তার বিপরীত ক্রমটিও সত্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সবাই সুস্বাস্থ্য কামনা করি। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন নবম শ্রেণীর গণিত থেকে চতুর্ভুজের সামন্তরিক সম্পর্কে পাঠ দিলেন শিশুবিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক অজয় পাল। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসো সন্ধ্যে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:05 সমীক্ষা, ছায়াগীত রাত 8:10 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মান্নাদের কণ্ঠে শুনবেন ভক্তিগীতি রাত 8:30। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। কথায় কথায় অনুষ্ঠান রাত 9:30। আজকের প্রসঙ্গ সোশ্যাল মিডিয়া, বন্ধু নাকি ফাঁদ, এ বিষয়ে কথা বলতে অবশ্যই ফোন করুন 2326255 এই নম্বরে। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 নতুন আলোর দিশারি। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধ্যে 7:00 হাবানি কক পান্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.9°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.1°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 62%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 26°C-এর মধ্যে। উত্তর ত্রিপুরা জেলায় ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
1: হ্যাঁ ম্যাডাম,
2: বলুন।
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
2: ব্যাস,
0: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার। আসলে চাষবাসের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন রকম স্বাস্থ্যের যে সমস্যা সে নিয়েও আপনাদের সামনে বিভিন্ন আলোচনা তুলে ধরে থাকি। তো আজকে তেমনি একটি বিষয় রয়েছে আপনাদের জন্য, বিষয়টা আরও একবার বলি, দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার। আর এই প্রতিকার নিয়ে বলার জন্যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দন্ত চিকিৎসক ডাক্তার মৃন্ময়ী আচার্য। নমস্কার ডাক্তার আচার্য।
1: নমস্কার,
0: আপনাকে আমাদের স্টুডিওতে অনেক অনেক স্বাগত। শুরুতেই যেটা বলবো আপনাকে, যে বিষয়টা আজকে আমরা রেখেছি দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার, তো এই প্রতিকার করতে গেলে আসলে আমাদের নজরটা কিন্তু ছোটদের দিকেই দিতে হবে। ছোট থেকেই আমাদের যত্ন নেওয়াটা শেখাতে হবে বা শিখতে হবে, যাতে বড় হয়ে আমাদের সমস্যায় বেশি একটা না পড়তে হয়। ওই কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা সেই রকমভাবে যদি প্রিভেনশন নিতে পারি ছোট থেকে, তাহলে হয়তো বা বড় হলে আমাদের সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। আপনি শুরুতে কী বলতে চাইবেন
1: এ প্রসঙ্গে? আলোচনার শুরুতে আমি বলবো যে শিশুর জন্মের আগে থেকেই মায়ের এ বিষয়ে সচেতনতা দরকার, কারণ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ থেকেই ভ্রূণের দাঁতের সৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। তার জন্য মায়েদের বিভিন্ন ক্যালসিয়াম ফসফরাসযুক্ত খাদ্য যেমন সয়াবিন, দুধ জাতীয় শাকসবজি, তারপরে ছোলা, মাছ, বাদাম, এইসব জিনিস খাওয়া উচিত, এবং বিভিন্ন ফল, কলা, কমলা, আপেল, পেঁপে, এগুলি মানে ভিটামিনযুক্ত খাদ্য, এইসব খেলে পরে মানে ভ্রূণের দাঁত গঠনে এটা সাহায্য করবে।
0: আচ্ছা, মানে জন্মের আগে থেকেই তাহলে বলছেন যে আমাদের দাঁত নিয়ে চিন্তা করতে হবে?
1: হ্যাঁ, নিশ্চয়ই, কারণ যদি সেমন মানে এনভায়রনমেন্ট পায়, তাহলে ভ্রূণের দাঁত গঠন মানে মায়ের পেটে থেকে ভ্রূণের দাঁত গঠনটা মানে সঠিকভাবে হবে, তাহলে বড় হয়ে ভবিষ্যতে মানে দাঁত মজবুত হবে।
0: কিন্তু আমরা তো দেখি যে জন্মের পর 7-8 মাস কিংবা 9 মাস পরে দাঁত ওঠা শুরু করে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো সেটা জন্মের আগে কিভাবে?
1: কিন্তু দাঁতের যে মানে আপনার ক্যালসিফিকেশন যে শুরু হয়, সেটা গর্ভাবস্থার সময়ই মানে শুরু হয়। তো আমরা যদি মানে যদি ভ্রূণাবস্থার সময় যদি মা সেমন সঠিকভাবে সেমন পর্যাপ্ত এনভায়রনমেন্ট প্রোভাইড করে, তাহলে দাঁত মানে দাঁত মজবুত হবে বাচ্চাদের।
0: আচ্ছা আচ্ছা, তো এটা তো জন্মের আগের কথা বললেন, জন্মের পর 5 মাস, 6 মাস বা 7 মাস পর দাঁত উঠবে, সেক্ষেত্রে তখন থেকে যে যত্নটা বা অভ্যেসটা করাবে সেটা কিভাবে করবে,
1: সেই ব্যাপারে
0: বা তখন কি ধরনের দাঁতের সমস্যা হতে পারে?
1: হ্যাঁ, তো যখন মানে 6 মান্থসের সময় মানে নিচের মাড়ির প্রথম দাঁত উঠে বাচ্চাদের, সেই সময় থেকেই আপনার যাই খাবে বাচ্চা মানে দুধ খাবে বা যাই খাওয়াচ্ছে, সেটা মানে আঙ্গুল দিয়ে মানে মায়েদের আঙ্গুল দিয়ে দাঁতটা পরিষ্কার করে মানে দেওয়া উচিত, বা জিব্বাটা পরিষ্কার করে দেওয়া উচিত, যাতে কোনো জীবাণু সেখানে আটকে না যায়। কারণ সেটা যদি মানে জীবাণুটা মুখের মধ্যে যদি থেকে যায়,

0: তাহলে সে মানে এনভায়রনমেন্টটা পাবে অ্যাসিড প্রোডাকশন করার, তার ফলে দাঁতের ক্ষয় ওইখান থেকে স্টার্ট হবে, ডিক্যালসিফিকেশন হবে দাঁতের। তারপর ডিক্যালসিফিকেশন হলে পরে আস্তে আস্তে দাঁত উইক হতে থাকবে, তার ফলে কেরিজ হবে, মানে ছোট থেকেই মানে কেরিজ হওয়া স্টার্ট হবে। তারপরে আস্তে আস্তে মানে দাঁত সবগুলো উঠলে পরে দিয়ে, তারপরে মানে ঠিকভাবে যত্ন না নিলে কিছু আছে মানে নার্সিং বোটল কেরিজও হতে পারে, সেটার ক্ষেত্রে আপনার সবগুলো দাঁত এফেক্ট করবে একে একে।
1: আচ্ছা, তাহলে বলছেন যখন থেকে দাঁত ওঠা শুরু করবে তখন থেকে অন্তত মুখটা পরিষ্কার করে দিতে হবে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, দাঁতগুলো হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে, তখন ব্রাশের প্রয়োজন নেই। হ্যাঁ, ব্রাশ কখন শুরু করবে?
0: ব্রাশ শুরু করবে মানে 7 to 8 months থেকে, যখন একটা দাঁত যদি উঠে তাহলে মানে ফিঙ্গার ব্রাশ করে আসে মানে মায়েদের, সেটা মানে একটা দাঁত আছে ওর, একটা দাঁত যদি থাকে তাহলে সেটা হালকা হালকা মানে আলতোভাবে একটু পরিষ্কার করে দেবে, যাতে উপরে মানে লেয়ারে কোনো খাদ্য
1: জমে
0: না থাকে, আটকে না থাকে।
1: আর সবগুলো দাঁত ওঠার পরে বাচ্চাকে নিজের যাতে ব্রাশ করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে না?
0: হ্যাঁ হ্যাঁ, মানে উইদিন থ্রি ইয়ার্স ওর মানে আস্তে আস্তে 3 to 3.5 years মধ্যে সবগুলো দাঁত যখন মানে উঠে যাবে বাচ্চার, তখনে মায়েদের মা বাবারই ফার্স্ট মানে স্টেপ বাই স্টেপ ওকে শিখিয়ে দিতে হবে যে কতক্ষণ ব্রাশ করবে, ব্রাশিং টেকনিকটা সেটা মানে ডেন্টিস্টের পরামর্শ নিয়ে তারপরে মানে বাচ্চাদের শিখিয়ে দিতে হবে।
1: সেটা আপনি কি বলবেন, কিভাবে করবে বাচ্চারা, গার্জেনরা কিভাবে তাদের শেখাবে?
0: গার্জেনরা তো ফার্স্টে মানে বাচ্চাদের মানে মানে বাচ্চাদেরও কিছু সাইজ থাকে, মানে টুথব্রাশের সাইজ থাকে, ব্রিসেল সাইজ থাকে, পার্টিকুলার ব্রিসেল সাইজের মধ্যে মানে পি সাইজড টুথব্রাশ মানে টুথপেস্ট নেবে, সেটা নিয়ে সেরে তারপরে আলতো করে উইদি মানে সার্কুলার মোশনে দাঁতের মানে চারিদিকে ঘোরাতে হবে, আর এমনভাবে করতে হবে যাতে ব্রিসেলসগুলি গামের ভিতরে একটু যায়, মানে খুব জোরে না, একদম আলতোভাবে ব্রিসেলসগুলি যাতে মানে গামের ভিতরে যায়, তাহলে মানে গামের ভিতরে যে মানে দাঁতের যে পোর্শনটা আছে সেটা মানে সেটার মধ্যে যদি কোনো খাদ্য আটকে থাকে তাহলে সেটা মানে সরে আসবে।
1: বাচ্চা যখন ব্রাশ করবে বলছেন আপনি চক্রাকারে ব্রাশ করতে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: বাচ্চারা নিজেরাই তো করতে পারবে, তখন 3 বছর 4 বছর হয়ে গেলে তো নিজেরাই করতে পারবে। সবসময় কি চক্রাকারেই সবার করা উচিত নাকি ওপর নিচ করে করা উচিত?
0: হ্যাঁ, মানে সেটা যখন মানে আরেকটু এজড হবে তখনে মানে এটা আস্তে আস্তে মানে ব্রাশিং টেকনিকটা চেঞ্জ হবে, সেটা মানে তেমন ব্রাশিং মানে সময়টাও সেমন চেঞ্জ হবে, যেমন 15 to 20 minutes অবধি করতে হবে, তারপরে আর উপর নিচেও করবে, আর এক একটা মানে পোর্শন নিয়ে সেরে, যেমন আমরা দাঁতটাকে 4 ভাগে যদি ভাগ করি, যেমন ছোটোবেলা থাকতে মানে 20টা দাঁত থাকে, যেটা মানে 4টা কোয়াড্রেন্ট যদি ভাগ করি, তো ফার্স্ট কোয়াড্রেন্টে এদিকে মানে রাইট সাইডে আপনি গোল গোল করে ব্রাশ করবে, তারপরে উপর নিচে করে ব্রাশ করবে, তারপরে এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে কোয়াড্রেন্ট করে মানে আপনার মানে এভাবে আস্তে আস্তে উপর নিচে ভালোভাবে ব্রাশ করতে হবে।
1: আচ্ছা, বাচ্চাদের কথা তো বললেন, এবারে যদি বড়দের কথায় আসি, তাহলে বড়রা এই যে ব্রাশটা করবে কীভাবে করবে, কতক্ষণ ব্রাশ করবে?
0: বড়দের ব্রাশ এমনিতে তো আমরা মানে একটা সময় ধরে মানে 15 মিনিটস অবধি সেটা ধরা হয়, বাট মানে তারপরেও মানে মানে অ্যাটলিস্ট মানে 5 to 10 minutes অ্যাটলিস্ট করা, কারণ 15 মিনিটস সবার এত মানে সময় থাকে না যে 15 মিনিটস অবধি ব্রাশ করবে, অ্যাটলিস্ট 5 to 10 minutes সেটা মানে কন্টিনিউ করলে, ব্রাশটা কন্টিনিউ করলে এটা সেটা ভালো হবে।
1: 5 থেকে 10 মিনিট, 10 মিনিট পর্যন্ত ব্রাশটাকে ঘষতে হবে দাঁতের সঙ্গে। আচ্ছা, তাহলেই ব্রাশটা সম্পূর্ণ হবে।
0: হ্যাঁ,
1: আচ্ছা, তো ব্রাশের কথা তো গেল, দাঁতের ক্ষয় রোগ বা কী কী ধরনের রোগ হয়ে থাকে সাধারণত আমাদের?
0: আমাদের বিভিন্ন রকম দাঁতের, যেমন মানে ব্রাশিং টেকনিকই যদি ঠিক না আপনি প্রপারলি না ইউজ করছেন, মানে ব্রাশটাই যদি প্রপারলি না ইউজ করছেন, খুব জোরে জোরে যদি উপরের অংশে মানে ব্রাশ ঘষছেন, তাহলে এটা মানে এনামেল উপরের যে দাঁতের লেয়ারটা আছে এনামেলটা ঘষে যায়, ঘষার ফলে শিনশিনি ভাব করবে,
1: ঠিক আছে,
0: তো তার ফলে মানে খুব আলতোভাবে ব্রাশ করার ফলে যদি মানে ব্রাশ করে যদি তখন থেকে মানে ছোটোবেলা থেকে মানে কেয়ার নেয় তাহলে এনামেলটা মানে থাকবে, প্রোটেক্টেড থাকবে, আর অ্যাট্রিশন ওটাকে অ্যাট্রিশন বলে, মানে ওই ডিজিজটা মানে যে প্রবলেমটা হয় মানে খুব জোরে ব্রাশ করার ফলে সেটাকে অ্যাট্রিশন বলে, অ্যাট্রিশনটা হবে না আর।

0: তার ফলে মানে শিনশিনি ভাব যে করবে সেটা মানে সেটাও থেকে রক্ষা পাবে। আর অ্যাট্রিশন হয় সেটা মানে উপরের লেয়ারটা যদি চলে যায় তাহলে সেটাকে অ্যাট্রিশন বলে। আবার মিডেলেরও দাঁতের মিডেলের একটা লেয়ার আছে সেটা যদি চলে যায় সেটাকে আবার অ্যাব্রেশন বলবে, সেখানেও আবার দাঁতের শিনশিনি হতে পারে। তো সেটা অ্যাভয়েড করার জন্যে মানে ডেন্টিস্টের কাছে প্রপার মানে টেকনিকটা এটা জেনে মানে জেনে নিয়ে তারপরে একদম আলতোভাবে মানে ব্রাশ করলে পরে দে সেই সমস্যাগুলো দেখা দেবে না।
1: তো ব্রাশের কথা বলেন, আমি যেটা জানতে চাইছিলাম যে দাঁতের অনেক রকমের রোগ রয়েছে, সেক্ষেত্রে কী কী রোগ সাধারণত আমাদের এখানটায় বড়দের দেখা যায় বা যে কোনো বয়সের দেখা যায়?
0: আচ্ছা আচ্ছা, সবচেয়ে প্রথমে তো ডেন্টাল কেরিজ আছে, মানে সেটা মানে সব বয়সেরই দেখা যায়, ছোটো থেকে বড়দের সবাই ডেন্টাল কেরিজ এটা দেখা দেয়। সেটা যে শুধু ব্রাশের জন্য তা নয়, মানে অনেক কিছু ফ্যাক্টর যেমন স্যালাইভা আছে, মানে মানে স্যালাইভারি পিএইচ সেটার আপ ডাউন বা জেনেটিক মানে জেনেটিক মেকআপের জন্য মানে কিছু হার্মফুল ব্যাকটেরিয়ার কারণে মানে ডেন্টাল কেরিজ আমাদের হয়ে থাকে। সেটা মানে খুব কমন, মানে যে কোনো কেউ হতে পারে, তখনে মানে ইনিশিয়াল স্টেজেই যখন অল্প আপনি দেখবেন যে দাঁতের মধ্যে কালো কালো স্পট দেখা যাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের সাথে কন্ট্যাক্ট করেন। একদম ইনিশিয়াল স্টেজেই যদি আমরা ওই জায়গাটা সরিয়ে ফিলিং করিয়ে নিই তাহলে এটার প্রোগ্রেস করবে না। আর কিছু কিছু মানুষ আছে সেটা মানে ইগনোর করে যে স্পট হয়েছে তো কি হয়েছে কিছু হবে না, মানে সেটা যদি আরও অ্যাগ্রেভেট করে মানে সেই স্পটটা ওরা কিওর করে নেয় আরও অ্যাগ্রেভেট করে তাহলে সেটা মানে খুব বেশি পেইন হবে। পেইন হলে তখনে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টে যাব, তখনে রুট ক্যানাল ট্রিটমেন্টে পুরো নার্ভটা আমাদের রিমুভ করে নিতে হবে, পুরো রিমুভ করে তারপর আমরা ফিলিং অ্যাপ্লাই করি। তা সেটাই মানে মানে আমরা তাই আমরা সবসময় পেশেন্ট আসলেই সেটা পরামর্শ দিই যে মানে ইনিশিয়াল স্টেজেই যাতে এটার কিওর হয়ে যায়, মানে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টে যাবই কেন, আগে ফিলিংয়েই মানে যাতে এটা নিরাময় হয়ে যায়।
1: আচ্ছা, তাহলে আমাদের এই যে দাঁতের ক্ষয় এটা থেকে বাঁচতে গেলে কী কী করতে হবে? দাঁত ব্রাশ করার কথা বললেন, নিয়মিত ভালো করে ব্রাশ করতে হবে, টু টাইমস খাবার পরে পরে করতে হবে। এছাড়া মিষ্টি জাতীয় জিনিস বা চিনি জাতীয় জিনিস কি একটু কম খাওয়া ভালো নাকি?
0: হ্যাঁ নিশ্চয়ই, মিষ্টি জাতীয় জিনিস বা যে কোনো জিনিসই খাও দা মানে খাওয়ার পরে মানে কুলিকুচি করে নেওয়া উচিত এবং ডেন্টাল ফ্লসটাও ইউজ করা উচিত সব মানে নিয়মিত, কারণ দাঁতের মাঝখানে অনেক সময় ব্রাশ যেতে পারে না, তার জন্য আমরা ডেন্টাল ফ্লস বা ওয়াটার ফ্লসার আসে সেটা আমরা ইউজ করতে পারি। তার
1: আচ্ছা, কী ধরনের টুথপেস্ট ব্যবহার করবে?
0: টুথপেস্ট ফ্লুরাইড জাতীয়
1: আচ্ছা, যে কোনো ফ্লোরাইড জাতীয়
0: টুথপেস্ট,
1: মানে টুথপেস্টে আমাকে দেখে নিতে হবে এর মধ্যে ফ্লোরাইড রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, দাঁতের সংবেদনশীলতা যেটা রয়েছে বা টুথ সেন্সিটিভিটি যেটা রয়েছে সেই ব্যাপারটা নিয়ে কী বলবেন?
0: টুথ সেন্সিটিভিটি মানে সেটাই মানে আপনার কেরিজ মানে যখন ইনিশিয়াল স্টেজে যখন কেরিজটা থাকে সেটা তখনই আপনার মানে সেন্সিটিভিটি হবে, বা ধরেন না মানে খুব বেশি ঠান্ডা খেলো বা খুব বেশি গরম খেলো তখনে ওটা মানে খুব বেশি সেন্সিটিভ হচ্ছে, সেই সময়ে আপনার মানে স্কেলিংটা মানে করিয়ে নেওয়া উচিত। আর যদি মানে এত বেশি মানে সেন্সিটিভ হচ্ছে যে মানে সেটা মানে আনকন্ট্রোলেবল তখনই আপনার মানে ফিলিং বা রুট ক্যানাল ট্রিটমেন্টের দিকে যেতে হবে।
1: আচ্ছা,
0: আর স্কেলিংটা মাস্ট আর কি এই কেসে,
1: মানে এই ক্ষেত্রে স্কেলিংটা অবশ্যই করতে হবে। দাঁতের শিনশিন যে ব্যাপারটা সেটা কি কোনো ট্রিটমেন্ট রয়েছে নাকি কেবলমাত্র ব্রাশ কিংবা পেস্টের মাধ্যমে এটা সমস্যার সমাধান?
0: না না, ট্রিটমেন্ট আপনার রুট ক্যানাল ট্রিটমেন্টটাই মেইন এটা আছে, বা আপনি যদি মানে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা এক্সট্রাকশন যদি খুব বেশি পেইন হচ্ছে যদি মানে এটা নিরাময় যদি না হতে পারে তাহলে আইদার রুট ক্যানাল ট্রিটমেন্ট অর এক্সট্রাকশন এই দুইটা ইয়ে আছে মানে সলিউশন আছে।
1: তো বড়দের আর কী কী ধরনের সমস্যা হতে পারে, আর কী কী ধরনের সমস্যা আপনি সাধারণত দেখে থাকেন?
0: বড়দের তো মানে নর্মালি মানে এগুলি মানে আরেকটা আছে মানে দাঁত ক্ষয় হতে হতে একদম যদি মানে দাঁতটা পড়ে যায় তাহলে ওই জায়গাটা মানে স্পেস তৈরি হয়, ওই জায়গাটা যদি মানে খালি থাকে বা ওই জায়গাতে মানে যদি কোনো মানে আলাদা দাঁত বা ইমপ্ল্যান্ট বা এমন কোনো কিছু যদি মানে না থাকে তাহলে আপনার পাশের যে দাঁতগুলি আছে সেগুলি শিফট হওয়া স্টার্ট করে, ড্রিফট হওয়া স্টার্ট করে, বা উপরের দাঁত আছে হতে পারে যে মানে নিচে আসার চেষ্টা করে, ওই স্পেসটা ক্লোজ করার চেষ্টা করে। তো সেটা যাতে না হয় তার জন্য

0: ওই স্পেস ক্লোজার করার খুব মানে দরকার আছে। যদি মানে দাঁত আপনার মানে মানে পড়ে যায় বা মানে কোনো কারণে কেরিজের কারণে যদি দাঁতটা পড়ে যায় বা আপনি মানে রুট ক্যানালের আর অপশানই থাকলো না আমাদের কাছে, তখন দাঁতটা আমাদের এক্সট্রাকশন করতেই হবে। এক্সট্রাকশনের ফলে যদি জায়গাটা আমাদের খালি হয়ে যায় তখন ইমিডিয়েট ওইখানে একটা দাঁত আইদার আরপিডি বলে মানে এটা যদি মানে নতুন একটা দাঁত মানে লাগাতে হবে, আইদার খোলন লাগানোর একটা মানে প্লেট লাগাতে হবে বা আপনার ব্রিজ কর পাশের দুটা দাঁতের সাপোর্ট নিয়ে ওইখানে ব্রিজ করতে হবে বা আপনার ইমপ্লান্ট লাগাতে হবে যাতে ওই স্পেসটা আপনার খালি না থাকে।
1: আচ্ছা, মাড়ির প্রদাহ বা মাড়ির লালাভ বা ফোলা বা রক্তপাত এ ধরনের সমস্যা কিন্তু প্রায় দেখা যায়।
0: হ্যাঁ,
1: এগুলোর প্রতিকার কী হবে
0: সেটার জন্য আমি বলতে চাই যে মাড়ি যদি মানে ফোলা থাকে তাহলে ইনিশিয়াল স্টেজে যদি মানে অল্প অল্প ফুলছে বা ব্লিডিং হচ্ছে মাড়ির থেকে, তার জন্য আপনি গরম জলে নুন দিয়ে কুলিকুচি করতে পারবেন। ঠিক আছে, মানে দিনে 3-4 মিনিমাম কুলিকুচি করবেন আর সেটা হবে। আর যদি তাতে নিরাময় না হয় স্কেলিংটা মাস্ট, স্কেলিংটা করাতে হবে আপনি। স্কেলিংটা করে মাউথ ওয়াশ ইউজ করেন, ব্রাশ করার পরে মাউথ ওয়াশ ইউজ করবেন, তাহলে আস্তে আস্তে মানে ফুলাটা মানে আবার আগের জায়গায় চলে আসবে।
1: এরপর কি অন্য কোনো ট্রিটমেন্ট রয়েছে এর জন্য?
0: এরপরেও আছে, যদি আপনার মানে মাড়িটা দাঁতের থেকে খুব বেশি সরে যায় তাহলে আমরা পেরিওডন্টাল ট্রিটমেন্টের সাপোর্ট নেব। সেখানে আপনার গামটা আবার মানে অন্য জায়গার থেকে মানে কেটে সেরে ওইখানে ওইখানে লাগানো হয়, না হলে আপনার ওই জায়গাটা যদি খালি হয়ে যায় তাহলে আপনার মানে দাঁত ছিনছিন করা স্টার্ট করবে, সেটা অ্যাডভান্স স্টেজ আর কি করা হয়।
1: অনেক সময় অনেকের মুখে প্রচন্ড দুর্গন্ধ দেখা যায়, সেটা কি দাঁতের থেকে হতে পারে নাকি অন্য কোনো সমস্যা থেকে হতে পারে?
0: দাঁতের থেকে হতে পারে বা মানে সাইনাসের থেকে হতে পারে, সাইনাস প্রবলেমের থেকে হতে পারে, তারপরে এটা আছে মানে হেলিটোসিস সেটার কারণে হতে পারে, নাকে যদি মানে পলিপাস জাতীয় কোনো জিনিস থাকে সেটার থেকে হতে পারে, তারপরে মানে থ্রোট ইনফেকশন থাকে কেউ কেউ সেটার থেকেও হতে পারে, তারপরে কেউ কেউ আছে যে মানে ভমিটিং টেন্ডেন্সি হয় অনেকটা মানে সে মানে বা উল্টা ঢেকুর যে আসে সে মানে মুখের মধ্যে আসছে তার জন্য একটা মানে একটা স্মেল এটা তৈরি হয়।
1: সাধারণত ব্রাশ না করা থেকেও কিন্তু এরকম একটা সমস্যা তৈরি হতে পারে।
0: হ্যাঁ, ব্রাশ অনেক দিন যাবত যদি মানে উইদিন 24 ব্রাশ ইউজ করছে না একদম তাহলে সেটা হবে, সেই প্রবলেমটা হবে।
1: দাঁতে দাগ পড়া তো আপনি একটু আগেই বললেন যে দাগ যদি কালো দাগ পড়ে তাহলে অবশ্যই অতিসত্বর ডাক্তারের সঙ্গে পরামর্শ করা। এছাড়া অন্য কোনো দাঁত দাঁতের দাগ যেমন ধরুন ধূমপান থেকে কিংবা চা কফি থেকে দাঁতে দাগ পড়তে পারে কিংবা পান খাওয়া থেকে দাঁতে দাগ পড়তে পারে, তো এগুলো নিরাময় উপায়টা কী?
0: এটা নিরাময় একমাত্র আপনি মানে স্কেলিং করান। স্কেলিং আরেকটা অপশান আছে মানে দাঁত স্কেলিং করালে হচ্ছে মানে স্টেন্সগুলি মানে পানের যে স্টেন্সগুলি আছে সেগুলি সব রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি অ্যাডভান্স মানে দাঁতের যে শেডটা আছে সেটা যদি আবার ফিরে পেতে চান মানে এক্সট্রা হোয়াইটনেসটা যদি মানে সাদা ভাবটা যদি ফিরে আনতে চান, জুম হোয়াইটনিং করে সেটা একটা প্রসিজার হয়, 3-4 স্টেপের হয় সেটা, সেটা মানে আপনার করাতে হবে।
1: আমাদের এখানটায় আগরতলায় সবগুলো রয়েছে ব্যবস্থা?
0: হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা রয়েছে মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট যে কোনো ক্লিনিকের মানে ক্লিনিশিয়ানের সাথে আপনি যদি পরামর্শ নেন তাহলে মানে স্টেপগুলি স্টেপ বাই স্টেপ প্রসিজারটা বলে দেবে।
1: আচ্ছা, অনেকেরই দেখা যায় মানে প্রাপ্তবয়স্ক অনেকেরই দাঁত ভেঙে যায়, কিছু একটা হয়তো শক্ত খেতে গেল দাঁত ভেঙে গেল, এরকম সমস্যা কিন্তু প্রায় দেখা যায়, অনেকের ক্ষেত্রেই আমি নিজেও দেখেছি, তো এই ব্যাপারটা কেন হয়?
0: দাঁত মানে খুব জোরে যদি কামড় পড়ে দাঁতের মধ্যে তাহলে সেটা ভাঙবে, মানে প্রত্যেকটা দাঁতের একটা লিমিটেশন আছে মানে যে এতটুকু মানে
1: পর্যন্ত
0: হ্যাঁ মানে ইয়েটা সহ্য করতে পারে, শক্ত জিনিস কামড় পড়ে মানে হঠাৎ মানে খুব জোরে যদি বা হতে পারে যে ইনিশিয়াল স্টেজে যদি মানে কেয়ার না নেয় দাঁতের তো সেটার মধ্যে অলরেডি দাঁত উইক হয়ে আছে, তার উপর যদি এক্সট্রা আপনি মানে কামড় দিচ্ছেন তাহলে সেটা ভাঙবে, মানে ইনিশিয়াল মানে কেয়ারটা ইনিশিয়ালি আপনি মানে যদি পরিষ্কার করে রাখেন বা দাঁতটা যদি মানে ভালো থাকে তাহলে সে মানে সেই ইয়েতে স্টেজেই আসবে না যে খুব মানে জোরে কামড় দিলে সেটা ভেঙে যাচ্ছে।
1: আচ্ছা, সেটাও মানে ছোট থেকেই

0: যদি স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকে কিংবা যত্ন নিয়ে থাকে তাহলে বড় হলে এই সমস্যাটা
1: হ্যাঁ যদি মানে যদি পড়ে থাকে,
0: অনেকের দাঁত ফাঁকা থাকতে দেখা যায়, এটা কোনো প্রতিকার আছে কি?
1: দাঁত দাঁত যদি মানে ফাঁকা থাকে তাহলে তাহলে মানে এটা ফিলিং করে সেটা মানে মানে গ্যাপটা যেটা আছে সেটা ক্লোজ করতে পারে, ফিলিং বা ব্রেসেস আছে সেটা দিয়ে সেটাও মানে ক্লোজ, বিভিন্ন ট্রিটমেন্ট আছে, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আছে সেটা দিয়ে গ্যাপটা ক্লোজ করে।
0: আচ্ছা, এই গ্যাপটা ক্লোজ করা
1: হ্যাঁ সম্ভব আছে।
0: আচ্ছা, সময় প্রায় শেষের দিকে, তাই খুব একটা বাড়াতে যাচ্ছি না অনুষ্ঠান, সব শেষে একদম সামারাইজটা কীভাবে করবেন?
1: মানে সামারাইজ আমি সেটাই বলবো যে পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত সবার, শাকসবজি, বিভিন্ন শাকসবজি, ভিটামিন জাতীয়, ভিটামিন সি জাতীয়, লেবু, তারপরে ফসফরাস জাতীয়, কলা, তারপরে কমলা, এগুলি সবগুলি মানে খাবে, পুষ্টিকর খাদ্য খাবে। আর কোনো সময় মানে মিষ্টি জাতীয় জিনিস বা ভাত বা শর্করা জাতীয় কোনো জিনিস খেলে পরে সঙ্গে সঙ্গে মানে খাওয়ার পরে কুলিকুচি করাটা মাস্ট, কারণ যদি মানে একটু কণা রয়ে যায় তাহলে সেখানে মাইক্রো মানে মাইক্রো অর্গানিজম বিল্ট হয়ে সেখানে মানে দাঁত মানে দাঁতের ইয়েটা এনামেলটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, যদি সে সে পরিষ্কার না করে বা 24 ঘন্টার মধ্যে উইদিন 24 আওয়ার্সে সে ব্রাশিং মানে ব্রাশ করছে না, মানে উইদাউট ব্রাশ থাকছে বা ঠিকভাবে কুলিকুচি করছে না, তাহলে সেখানে সমস্যা দেখা দেবে।
0: নিয়মিত অন্তত ব্রাশটা,
1: হ্যাঁ, 2 টাইমস ব্রাশ, মানে একটু পারলে ফ্লসিং, মানে সবার মানে ফ্লস যদি নাও করতে পারে তা হাতের মধ্যে মানে থ্রেড নিয়ে সেরে মানে দাঁতের মাঝখানে মানে একটু চালিয়ে মানে চালালে মানে মধ্যে যে কণা বা পার্টিকেল যেগুলি থাকবে সেগুলি বেরিয়ে এসে পড়বে, তাহলে দাঁতের, কারণ অনেক সময় দেখা যায় যে দাঁতের মাঝখানেও আমাদের ক্যাভিটি,
0: দুটো দাঁতের মধ্যে মানে ঘুষতে হবে,
1: হ্যাঁ,
0: তাহলে ভেতরে যদি ময়লা থাকে,
1: আর যদি সেটা না হয় তাহলে ওয়াটার ফ্লসারও আসে, মানে বা জল দিয়ে খুব জোরে কুলকুল করলেও সেটা মানে বেরিয়ে আসবে।
0: আচ্ছা, মূলত আপনি ব্রাশের উপর খুব গুরুত্ব দিচ্ছেন এবং এই ব্রাশিংয়ের মাধ্যমে আমরা দাঁতকে স্বাস্থ্যকর রাখতে পারবো।
1: হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের এই পর্বটা এখানটা শেষ করছি। আবারও আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতবন্ধুরা, এতক্ষণ শুনছিলেন দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার, এ প্রসঙ্গে ডাক্তার মৃন্ময়ী আচার্যের সাক্ষাৎকার।
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী কল্যাণী সেনগুপ্ত।

গানটি শুনলেন বিষ্ণুপদ দাসের কণ্ঠে, শুনছিলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সেই সাথে আজকের ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা।

0: Akashwani Agartala. Tabuk Changjago, Tinini Horni Kogorok Panda.
1: आप सब ये बॉक्स देख रहे हो? इस बॉक्स में आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स ले लो।
2: मैम, मेरे वाले में तो एचआईवी से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
3: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से एचआईवी हो सकता है।
4: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से एचआईवी फैलने की बात लिखी है
5: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से एचआईवी हो सकता है।
6: मल्टीपल पार्टनर्स मतलब एचआईवी का ज्यादा रिस्क।
1: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
7: एचआईवी एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के आईसीटीसी में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको, स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
0: खनाई तंगले जो तुम्हारे किचिंग शोंग तिनी सांग्रंग सार पांदेनी पुलो तिनी खनालाइनाई हाबानिको पांदाओ खनालाइनाई কমলা এবা অরেঞ্জ কাল্টিভেশন রোগী ককলাম সাউইখানা রানাই বরম গনাং সুধী দেববর্মা
8: হাবনি কখনাই তো নাই যত তাকুক দেবকুসংন চিন পান্দাও লামসগ চিং তিনি চিনি হ পান্দাও কমলা কাইমানো রোগী কক সালেনা হিনে চিং তিনি আজু লাইকিয়া কমলা কাইনেন বাগে চিং তিনি অ কক সালেন বাগে কবগিতু বুকা হর্টিকালচার নি বরম গনাং মচাং সুধীর দেববর্মানো পৈলানো তাকুক্রানো খুলুমকা
9: খুলুমকা
8: আও কমলা তো ফল ফকলার বিষম বেলাকে কত কাইসে ফল ইংকা অমো মাসিং জ্বর সিমিচেছেন নুগ ইংকায় অমন কাইনান থাকা ইংকায় বাহাইকে কাইনান না তাই ব বিশিনি সিমি এবার বুফুরন সিমি চিনি হাও কমলা কাইনা রোগ চেং জাখা আমুক কী যা সাইমান নামো চুমতা পৈলানো
9: চিনি হাও সত্তর আশি বছর সিগাং ন কমলা ন কাইমান চেং মানুখা হাতে হাসুক হালাব তাবুক জাম্পুহিল কারিব কিলা বার্মা জেলোয় অম্পি তাই সাবরুমনি মাক রুম কামি রগব কাইমানুগ মান্দারিন কমলানি বিশিঙ্গ পাতজাত দঙ্গ অবরংখা নাগপুর অরেঞ্জ দার্জিলিং অরেঞ্জ সিকিম অরেঞ্জ কর্গ অরেঞ্জ খাসি অরেঞ্জ তাই কিনো অরেঞ্জ অ কমলা হাইব্রিড খাইজাগ কিং মান্দারিন তাই ওয়াইলোলিপ মান্দারিননি বিশিঙ্গ আবনো চিনি হাওকে লোকাল বাই কমলা হানি
8: আও ইংকাও তো পদ বিপদ কবং জাত ইংকা চিনর যে যে কমলা চা মানে জম্পুহিল যে মান মানে কমলা অমুকি জম্পুহিল মান মান বাগে দা জম্পুই কমলা হিন চিনি যাক না তা মান বাগে না বিন কি ও নে সাইথামানি ও জাতনি বিষম দেখলাই
9: না জম্পু যে চিনি কুকমানি মান মানে আ বন খাসি অরেঞ্জ সে আবো আবো কোনো জম্পুয় হানি নেই জম্পুই কমলা ইয়া আবো কিনো ভেরাইটি বাই ক্রস খাইনাই যে কমলা খাইপানি ও মান্দারিন কমলাস
8: ও হাইছে না ও ইনকে কমলা তো মানে কাইমানি জরা রখাই মাসি জ্বর তো মান থাকো ইনকে বিন কাইমানি জরা রখাই ব জরাও কাইছা
9: কমলা না চং নিউ সিলার সিটলিং বসলিনি গাঙ্গে তো জুন জুলাই মাসন কাইও আউন বিসিঙ্গ যেটা বসলি সারাবো বাদেট অপারেশন খাইকাইনা গাঙ্গে নং দাল বিদাল খাইজাক বাডিং অপারেশন ন মা থানাই আবোকে মার্চ এপ্রিল মাস আইডিয়াল সময় আ জ্বর চি বাদিং খাইও খাইকে সিল্ড বাদিং খাইও আ খাইজাক ন তর মানে ইয়াফাং এটলিস্ট তিন নিমি তিন সাড়ে তিন সেন্টিমিটার তাই দশ ইঞ্চি সুক হাইট মানানাই আবো জেনারেলি আবরক বারো থেকে চোদ্দ মাস তরনা লক মানে নুগ বাদে অপারেশন যে খাইমানি আবোকে বেলাইকে হামকুগ তাহবা বিশ দুইশ গস পলিথিন শীত ন ওয়ান পয়েন্ট টু নিশিমি ওয়ান পয়েন্ট এইট

0: খাইও না পুরো অরেঞ্জ সঙ্গাং ছয় থেকে দশটা রক্সে বুসলিমানো আবো জানুয়ারি মাসনও সারি থাঙ্গো অংকে যেটা চিনি অরণি হাঙ্গাঙ্কে যে ফেব্রুয়ারি মার্চ মাস জরমানো এবং বেথাই বিশৃঙ্গ বুসলি 15 থেকে 20টা
1: 25টা 23টা
0: আবহাওয়া মান
1: হিঙ্কাই বনতাই বিনি সাগত পদ্র পদ বেমার রোগ তঙ্গ কমলা নি ফাংনি হিঙ্গাই বন কাশুনা বাকি খাই চং তাম হাই বুথি রোগ দিনা নাং
0: আমনো কাশুনা বাকি তো চং ফুলান মা খাইনাই বিথি বিরাই যেটা মান্ধারি অরেঞ্জ নি বাকি চং মা না মইতো মা রংনাই বনি জেনসিকলি বিনি বুহাং একদম কাহাম ভাইরাল ডিজিজ ফ্রি আবাহাই বুহাং মা রংনাই হঙ্গাহে বিবন চং যেফর নার্সারি খাইও আপুর সবসময় রগিং খাইনাই ব্লাই যে খামপ্রজাক থিপ্রজাক চারা একদম কেসং কাহাম মানে যে চারা সুস্থ সবল আপনার সং বাসিমা খাইনাই
1: আতে ইনকেতাই বেমার রোগ
0: নিয়াতা কারণ চং আবো দেত তাই গো আপ থিজাক ব্লাই থিজাক তাই যেটা আনওয়ান্টেড ছুট মানে বেরদম ফাইকা ইয়া ফাঙ্গো আবরনা খাকলাই মাতন নাই তা
1: ও ওরা ওরা মানাইলে চারা কাই মানে বুসুক বিশিনি হলো চং ও কমলা মানে মানতা বুসুক বিশিনি হলো থাই
0: নং যদি ফার্স্ট ইয়ার নিসিমি পরিচর্যা কাহাম খাই গাংকে রমদি অরতা নং যে কাইফ্রু ফুইলা চং কাইনাই 15 কেজি মিসকি বা গঙ্ক আবর্জনা সারক জবই অংকে আরো 2 কেজি যে বুফাংনি গুড়া রিনাই রিউইনাই কাইনাই হুঁকে রক ফসফেট 400 গ্রাম রিনাই ফুলা বছর দ্বিতীয় বছর হুঁকে চিন্তাম খাইনাই 10 কেজি আবর্জনা সারুই 160 গ্রাম ইউরিয়া রিনাই 680 গ্রাম রিনাই চিং রক ফসফেট হুঁকে মিউরেট অফ পটাস MOP হুনি যে পটাস মানে আবার 350 গ্রাম রিনাই আবার মে জুন মাসন চিং রিফাইনাই তাই পূজানি মল হুঁকে 10 কেজি মিসকি নরিউই 160 গ্রাম ইউরিয়ান চং রিফিনাই আবার কি পরিচর জাকলাই গাংকে চং 6-7 বছর ন কমলান কাহামকে তবে নং আরো মইতো মানাই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্লেন্টেশন নং বসে পরিমাণ সারিনাই আবো নির্ভর খাইও কমলানি বফাং হামনানি জানানি বতা
1: হিঙ্কাই বাসাকে ছাওয়ান হা সমান যাগো কাইমান সেলাই কিচা তিলা হাই আমি জাগার কাইকাঙ্গে কাহাম হইনাই হিঙ্কা অমকে কক সইদা
0: না চিং তো হা সমানও উকায় হালাবো উকায় নং আবো হালাবো যখন কায়ো হুঁকে বে কন্ট্রোল লাইন মা খাইনাই নং ত্রিভুজ আকারে তিন দিকে খুঁড়িনাই মাপ সুইনাই 4 মিটার বাই 4 মিটার হাসালেই মা খাইনাই দা আর হা সমানও হুঁকে নং 5 মিটার বাই 5 মিটার হাসাল কেন মা কাইনাই কাইখাঙ্গে নং বুফাং মানে মানটা ক আপনাকে 625টা বুফাং রকমটা কাইসাং কব
1: হিঙ্কে বোথাই সারিমা জরাও বলাই রক্ত বাক্সা কর্মসাই থাংবাই গা জরাকাই চং তাম তাম বিথি রিখাঙ্কাই বুফাং ন কাহাম কে নারগইমান
0: নাই বোথাই সারিমা জরাও হঙ্গাঙ্কে চং বিশেষ খাইনাই ব্লাইটক্স ন 3 গ্রাম গলি স্প্রে খাইমা আর নাই আবো তাক ডিসেম্বর জানুয়ারি বনো আবো তো চং নুগো যে আফুরকে বুথাই সারি থামান জরাব বুলাই চাকসর যাক বেদক থিপ্র যাক আবার ওনাকে তামপর খিপ মা খিপনাই বা বাইক্রব যাক বেদক রুমন তানেই আরো 3 গ্রাম ব্লাইটক্স স্প্রে ক্লারিটি আকে না চং কাহামকে বুথাই মান মান
1: আও ইঙ্গে তাই কমনি অমন কারেই তাই তাম তাম ও কমলা নেই লগে লগে তাই তাম বুফাং রকাই খেঙ্কে কাহামং কাইমানি ইয়াগ মানে ইয়াগুলো ন চং তো বোথাই মানিয়া কিসে লেরো
0: লেরো
1: গা জাগাও তাহান জেকলাই তং
0: আ সময় নং মানে আরো বাগান বিসিং বিসিং যেটা কাইনা হঙ্গা হঙ্গে নং যে মুগ ডাল মাছ কলই আবরন কাইনা রিক মানো হঙ্গা হঙ্গে আবরক যখন রসাই খিব
1: মশরকে চং কাইদা মান
0: মাস এপ্রিল মাস ন পুইলা কাইমান বছর তো কমলা ফাং সারন তো এক ফুট এক এক দেড় ডক্সি তরু সূর্য আ সময় 5 মিটার বাই 5 মিটার যে হাসালনি ফাগো নং মশ কাইমানো কাইমানো চং ফান্তক রক তাই কাইমানো চং কোন্দাল বিদালনি সুতি রক হাসিং রক কাইখাংকে বেলাই সাকোগো কারণ আবো মিক্স ক্রপ হিসাবে না চং আরো
1: ক্লাইমানো তা বিয়ে বামো কমলা ফাংনি বাগে কোন কেবেং মুং
0: ফাইয়া কারণ চাগানো চং হাঞ্জক কিক্লাইবো তন চুগিয়া

0: हांगे जे क्रप नो नंखलायो आवनि ब्लाय कथि बेनो बनि आरो मालसिं उखलाय मानो हामसाव
1: आव
0: हांगे ताबो बो मासफताम खायना नां आबोर बुनांगो हांगे आबो सब समय तो नं कायना बुया
1: आव
0: जेमन दिसेम्बर जानुवारी बो जों कमलानो ताम खायने बथै सारि मानि जागुलो नो जों आरो कम्पोस्ट सारि उइने हाताम फ्रुइने गुरि मारिने आजराव बेदक कथिन ताम फ्रुइ माखि बिलायो अंके बेलंते यर्मानुगो अनेक समय कमलाव आफ्रंके नों बर मिक्सचार ना पेस्ट क्लाइमार नाय अंके आ आजात आज आजागाव बिथि फुलै पॉलिथिन सिट बायबो गुरि काम खैरि मानो आ अंके फेब्रुवारी मास थां फेब्रुवारी मास अंके नों ताम फ्रायने बनो सामानि सिन्दिनो 1 केजि सिख बुफां थै याफंगो गुरि फुलैदि अंके जदि आफ्रो नुखा नों बिनि ब्लाइथि ब्रजा क्लिप माइनर सैला तै यों खारना बागै मनोक्रो तो फस आके रुगर एक एमएल कैसति कैसवा गुली स्प्रे क्लियर दि अजन्ति केमिकल सारै मुस्कि रक मुस्कि कसक रक रै मानो ओंखे बेदे काहाम म जदि हाखर नुखां गबा जों अनेक समय नुगले बेदे बाइक सब जागो हाखर थांगो आफ्रके 2:1 केरसिन 2 लिटार नावै 1 लिटार अलकात्रा नाव गुली स्प्रे क्लियर दि আবন পরে মার্চ মার্চ এপ্রিল মাস থাকলে আফ্রু হা হে নি আরো বিলাই রতমই ফাইও আর রতম যাগো নাকি মাইক্রো নিউট্রিয়েন্ট টক্রি দি আর যদি কমলা নি বুফাই ফাঙ্গ কোনো বুকুর রং খুরজা নকেবা রুটি মিল আড়াই গ্রাম প্রতি লিটার তিয়া গুলিব স্পেকলাইরি মানো এবলাইও ইয়ং ওয়ার্কা হে বেঙ্গস নালক হা হে ডাইকোফল ওভেরন হানি তঙ্গ 1.5 ml প্রতি লিটার তৈয়ক গুলি নেন স্প্রে খাইরি দি হাইকে কমলানি বলাই হামসে ফে তবে কে
1: ওয়াতিনি মলকে চিন্তাম খাইনাই
0: ওয়াতিনি মলক কম ইয়াফং ন যে ওয়াতি বাই সি সি সাউই অনেক সময় ইয়াফং নষ্ট মান বুকুরক আফ্রুং কে 2 ফুট চুক কুসুগ বোর্ড মিক্সার ন পেস্ট খাই রের কে বেলাকে হামু ইংকে ব্লাইকলি ইয়ং ওয়ার্কে তো নং মনোক্রো তো ফার্স্ট বাই কালাক্স 2 ml ক্লাইন রিমান ওয়াতি মল অনেক সময় নগছেন সাইটাস ক্যাঙ্কার ক্যান্সার রোগ ক্যান্সার রোগ হনি যে জং জাম্পি লক খানা মানি নুগ মানি আবার রিসার্চ লাইনে রক নাইখা যে আফ্রু বিশেষ লাইক কপার অক্সিক্লোরাইড ন 3 গ্রাম তাই 12 গ্রাম স্ট্রেপ্টোসাইক্লিন নিতঙ্গ 60 লিটার তৈয়ক গুলি স্প্রে খাই রেডি আবকে আ ক্যান্সারক কাটিও আজরাও ওয়াতি মল আবন বাগৈ কম মান 3 সপ্তাহ ইন্টারভেল বিথি ওয়াইসা ওয়াইসা রিনা নাংলাই
1: ইংকাই চুং তো বুথাই মান মা জরা রগো নুগো জরা জরা বুথাই র ক্রাই থংমে মেন তাই ক ইংকা আমকে তা মন বাগৈ বুথাই ক্রাই থং না মানে মুন্না সগাং ন ব ক্রাই থং উতা
0: আসল আব কাইসা বেলাই ওয়ানা মা সিংসা কং বথাই জরি থমানি আরো আফ্রু হঙ্গা হে সামখাইনে আবতো রোগ দাল বিদাল রোগ উংখেব ক্রাইও বা কাহামকে নাইকানি খাইয়ানি বাকি ক্রাইও হে আরো সানাই 240 হিনে কেসে বিথি তঙ্গ আব 25 ppm হাইকে আও কুতুক 1 গ্রাম ন 4 লিটার তৈয়ক গলি ওই স্প্রে খাই রেখাঙ্কে বথাই জরিমানি হাম থাঙ্গ তাকে সে হামো 1% বডি মিক্সার যদি মার্চ এপ্রিল মাস রেমাঙ্কে বা জুলাই আগস্ট রগর ইখাঙ্কে বোথাই জরি মারব কালকাতি মানো তাই কেসে তঙ্গ যে 15 ppm তাই ইউরিয়া 1% সলিউশন খাইনে বন মে জুন মাস হায়কে আয়ং পূজানি সময় সেপ্টেম্বর অক্টোবর মাস রেখে বেলায় হামকগো তবে কে বেবিচিহ্ন 1 গ্রাম প্রতি 15 দিন পর পরলে স্প্রে খাইলে না নাই কমলা বুফাং হাইকে বিনি বুথাই জরিমানি হামতা আসে কেন বুথাই জরিমানি কাতি মানুষ
1: ইংকে তাই চুং নুগো জরা জর খাই তাই কুমনি জাগাও
0: ইয়ং বেলাই আকার মানি র
1: ইয়ং র বেলাই খাই আকার মানি তা আতি হাই ইং খাংকাই চুং তাম খাইলে নাং ন
0: নাই দি ইয়ং ইয়ং কাইসা হরমোন খুব মতম জাগো আবো হে মিথাইল ইউজিনাল হই তঙ্গ আবন বোতল কাইসা নাউই 4-5টা বলাম ফুগুই আর মিথাইল ইউজিনাল ন বোতল রিরি খাংকে ইয়ং রক আরো কুথুমুই ক্লাইবেয় আ বোতল বিশিং থি থাংবায় হ্যাঁ গাহকে আদিগি ইয়ং কাত্রি মানো আর ব্লাই বুফাঙ্গ ফুড স্প্রেয়ার বাই সানা গাহকে মাইক্রো নিউট্রিয়েন্ট ন

0: 2 ml khlai kaisa liter tio guli spray khlai ga hanke bolai hamsai phaiyo hanga hanke afru bo yong nu khanke nang ui e kalax rokno masar nai ta
1: aw inge or te ke saimana mu chungo takung tani chung to u busli no kai oi chara kainan thanga hanka chung o chara ro no bor man nai
0: chara to je nursery be nursery khlai tong nai borok chara toiri khlai tongo hanga hanke kolom khlai jak chara horti research complex nai sara man thogo hanga hanke kubun private je farm tongmani arogo bo norok kale khlai nai mano
1: acha arobo chung ngoi manu ta joga jog lai ne har manu
0: aro chara pai har manu
1: aw inke aw ta ke sha chung pai thako sungna mu chung o je boru mixture hi mani am pai ke sanam na thajing je samani bithi ta bo pangore nan ma ge
0: asle boru mixture hun ke chung samani sung de 100 gram na oi 5 liter te yo guli dai balti ka chabo tai copper sulfate 100 gram no 5 liter te guli khanke 1% solution thango 1% body mixer thango anke body paste ni je saman hinga ke abo saman chinde 1.5 gram mane 150 gram na oi 750 ml te yo guli nai a tai ki sha copper sulfate 100 gram na oi 750 ml te yo guli avno paste train ni ta avno no body paste anke tai body mixer hinge 100 gram না ওই 5 লিটার তেও গুলি নাই ওকে কভার সালফেট 100 গ্রাম 5 লিটার তেও গুলি নাই আপনার বড় মিক্সচার এব রিখাঙ্কে উরাম উরাম ইন্টারভেল 15 দিন পর পর রিখাঙ্কে ন বুফাং কাহাম নারি কোন
1: আদিকে বুফাং কাহাম নাই তা
0: ফাইয়াতা
1: ইংকে চিনি আপো তো জরাবো ক্রিখা খনাই তো নাই তাকুক তে বুকুক সংনর কাহাম কাইনে খনা কানা কম লাকাই না থাঙা কাই জং বজরো কাইনা নাং তাই বুতি রাই দতে কাই খ্যাং কাই কমলা ফাং কাহামুং নাই বুথাই বুক তুই ইং নাই অমর চুং যত ন তাকুং তেন সাইমা লাইকা ফাইনে হাতি রোগতে বোমতি হাই কাহাম কাহাম কক সালাই হিনে কক জারে তিনি চিনর ফাইমান যা ফাইনে তাকু ক্রন হাই নহাই হামবাইয়া পরে চিন্তিন অরমা বা চালাইছি নাই যতন ন খুলুমকা আশুক জরা হাবানি কক পান্দাও তিনি খানার যাখা কমলা কাইমানরগী ককলাম সাই খানার খা বরম গনাং সুধী দেববর্মা তাব খানানি পান্দানি আওয়াই বতাং রক সাকলা জাগি দঙ্গ খানা ফুম দা দাম দক তামই সতি নিচুব খানার যাক নাই হায়ংনি খরং পান্দা দিব দাম চিনি খানার যাগান লেনামানি জ্বর তাং বিদিনি কক খানার যাক নাই বার্মি কম্পোস্ট নরগী ককলাম আপনি ইয়াগুলো খানার যাগান ধনপতি দেববর্মানি খরঙ্গ জাদুনির চাপমু দিব দামচিনি তামই সতী চিব খনার জাগনাই হাচংনি খরাং খনার জাগনাই রামভক্তি মলসমনি খরাঙ্গ রচাবমু দিব দামচিনি তামই সতী ব্রীচিব খনার জাগান সুমনি খরাং তামই খনার নাই বুধি দেববর্মা সানজা দামচিনিও খনার জাগান সাখাম করেনি পান্দা খনার জাগনাই ডায়রিয়া ব্যামানো রোগী ককলাম সাই খনার নাই ডক্টর ননিমালা দেববর্মা আপনি ইয়াগুলো খানার যাকনাই আগন্তি দেববর্মানি খরাঙ্গ জাদুনি রচাবমু আশোক জোড়া খানানি পান্দানি আয়বতং রক্ষাকলা যাক্ষা
2: সিধি অতমুং চামুং বাই এইচ আই বি সলয়া এইচ আই বি গনাং বরকটি খুরি চামচ তে মাইরাং লুতা বাই চামা বাই নুঙা বাই বাক্সা আসুগী কক সালাইমা বাই থুয়াম কাইসেও থলাইমা বাই
3: এইচ আই পি গনাং বরক নিয়াক নি চামুং চামা বাই এইচ আই পি গনাং বরক বাই কবাক লাইমা এবা বিনি বসাক তাংমা বাই এইচ আই পি গনাং বরক বাই খিতাই ন খুংসাও খিমা বাই এবা তুকুমা ন খুংসাও তুকুমা বাই
2: রিসুম সেলাই জুমলাইমা বাই মালখুং খুংসাও কালাইমা বাইব অ বেমার সলওয়ানি হিনে কিরিনা ককরই থাম্পুইওয়ারমা বাইব এইচ আই পি সলাইয়া সাইদেমান খরকসা বরক বাহাইকে এইচ আই পি মানজাগিমান এইচ আই পি গনাং লগে সংবাই কন্দম থুক ইয়াওই চাসমাই তঙ্গনি বিসিংতৈ এইচ আই ভি গনাং বরকনি সাগো থেপাজাক সুসি বাই নিনি সাগো ফেকজাক মানি নাখে
3: আমচু চাইকে এইচ আই ভি গনাং বরকনি সাকনি থি নামানি বিসিংতৈ বুমানি এইচ আই ভি গনাং হুনকে অক্সিংনি বসানি সাগো এইচ আই ভি সলো তাই বুমানি আবুক্তি চামানি বিসিংতৈ ব আপসানি সাগো এইচ আই ভি সলো আবুনি বাগিনো সিজাউই টংদি লাংমানো হামজাকি এইচ নো কাশুদি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সাখামতে নুখুং হামকাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লোকো হামকাই নি বাগৈ আওয়াই যাক
3: তাব খনার জাগাই তঙ্গ চন্দ্রপতি কলোনি খরঙ্গ জাদুনির চাপমু

আই অকচল তাওলেন অপং আং খাই মাই আবাং খাপাং সে চলে সেচলা তাওলেন পুমা আং খাই মাইয়াদ আবাং অখেরেংলা অতাতু সুমা আংখাই মাই অখাপাংসে আং কলে উদ আবাং

abang yai. Okring la oto tu sa pung khla ai pung de. Okapang la

से हापंग माइगनां अङैबा तंथन हापंग बाखनेला सिनं।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস অ্যাঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আসছে বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
1: আজ ভারত আর জাপান দোনোই বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়, এক ফ্রি প্রসপারাস আর রুলস বেজ ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায়। ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হামনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায়। ইনসে হাম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি, স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
0: এদিকে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্র জানান, জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈঠকে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, দুই দেশের আলোচনায় উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বিক্রম মিশ্রী বলেন, আগামী বছর ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপিত হতে চলেছে।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগে দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সরকার লাগাতার জোর দিচ্ছে।
3: It's a partnership that has many dimensions. Trade also is an important element of this partnership, particularly given our complementary strengths. What we get from Japan are largely technology-driven products. What we sell to Japan are also value-added products. We are not selling raw materials or intermediates. We're selling high-quality, precision-engineered material, auto component, electronic component. So, in effect, this particular relationship has both the trade and investment dimension.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোকসভা সচিবালয় জানিয়েছে, বিধায়ক, স্পিকার বা প্রিসাইডিং অফিসার এবং সংসদীয় বিশেষজ্ঞদের মতো অভিজ্ঞতা বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই কর্মসূচি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি, প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। বিভিন্ন দপ্তরের কাজ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, এই জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। দলের নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি ব্যক্তিগত কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধে মানুষ নির্বাচনে জনমত দিয়ে সরকার বদল করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন প্রকল্পটির আওতায় প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিন পর্যন্ত মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হবে। গ্রামীণ রোজগারকে শক্তিশালী করতে এবং স্বনির্ভরতা বাড়াতে তিনি একে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক শিশুদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান awards.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনের শেষকৃত্যের পর উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমার চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্ত রেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণ পশ্চিম এলাকায় প্রবেশ করে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চীন ক্রমাগত তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে 90 জনের বেশি। কিয়েভের প্রায় 30টি স্থানে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকালে টরন্টোয় পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস এঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খবর এখনকার মতো শেষ হলো।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব সুভাষ দেব বর্মা তিনি কক্তমা বুবাক রকংখা তিনি দিল্লি কতাল ভারত জাপান কথাজাক রাংথং ফুরাম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি জাপানি মন্ত্রীবক্রক সানাই তাকাইচি বাই বেখাকি ককলাম সালামেও আসুখা কেন্দ্রনি কামি হামক্রাইতে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি অন্ধ্রপ্রদেশ নি তিরুপতি হাঙ্কর বিবিজি রামজি কামি কেরং নৈসাই নিশিবানো চেঙ্গিরেখা হামসাজাক ভারত নৈসাই ব্রিচি সিনিনি নাহার মূল সুপুংনাও বিবিজি রামজি কামি কেরং নামমানী বার জায়াজাগান হই সাকা হদা হামক্রাইতে হদারং মন্ত্রী টিঙ্কু রায় হায়ঙ্কা ফুটবল নি রাউন্ড অফ 32 নি কাইসিদক ম্যাচ পাইখ্যা কাইসি হাক্তর রাউন্ড অফ 16 কোয়ালিফাই ইংখা তাবো ককতমা শুক্রবই ভারত তাই জাপান তিনি রাংথং তাই সকজাকায় নাইমথাং বিথি সুনামঘর তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নবই জুদা জুদা দিকল কক খালাইমা মূসই রলাইখ্যা তিনি দিল্লি কতাল ভারত জাপান কথাজাক রাংথং ফুরাম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী জাপানি মন্ত্রীবক্রক সানাই তাকাইচি বাই বখাংনি ককলাম সালাইমাও আচুখা কক খালাইমা সেব বাই গনই হাক্তনি হালক তাইব রাগ অঙ্গানি সাকা মন্ত্রীবক্রক
1: আজ ভারত ও জাপান দোনো হি বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যাঁ এক ফ্রি প্রসপরস আর রুলস বেজ ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যাঁ ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হমনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যাঁ ইনসে হাম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে
0: মন্ত্রীবক্রক তাইব শাখা ভারত হায়ংনি 10,000 রাং থং তাই থাংনাই রাং বিসি হাক্তনি জিডিপি রাং বাংমারি ইংখা 7.7 ব শাখা সামফিরজাক তাই বানিয়া লাইটেসা খাই জাকমা বাই বিশিক ব্রী চয়াবই জাপানি বানিয়ানি বাকি যত্তনি কাহামকুক থাই ইংবা শাখা ভারত জাপানি মন্ত্রীবক্রক সানাই তাকাইছি থকনি নাইমথাংতিয়ে গনই হাক্তনি চোবা লাইমংনি নাংকুকমানো খুরসা জাক্ষা পান্ডাও খরকনি মন্ত্রীবক্রক গথাওই হরিয়ানানি খারখুদাও মারুতি সুজুকিনি উলব্রী মালখুং সুনামা কেন্দ্রন চেঙ্গিরেখা কেন্দ্রনি কামি হামক্রাই তাই হুকবা হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি অন্ধ্রপ্রদেশ নি তিরুপতি হাঙ্কর বিবিজি রামজি কামি কেরং নৈসাই নিশিবানো চেঙ্গিরেখা পান্ডা মন্ত্রকা এন চন্দ্রবাবু নাইডুব মানজাক্ষা পান্ডা কক নারকমা ও বসাকা তাংমুতাং বিশিং কামিনী তাং সামুং তাই গদালজাক রকনি সাল সারানি সামুং বাংরুই সাল সারা নিচিবা খাইজাক্ষা তাকলাই বিশি কেন্দ্র হাপাং খক চুকুচিবা সাইডগ্রা রজাক রাং গসিমুং রেখা মন্ত্রী তাই বসাকা গতাল তাংমুতাঙ্গ তাং সামুং বাই গদালজাক রক ইয়াগুলনি রাং খক থামরানি কিসা মানগলাক বুসকাং বিশি বাও অ তাংবুতাঙ্গ খক সিনি রাসাই বাচি সাই রজাক রাং সবাই জাগান হনেব সাকাব পান্ডা অন্ধ্রপ্রদেশ নি মন্ত্রকরা ইয়াকচু কুনিডেলা পবন কল্যাণ কেন্দ্রনি মন্ত্রী ইয়াকচু ডক্টর চন্দ্রশেখর পেমা সানি কমলেশ পাসওয়ান খবই মুঙ্গনাং আদংরক মানজাক্ষা হাক্তর গনাঙ্গই মিয়া হাক্তর বাই বাক্সা হাস্তেওব বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার তাই আজীবিকা মিশন গ্রামীণ এবা বিবিজি রামজি কেরং চেঙ্গজাখা ইয়াঙ্গ হাস্তেওব তিনি জুদা জুদা হাঙ্কর সংযোজাক পান্ডা তিরুপতি হাঙ্করনি পান্ডানো দাদাক সিদাক ফুনুকজাখা আগরতলা নজরুল কলক্ষেত্র ও সংযোজাক হাস্তে বেরেমনি পান্ডা হদ হামক্রাইতে হদরং মন্ত্রী টিঙ্কুরাই সাকা হামচাজাক ভারত নৈসাই ব্রিচি সিনিনি নাহার মূল সুপুংনা নাহারই অ কেরং নামমনি বার জাই আসাগানো কতাল অ কেরংনি সেপনো হাস্তেনি সেপ মানাই রংনি থানি সগৈর নাও হাস্তে হাপাং কগ্রজাক বসাকা বিবিজি রামজি সামুংবুতাংনি বিশিং হাস্তেও ব জব কার্ড দঙ্গ খুং দক রাসাই চারচি চার বাই নৈরা ব্রিচিচুকু নুখুঙ্গ তাং সামুং তাংনাই রংনি বাংমারি দঙ্গ খরক চিসা রাসাই সিনিচি থাম সাই ডগ্রা চুকুচিবা পান্ডা মানজাখা সালথাং হাঙ্করনি বারজা মানজাক হাঙ্কর কাসগো অক্রা বিশ্বজিত ছিল সালথাং হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার বিশ্রামগঞ্জনি হাঙ্কর নাইকলফাং হাবানক নখলাও সংসার জাখা বিবিজি রামজি তাংবুতাংনি সিপাহিজলা হাঙ্কর বেরেমনি কুথুম লাইমুং

মঞ্জা খা সিপাহীজলা জেলা পরিষদের কাজ কুজুক সুপ্রিয়া দাস দত্ত বরশাখা বিবিজি রামজি তাংব তাঙ্গ সিপাহীজলা হাঙ্কর কাই চারচিদক সাই বারা চারচিচুক জব কার্ড টঙ্গ তাই খরক সা রাসাই চিদক সাই সিনিরাজ বুড়ি থাম তাং সামং তাংনাইরক টঙ্গ গুমতি হাঙ্কর নাইকল ফাঙ্গি চেতন বাই সংযোজক লোক থুম মঞ্জাখা হাস্তে বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া বরশাখা ও তাংবতাং চেংজাকমা বাই হাস্তে নি তাং সামুং বাই গদাল জাগ্রক রং থং তাই হামক্রাইনি অঙ্গানো পান্ডা মঞ্জাখা এমএলএ জিতেন্দ্র মজুমদার পাথানলাল জমাতিয়া সঞ্জয় মানিক ত্রিপুরা আকর্ষং খোয়াইকতাল টাউন হল সংসাজাক লুকুথুম মঞ্জাখা বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় জেলা পরিষদের কাজকুজক অর্পণা সিংহ রায় হাঙ্কর নাইকলফাং রজত পন্থ বিলুনিয়া কচাম টাউন হল সংসাজাক সালগ্রা হাঙ্কর বেরেমনি লুকুথুম মঞ্জাখা তাংশ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ প্রমোদ রিয়াং মাইলাফ্রু মক স্বপ্ন মজুমদার আকর্ষং ইয়াঙ্গ কৈলাসহরণ শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবন উনকুতি হাঙ্কর বেরেমনি লুকুথুম পান্ডা সংসাজাখা আর জেলা কাজকরা অমলেন্দু দাস সাকা বিবিজি রামজি তাংবতাঙ্গ কামি আমচায় বিশিও সাল সারা নিশিবা তাং সামুংনি সাল বাংরজাখা আবোবাই কামি আমচানি তাং বেখ্রেপ হামক্রাই এঙ্গানো পান্ডা মঞ্জাখা হাঙ্কর নাইকল ফাং মেগা জৈন উনকুতি হাঙ্করনি ইয়াকচু কাসকরা সন্তোষ ধর আকর্ষং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ কক্তমা খনাই টংবায় আকাশবাণী কক্তমানি আপডেট মানা বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম NIR নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানা খে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো লুকরংনি সানমুং তাই নাংকুং মানো যতনি সাকাও তনি ওই হামক্রাইনি ওয়ান সক্তাং নাহারি টঙ্গ হাপাং হাইনি সাকা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা তেলিয়ামুরানি আথ্রমুরা এডিসি ভিলেজনি বিলাদন রিয়াংপাড়া অঙ্গনওয়ারী কেন্দ্র ও বিজেপি কৃষ্ণপুর মন্ডলনি চেতন ভাই সংযোজক পান্ডা ও বকনা সাকা বসাকা এমএলএ হামক্রাই তহবিলনি রাং বাই দাতিন ব্রিজিথাম মাইলনি সিমি তিপ্রা বস্তি জরা লামা সোনামুং সামুং চেঙ্গজাগানো ও আমসায় কাইসা সৃঙ্গনা নাইরগনি হস্টেল বো সামজাগানো আবন লগে লগে সঙ্গ ফেরাংনি সেফ হওয়ার মূ টংসংনে সেফ কাহামনি বাকই মুঙ্গিয়া কামি আমসায় কাইসা সাব স্টেশন সামনা চেতন বো নাহার জাগি টঙ্গ হদারংতাই হদা হামক্রাই মন্ত্রী টিঙ্কু রায় ফেক মূ কার্জাক ত্রিপুরা সামতি সানাবো হাস্তে হাফাং সাকথারি টঙ্গ তিনি আগরতলা টাউন হল হায়ুং বেরামনি ফেক মূ কার্জাক তাই রায়দা কৃখে ফালমা কাসুমা সাল পালাইমানোরগৈ সংসাজাক পান্ডাও কক সাকা বসাকা কেরং এবা মাজরা রিমান বিসিংতৈ ফেক মূন কেবেঙ্গৈ সামুং তাংমানো কারৈ হদানি বিসিং হজাক মূসে গবং খে বংরনা নাংথাই পান্ডা মঞ্জাখা রংনক তাই রংনক কতরনি সৃঙ্গনাইরক বরক জুদা জুদা বাতালামুঙ্গ মঞ্জাখা তাই কপলাই ইংনাইরক নিয়াগো সকাত ব ইয়াফারজাখা হুকবার হাংক্রাই মন্ত্রী রতনলানা তিনি গন্ডা তৈসা বকাক্সিনী নারকেল কুঞ্জব সংসাজাক থাইচুক তেরন চেঙ্গি রেখা পান্ডানো চেঙ্গি বসাকা হুকবার খানাই রকনি আইজিমুং ক্রাক খাইনানো নাহারিন তাই আইজিমুং বানানো নাহারি হাস্তে হাফাং গন্ডা তৈসা বকাক্সেও তাইব কানি থামরা ব্রিজিনী থাইও থাইচুক হুকবার ফোয়ারনা ককচমুং নাহারকা হায়ুঙ্কা ফুটবলনি রাউন্ড অফ 32 নি কাইসিদক ম্যাচ পাইখ্যা কাইসি হাক্টর কানাডা মরক্কো প্যারাগুয়ে ফ্রান্স মার্কিন কথাজাক রাষ্ট্র বেলজিয়াম ব্রাজিল নরওয়ে মেক্সিকো তাই ইংল্যান্ড রাউন্ড অফ 16 কোয়ালিফাই ইংখা তাবুংনি বিসিং মেসি এম্পাবে আর্লিং হালেন হেরি কেন্ডা হায়ুঙ্কা গোল রুমাবাই গোল রনাইরকনি যতনি সাকানি মুংরেমো টঙ্গো ভারতনি জরানোর গৈ তিনি হর দামচিনি ছতি থামচি স্পেন বাই অস্ট্রিয়া থাইনো আবনিয়া গুলো আইসুগ দামব্রিয় ছতি থামচি পর্তুগাল বাই থাইনো ক্রোয়েশিয়া বস্কাং দামনৈচিব্রিয় সালচি তাই দলাই হাঙ্কর ফেরাঙ্কগৈ গবংখে ওয়াতুয়াই মানুহনৈ হজামুং রেখা নবর তৈবার নাইখুং খনা সালনি তুমারি সাকো 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 26 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও তঙ্গিমানো তিনি সালনি তুমারি সাকাও 34.7 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 26.2 ডিগ্রি সেলসিয়াস তঙ্গো।
কক্তমা।

বুয়াগ্রক দায়িত্ব পরিফুর তিনি দিল্লি কতাল ভারত জাপান কথাজাক রাংথং ফুরাম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী জাপানি মন্ত্রীবক্রক সানায় তাকাই জিবাই বখাংনি কগলাম সালামেও আচুখা কেন্দ্র কামি হামক্রাই তাই হুকবা হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি অন্ধ্রপ্রদেশ তিরুপতি হাঙ্কর বিবিজি রামজি কামি কেরং নৈশাই নৈজিবানো চেঙ্গিরেখা হামসাজাক ভারত নৈশাই ব্রিসি সিনি নাহার মুংন সুপুংনও বিবিজি রামজি কামি কেরং নামমানী বার জায়গা জাগান হই সাকা হদা হামক্রাইতে হদরং মন্ত্রী টিঙ্কু রায় হায়ুঙ্কা ফুটবল রাউন্ড অফ 32 নি কাইসিদক ম্যাচ পাইখ্যা কাইসি হাক্ত রাউন্ড অফ 16 ন কোয়ালিফাইং খা কক্তমা তিনির বাকি অরণ্য পাইখ্যা উলনি কক্তমা আওয়াইংন খনাফুং দামসিনী ছতি ব্রিসিও।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিবিজি রামজি আইন 2025-এর আনুষ্ঠানিক সূচনা করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ গন্ডা তুইসা মহকুমা নারকেলকুঞ্জতে আম উৎসবের উদ্বোধন করেন। ভারত ও জাপান অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা, ঔষধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক

0: দিত হচ্ছে এবং ফলনও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সমাজশিক্ষা ও সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার সক্রিয়তার সঙ্গে কাজ করছে। আজ আগরতলা টাউন হলে আন্তর্জাতিক নেশা বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আইন বা সাজা নিয়ে নেশার বিরুদ্ধে লড়াই করার চেয়ে সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, স্লোগান পোস্টার প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত ও জাপান আজ অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা, ঔষধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ ভারত জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এই বৈঠকে দুই দেশ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মত বিনিময় করে। নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, আগামী বছর ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপন করা হবে। তাতে উভয় দেশের সংস্কৃতি, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতিতে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
1: ভারত ও জাপান দোনো হি বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়, এক ফ্রি প্রসপারাস অর রুলস বেসড ইন্ডো প্যাসিফিক हमारी साझा प्राथमिकता है। क्षेत्र की सबसे बड़ी डेमोक्रेटिक और मार्केट इकोनॉमीज के रूप में आज हमने कई महत्वपूर्ण पहल की हैं। इनसे हम मिलकर पूरे क्षेत्र में शांति, स्थिरता और प्रगति का मार्ग प्रशस्त करेंगे।
0: চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা দ্রুত প্রত্যাহার করার দাবি জানিয়েছে বামফ্রন্ট। আজ আগরতলা সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে একথা জানান। তিনি অভিযোগ করেন, রাজ্যে হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের ঘাটতি রয়েছে। জিবিপি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সরকারি সিদ্ধান্তের ফলে রোগীদের দুর্ভোগ বেড়েছে। তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। শ্রী দে আরও অভিযোগ করেন, বিদ্যুৎ নিগম গ্রাহকদের উপর অতিরিক্ত ফিক্সড চার্জ চাপিয়ে দিয়েছে। তিনি অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান। সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য অভিযোগ করেন, অটল জলধারা প্রকল্পে পাইপলাইন থাকলেও অনেক এলাকায় এখনও পানীয় জল পৌঁছায়নি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব, ফরওয়ার্ড ব্লক নেতা রঘুনাথ সরকার প্রমুখ। রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর বা ডিআরআই আজ আসাম রাইফেলস এবং রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের সহায়তায় আগরতলায় পণ্যবাহী ট্রেন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। ডিআরআই এর এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। এই ঘটনায় খোয়াই জেলার একটি বেসরকারি সংস্থার ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। জমে উঠেছে বিশ্বকাপ ফুটবল। রাউন্ড অফ 32-র 16টি ম্যাচ শেষ। 10টি দেশ যথা কানাডা, মরক্কো, প্যারাগুয়ে, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো এবং ইংল্যান্ড পরবর্তী রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছে। বাকি থাকা 6টি স্থানের জন্য 12টি দেশ রাউন্ড অফ 32-র বাকি 6টি ম্যাচে খেলতে নামবে। ইতিমধ্যে তারকা ফুটবলার মেসি, এমবাপে, আর্লিং হ্যালান্ড, হ্যারি কেনরা বিশ্বকাপে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছে। ভারতীয় সময় আজ ভোর রাত 12:30 রয়েছে স্পেন বনাম অস্ট্রিয়ার ম্যাচ। এরপর কাল ভোর 4:30 পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 এবং 17 ফুটবল প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব 13 বিভাগে খোয়াই জেলা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে খোয়াই 6-1 গোলে পশ্চিম জেলাকে হারায়। পরে অনূর্ধ্ব 17 বছরের ফাইনালে খোয়াই 5-2 গোলে উত্তর জেলাকে হারিয়ে খেতাব দখল করে। ফাইনালের শেষে উভয় বিভাগের বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস।

সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বিবি জি রামজি আইন 2025-এর আনুষ্ঠানিক সূচনা করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ গন্ডাতুইসা মহকুমার নারকেলকুঞ্জতে আম উৎসবের উদ্বোধন করেন। ভারত ও জাপান আজ অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা, ঔষধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ শেষ ১৬ নিশ্চিত করার লক্ষ্যে দুটি পৃথক ম্যাচে নামছে ইউরোপের দুই শক্তিশালী দেশ স্পেন এবং পর্তুগাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫ মিনিটে।

0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয় এল নিনোর চ্যালেঞ্জ এবং জল সংরক্ষণের সংকল্প। পৃথিবীর ক্রমাগত ক্রমবর্ধমান তাপমাত্রা এবং ঋতুচক্রের ব্যাপক পরিবর্তনই স্পষ্ট প্রমাণ যে জলবায়ু পরিবর্তন এখন আর কেবল সুদূর ভবিষ্যতের কোনো বিষয় নয়, বরং এটি আমাদের সময়ের চেয়ে সবচেয়ে বড় প্রশাসনিক ও সামাজিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অসমে ভারী বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা এবং গ্রীষ্মকালের তীব্র রূপ আজ সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়। এই বৈশ্বিক বায়ুমণ্ডলীয় আলোড়নের একেবারে কেন্দ্রে রয়েছে প্রশান্ত মহাসাগরে উদ্ভূত এক অত্যন্ত জটিল জল আবহাওয়া সংক্রান্ত ঘটনা, যা আধুনিক বিজ্ঞানের ভাষায় এল নিনো নামে পরিচিত। ভারতের মতো একটি দেশের জন্য যা বিশাল, ঘনবসতিপূর্ণ এবং মূলত কৃষিনির্ভর, এই এল নিনো চক্র কেবল গবেষণাগারের বিষয় হতে পারে না। এটি একটি অত্যন্ত গুরুতর এবং বাস্তব সমস্যা, যা দেশের লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবন এবং জীবিকা, গ্রামীণ অর্থনীতি এবং ভারতের জাতীয় খাদ্য নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। সমুদ্রবিজ্ঞানের প্রতিষ্ঠিত নীতি অনুসারে স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চল জুড়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত শক্তিশালী বাণিজ্য বায়ু উপরিভাগের উষ্ণ জলকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়। এর প্রভাবে দক্ষিণ আমেরিকার পেরু উপকূলের কাছে সমুদ্রের গভীর থেকে ঠান্ডা পুষ্টি সমৃদ্ধ জল উপরে উঠে আসছে এবং এই প্রক্রিয়াটি বৈশ্বিক বায়ুমণ্ডলীয় সঞ্চালনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ভারতীয় মৌসুমী বায়ুকে একটি ইতিবাচক গতি প্রদান করে। তবে এল নিনোর প্রভাবে এই শক্তিশালী বাণিজ্য বায়ু হঠাৎ দুর্বল হয়ে পড়ে এবং কখনও কখনও এর দিকে সম্পূর্ণ উল্টে যায়। দেশে জল জীবন হরিয়ালি মিশন পরিবেশের ভারসাম্য এবং জল সংরক্ষণে এক নতুন গতি এনেছে। জল জীবন মিশনের মাধ্যমে আজ হর ঘর জল সংকল্প নিয়ে দেশের প্রতিটি গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ, পরীক্ষিত এবং নিরবচ্ছিন্ন পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তাছাড়াও অটল ভূজল যোজনার অধীনে অতিরিক্ত ব্যবহৃত এলাকাগুলিতে জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং ভূগর্ভস্থ জলের স্তর পুনর্ভরণ করা হচ্ছে। প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের চারপাশে ঘুরে বেড়ানো সেই সব নির্বাক প্রাণীদের জন্যও সমানভাবে মারাত্মক প্রভাবিত হচ্ছে, যারা তাদের তৃষ্ণা ও যন্ত্রণা কথায় প্রকাশ করতে সম্পূর্ণ অক্ষম। যখন আমরা আমাদের নিরাপদ ও ছায়াঘেরা দালানে বসে এই সংকটের বৈশ্বিক তথ্য বিশ্লেষণ করি, তখন আমাদের অবশ্যই আমাদের উঠোন, ছাদ এবং বাগানের দিকেও তাকাতে হবে, যেখানে কিচিরমিচির করা পাখি, কাঠবিড়ালি, পথচারী গবাদি পশু এবং অন্যান্য ছোট ছোট প্রাণীদের জলের প্রতিটি ফোঁটার জন্য মরিয়া হয়ে থাকতে দেখা যায়। আমাদের সনাতন সংস্কৃতি সর্বদা সমগ্র বিশ্বকে অপরিসীম সহানুভূতি এবং সহাবস্থানের বার্তা দিয়েছে। প্রকৃতির সমগ্র ভারসাম্য এই পারস্পরিক নির্ভরতার উপরই নির্ভরশীল। এই প্রখর গ্রীষ্মে আমাদের বাড়ির ছাদে, বারান্দায়, মাঠের ধাপগুলিতে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে একটি ছোট মাটির পাত্রে পরিষ্কার ও ঠান্ডা জল রাখা আমাদের সর্বাগ্রে মানবিক এবং নৈতিক কর্তব্য। পশুদের প্রতি এই সহানুভূতিকে বাস্তবে রূপ দিলে এই ছোট প্রচেষ্টাটি প্রখর রোদে ওড়ে চলা একটি তৃষ্ণার্ত পাখির জন্য এক অমূল্য জীবন রক্ষাকারী হিসেবে প্রমাণিত হয়। যখন এই ধরনের সংবেদনশীলতা সমাজের প্রতিটি ব্যক্তির দৈনন্দিন আচরণের অংশ হয়ে ওঠে, তখন জাতি শুধু অর্থনৈতিকভাবে নয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকভাবেও বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হয়।
1: শুনছিলেন সমীক্ষা। আজকের প্রসঙ্গ এল নিনোর চ্যালেঞ্জ এবং জল সংরক্ষণের সংকল্প। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন আরাধনা ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

হিনা ছায়াছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনুন আরাধনা ছায়াছবি থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

হিনা ছায়াছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকর, সুরেশ ওয়াদকর এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ছায়াগীত অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি শিল্পী মান্না দে।

0: Japan is one of India's largest foreign investors. The two have set a target of 10 trillion yen in investment from Japan to India and to double the number of Japanese companies operating in India over the next decade. How will this target give a boost to not just the Indian economy, but to the region, given that India and Japan are two of the major economies in Asia?
1: Japan is already the fifth largest global investor in India with a cumulative investment of more than $43 billion. Last year, it was about $4 billion. And today, the agreements were more than about 120, which have been signed, MOUs between different companies, also will have a total investment of more than $12 billion. So it is both India and Japan are Asia's second and third largest economies. And when they work together with this investment, the rate of growth will increase not only of India and Japan, but as all economic activity these days is globalized, there is export and import of components and raw materials and sale of products, and the economic growth of the entire Indo-Pacific region will get a boost by this collaboration between India and Japan and major Japanese investments in India.
0: Right. Ambassador Thayal, in the field of defense, the two nations have made an agreement on the first co-development project. What is this project and what is its significance?
1: There is a naval radio antenna called Unicorn that will be developed together and manufactured jointly. And this is just the beginning, as there is an agreement to work for co-development and co-production of defense platforms as well as defense equipment. There is a huge potential in this area, as India is a large consumer, and India also has a very large research and development capacity in defense equipment. And Japan also is similarly very well advanced in many sectors of defense production and equipment. So this is a new area, and a very good beginning has been made with this naval radio antenna called Unicorn, which will be manufactured jointly.
0: Ambassador Thayal, thank you so much for joining Akashvani's Spotlight program and sharing your views on this issue.
1: Thank you very much.
2: You were listening to a discussion on India-Japan Special Strategic Partnership, New Opportunities in Trade, Technology and Security. The participants were Skand Ranjan Thayal, former ambassador, and Anubha Rohatogi, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani.
3: Spotlight. শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান কথায় কথায়। আজকে কথায় কথায় অনুষ্ঠানের প্রসঙ্গ, সোশ্যাল মিডিয়া বন্ধু নাকি ফাঁদ? আর এই প্রসঙ্গে কথা বলতে ফোন করুন 2326255, এই নম্বরে ফোন করুন 2326255 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাইব যে আপনাদের মতে সোশ্যাল মিডিয়া বেশি উপকার করছে নাকি ক্ষতি করছে? আপনি প্রতিদিন কত ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? কখনো কি ভুয়ো খবরের শিকার হয়েছেন? আসুন এইসব কথাই ভাগ করে নেন আমাদের সাথে কথা কথা অনুষ্ঠানে। ফোন করুন 2326255 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠার পর থেকে রাতের ঘুমানো আগ পর্যন্ত অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা হোয়াটসঅ্যাপে সময় কাটান। যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, বিনোদন সব ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়েছে। কিন্তু প্রশ্ন হল, সোশ্যাল মিডিয়া কি সত্যি আমাদের বন্ধু নাকি

অজান্তেই এটি একটি ফাঁদে পরিণত হচ্ছে। সোশ্যাল মিডিয়ার কিছু ইতিবাচক দিকও রয়েছে। মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে এই মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা যায়। শিক্ষা এবং দক্ষতা অর্জনেরও সুযোগ রয়েছে। ছোট ব্যবসা এবং উদ্যোক্তাদের জন্য সোশ্যাল মিডিয়া একটি বড় প্ল্যাটফর্ম। সামাজিক সচেতনতা এবং জনসেবামূলক প্রচারণা করার জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম। দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান প্রদান করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। তাহলে কথা কথায় বন্ধুরা, আজকের প্রসঙ্গ সোশ্যাল মিডিয়া বন্ধু নাকি ফাঁদ? আর এই প্রসঙ্গেই জানতে চাইছি আপনাদের মতামত। ফোন করুন 2326253 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার থেকে আসক্তি জন্মাতে পারে। পড়াশুনো এবং কর্মক্ষেত্রে মনোযোগ কমে যেতে পারে। মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব এবং আত্মবিশ্বাসের ঘাটতি হতে পারে। অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতাও বাড়তে পারে। অতিরিক্ত ব্যবহারে ঘুমের সমস্যা এবং শারীরিক নিষ্ক্রিয়তাও হতে পারে। কখনো আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে ফেক নিউজ ছড়ায়, যাচাই না করে তথ্য শেয়ার করার ক্ষতিও সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি। আর সেই কারণে তথ্য যাতে যাচাইয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। শ্রোতা বন্ধুরা, কথা কথা অনুষ্ঠানে ফোন করুন 2326253 এই নম্বরে।

শ্রোতা বন্ধুরা, কথায় কথায় অনুষ্ঠানের আজকের প্রসঙ্গ, সোশ্যাল মিডিয়া বন্ধু নাকি ফাঁদ। শ্রোতা বন্ধুরা ফোন করুন 2326255 এই নম্বরে। আপনাদের কাছে জানতে চাইছি, আপনার মতে সোশ্যাল মিডিয়া বেশি উপকার করছে নাকি ক্ষতি? আপনি প্রতিদিন কত ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? কখনো কি ভুয়ো খবরের শিকার হয়েছেন? সোশ্যাল মিডিয়া ব্যবহারে আপনার সবচেয়ে ইতিবাচক অভিজ্ঞতা কি, ভাগ করে নিন আমাদের সাথে 2326255 এই নম্বরে। ফোন করুন 2326255 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব সেটার কিন্তু একটা ভারসাম্য বজায় রাখতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, অফলাইন শখ এবং খেলাধুলোর সময় দিতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, প্রয়োজনে ডিজিটাল ডিটক্স করতে হবে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও কিন্তু প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করলে এটি তথ্য, শিক্ষা এবং যোগাযোগের একটি কার্যকর মাধ্যম, তবে অতিরিক্ত বা নিয়ন্ত্রণহীন ব্যবহার মানসিক স্বাস্থ্যের উপর নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত ব্যবহারে উদ্বেগ বা অ্যাংজাইটি বৃদ্ধি পায়, বারবার নোটিফিকেশন দেখা, লাইক বা কমেন্টের অপেক্ষা করা এবং কিছু মিস হয়ে যাচ্ছে এমন অনুভূতি উদ্বেগ বাড়াতে পারে, বিষণ্ণতাও বাড়তে পারে। অন্যের সাজানো গোছানো বা সফল জীবনের পোস্ট দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে হতে পারে। দীর্ঘদিন এমন তুলনা চলতে থাকলে হতাশা বা বিষণ্ণতা ঝুঁকি বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে আত্মসম্মান কমে যেতে পারে। নিজের চেহারা, জীবনযাপন বা সাফল্য নিয়ে অন্যদের সঙ্গে তুলনা করার প্রবণতা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, বিশেষ করে কিশোর কিশোরীদের ক্ষেত্রে। রাতে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার বা ঘুমানোর ঠিক আগে সোশ্যাল মিডিয়া দেখলে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের মানও খারাপ হতে পারে। এর প্রভাব পরদিনের মনোযোগ এবং মেজাজকেও প্রভাবিত করে। বারবার ফোন চেক করা, অকারণে স্ক্রল করতে থাকা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করতে পারলে অস্থির লাগা, এসব আচরণ আসক্তির লক্ষণ হতে পারে। অনলাইনে অনেক মানুষের সঙ্গে যুক্ত থাকলেও বাস্তব জীবনের সম্পর্ক দুর্বল হলে একাকিত্বের অনুভূতি বাড়তে পারে। অপমানজনক মন্তব্য, ট্রোলিং বা অনলাইন হয়রানি মানসিকভাবে

গভীর আঘাত দিতে পারে। এতে উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব, এমনকি গুরুতর মানসিক সমস্যাও দেখা দিতে পারে। শ্রোতা বন্ধুরা, আজকের কথা কথা অনুষ্ঠানের প্রসঙ্গ, সোশ্যাল মিডিয়া বন্ধু নাকি ফাঁদ, এ প্রসঙ্গে কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে। অবশ্যই ফোন করুন 2326255 এই নম্বরে।

শ্রোতা বন্ধুরা, কথায় কথায় অনুষ্ঠানে আজকে কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে, সোশ্যাল মিডিয়া বন্ধু নাকি ফাঁদ? ফোন করুন 2326255 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার সুস্থ ব্যবহার কীভাবে নিশ্চিত করা যায়? প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ রাখুন। বাস্তব জীবনের সম্পর্ক, খেলাধুলো, বই পড়া বা অন্য শখের জন্য সময় দিন। অপ্রয়োজনীয় বা নেতিবাচক কন্টেন্ট এড়িয়ে চলুন। যদি সোশ্যাল মিডিয়ার কারণে দীর্ঘদিন ধরে উদ্বেগ, বিষণ্ণতা বা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে, তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু জীবনকে নিয়ন্ত্রণ করার অধিকার তাকে দেওয়া উচিত নয়। প্রযুক্তি আমাদের জন্য, আমরা প্রযুক্তির জন্য নই। সচেতন এবং সংযত ব্যবহারই পারে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে। পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনি সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা স্বাভাবিক, কিন্তু যখন এর ব্যবহার দৈনন্দিন জীবন, পড়াশুনো, কাজ বা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে, তখন সেটি আসক্তির লক্ষণ হতে পারে। বারবার ফোন চেক করা, কোনো নোটিফিকেশন না এলেও অল্প সময় পরপর ফোন খুলে সোশ্যাল মিডিয়া দেখা, সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, মাত্র 10-15 মিনিট ব্যবহার করা পরিকল্পনা থাকলেও ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকে, বারবার সিদ্ধান্ত নেওয়ার পরও সোশ্যাল মিডিয়া কাটানোর সময় কমাতে না পারা, পড়াশুনো, অফিসের কাজ, পারিবারিক দায়িত্ব বা ঘুমের সময় কমে যাওয়া। ইন্টারনেট না থাকলে বা ফোন দূরে থাকলে বিরক্তি, উদ্বেগ বা অস্বস্তি অনুভব করা। পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বদলে অনলাইনে বেশি সময় কাটানো। ঘুমের সমস্যা, রাত জেগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা ঘুম থেকে উঠেই প্রথমে ফোন দেখা, লাইক, কমেন্ট বা ফলোয়ারের সংখ্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করা, কম সাড়া পেলে মন খারাপ হওয়া, নিজের শখ বা আগ্রহ হারিয়ে ফেলা। আগে যে কাজগুলো করতে ভালো লাগতো সেগুলোর প্রতি আগ্রহ কমে যাওয়া, চোখের সমস্যা, ঘুমের অভাব, পড়াশুনো এবং কাজের ক্ষতি হওয়া সত্ত্বেও ব্যবহার বন্ধ করতে না পারা, এই লক্ষণগুলো যদি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছেন। যদি সোশ্যাল মিডিয়ার কারণে দীর্ঘদিন ধরে পড়াশুনো, চাকরি, পারিবারিক সম্পর্ক বা মানসিক স্বাস্থ্যে উল্লেখযোগ্য সমস্যা দেখা দেয়, তাহলে নিজে চেষ্টা করেও ব্যবহার নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সমস্যা নয়, সমস্যা তখনই যখন এটি আমাদের সময়, মনোযোগ এবং সম্পর্ককে

নিয়ন্ত্রণ করতে শুরু করে, প্রযুক্তিকে কাজে লাগান, কিন্তু প্রযুক্তির দাস হয়ে নয়।

শ্রোতা বন্ধুরা, কথা কথা অনুষ্ঠানে আজ কথা বলছি সোশ্যাল মিডিয়া বন্ধু নাকি ফাঁদ। অভিভাবকরা কীভাবে সন্তানদের নিরাপদ ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে পারেন সে বিষয়ে এবারে আসছি। বর্তমান ডিজিটাল যুগে শিশু কিশোরদের প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে রাখা সম্ভব নয়, আবার তা প্রয়োজনও নয়, বরং তাদের প্রযুক্তি ব্যবহারে সচেতন, দায়িত্বশীল এবং নিরাপদ করে তোলে অভিভাবকদের প্রধান দায়িত্ব। খোলামেলা যোগাযোগ গড়ে তুলুন, সন্তানের সঙ্গে নিয়মিত কথা বলুন, তারা কোন অ্যাপ ব্যবহার করছে, কী ধরনের কন্টেন্ট দেখছে বা অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করছে, এসব বিষয়ে বন্ধুত্বপূর্ণভাবে জানতে চেষ্টা করুন। এমন পরিবেশ তৈরি করুন যাতে কোনো সমস্যায় পড়লে তারা নির্ভয়ে আপনাকে জানাতে পারে। কখন, কতক্ষণ এবং কোথায় মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করা যাবে সে বিষয়ে পরিবারের সবার জন্য কিছু সহজ নিয়ম ঠিক করুন। শিশুরা বড়দের আচরণ থেকে বেশি শেখে। অভিভাবক যদি সবসময় ফোনে ব্যস্ত থাকেন তাহলে সন্তানরাও সেটি স্বাভাবিকভাবে মেনে নেয়, তাই নিজেরাও পরিমিত এবং দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করুন। ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ছবি, অবস্থান অপরিচিত কারোর সঙ্গে শেয়ার না করা।

গুরুত্ব বোঝান। অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার অভ্যাস গড়ে তুলুন। সন্তান যে অ্যাপ, গেম বা ভিডিও দেখছে তা তার বয়সের উপযোগী কি না সেদিকে নজর রাখুন। ডিজিটাল নিরাপত্তা শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি বিশ্বাস, শিক্ষা এবং পারিবারিক যোগাযোগের বিষয়ও। সন্তানকে প্রযুক্তি থেকে দূরে রাখা নয়, বরং প্রযুক্তিকে নিরাপদ এবং ইতিবাচকভাবে ব্যবহার করতে শেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার আগে তার হাতে সচেতনতার আলো তুলে দিন। প্রযুক্তি যত স্মার্টই হোক, নিরাপদ ব্যবহার শেখানোর দায়িত্ব কিন্তু পরিবার থেকেই শুরু হয়। শ্রোতা বন্ধুরা, কথায় কথায় অনুষ্ঠানে আজ কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া বন্ধু নাকি ফাঁদ এই বিষয় নিয়ে। আরও অনেক কিছু কথা বলার ইচ্ছে থাকলেও কিন্তু সময় বলছে, আজকের মতো কথা কথা অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনারা খুব ভালো থাকবেন, নমস্কার।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার সুবিধা পোর্টাল চালু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে।

0: নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এই সম্মেলন নতুন পথ খুলে দেবে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অধিকারের বিষয়।
1: আজ আর্থিক দুনিয়া সাপ্লাই চেইন মে রুকাওয়টে ট্রেড মে অনিশ্চিততা আর গ্লোবাল ডিমান্ড মে গিরাবট সে জুঝ রহি হ্যায়। লেকিন জেসে কাহা জাতা হ্যায়, ওয়েন দ্য গোয়িং গেটস টফ দ্য টফ গেট গোয়িং। ভারত বিশ্ব কি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হ্যায়। পিছলে ফাইন্যান্সিয়াল ইয়ার মে ভারত কি জিডিপি গ্রোথ 7.7% রহি। ইতনাই নহি, পিছলে 12 বর্ষো মে হম ভারত মে কাইজেন ফিলোসফি ইয়ানি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট অপনাতে হুয়ে আপনি ইকোনমিক ডিএনএ কো ট্রান্সফর্ম কর রহে হ্যায়।
0: আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
0: ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টিভি চ্যানেলে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সকলের সরকার ক্রমাগত জোর দিচ্ছে। এই আলোচনা সভায় মন্ত্রী জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক, দেশের বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ের উপর উত্তর দেন। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে দেশের তেল শোধন ক্ষমতা বছরে 300 মিলিয়ন মেট্রিক টনে নিয়ে যাওয়া হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 10 বছর পর দেশে প্রথম নতুন গ্রিনফিল্ড রিফাইনারি স্থাপন করা হচ্ছে। পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে শ্রী পুরি বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মধ্যে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনি এর শেষকৃত্যের পর উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের বলেন, দোহায় দু পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে, টেকনিক্যাল পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 21 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। আবাসিক ভবন সহ একাধিক বেসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দূরপাল্লার হামলা জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। তাইওয়ানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমা চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্তরেখা অতিক্রম করে তাই

0: তাইওয়ানের উত্তর মধ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পরিবেশ গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরাদিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরাদিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করে তুলবে। ভেনিজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য অপারেশন আমিস্তাদ এর আওতায় স্থাপিত ফিল হাসপাতালে নিয়োজিত ভারতীয় চিকিৎসা দলের প্রতি ভেনিজুয়েলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত ২৪ জুন 7.2 ও 7.5 মাত্রা দুটি ভয়াবহ ভূমিকম্প ভেনিজুয়েলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি পর সহায়তা করার জন্য ভারত অপারেশন আমিস্তাদ কর্মসূচি শুরু করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআই নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ইবোলা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক চালু করল এয়ার সুবিধা 2.0 পোর্টাল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা ভারতের পৌঁছানোর 24 ঘন্টার আগেই অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত স্বঘোষণা জমা দিতে পারবেন। এর ফলে স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন এবং নজরদারি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জল পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জৈব বৈচিত্র্য সংক্রমণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একে কোনো প্রতিষ্ঠান সমস্যা সমাধান করতে পারে না। প্রতিষ্ঠানগুলিকে জ্ঞান, পরিকাঠামো, দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জৈব বৈচিত্র্য সংরক্ষণের বাস্তবসম্মত সমাধান করতে হবে। মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় ও দূষণ বর্তমানে সর্বোচ্চ বড় চ্যালেঞ্জের অন্যতম। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় ও বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলেসের উইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খেলা শুরু রাত 12:30টায়। শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকাল টরেন্টোর পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের খনিজ তেল সংশোধন ক্ষমতা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রিয়া মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলে পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। সংশ্লিষ্ট সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে, শূন্য পদ 3টি। র্যাটস লিমিটেড সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের সিভিল এবং ট্রান্সপোর্ট বিভাগের অধীনে কাজ করতে হবে। টানেল নির্মাণ, সড়ক পরিবহন ব্যবস্থা, নিকাশী নালার পরিকাঠামো তৈরি সংক্রান্ত কাজে অন্তত 11 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং, বিষয়ে স্নাতকরা উল্লিখিত পদে চাকরি

চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা হিসেবে গবেষণামূলক কাজ, ইন্টার্নশিপ, শিক্ষকতা গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কোনো সরকারি কিংবা বেসরকারি সংস্থার অধীনে কাজের অভিজ্ঞতা ক্ষেত্রে বৈধ হিসেবে গণ্য হবে। উল্লিখিত পদে নিযুক্তদের বয়স 41 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে, পরে এই মেয়াদ বৃদ্ধি পাবে। বেতন হিসেবে 70,000 টাকা থেকে 2,00,000 টাকা ধার্য করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য 22 জুলাই পর্যন্ত পোর্টাল চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউর জন্য সংস্থার গুরুগ্রামের দপ্তরে ডেকে পাঠানো হবে। বিস্তারিত জানতে লগ ইন করুন http://www.rites.com এ। শুনলেন কর্মখালী বিজ্ঞ।

41 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে, পরে এই মেয়াদ বৃদ্ধি পাবে। বেতন হিসেবে 70,000 টাকা থেকে 2,00,000 টাকা ধার্য করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য 22 জুলাই পর্যন্ত পোর্টাল চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউর জন্য সংস্থার গুরুগ্রামের দপ্তরে ডেকে পাঠানো হবে। বিস্তারিত জানতে লগ ইন করুন https://www.ris.com এ। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে নতুন আলোর দিশারি। অনুষ্ঠানে আজকে যে বিষয়ে আমরা আলোকপাত করব সেই যোজনার নাম হচ্ছে সোলার চরখা মিশন। গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়াবে সোলার চরখা মিশন। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটানো ভারত সরকারের অন্যতম লক্ষ্য। সৌরশক্তিকে প্রকল্পটির অভিন্ন অঙ্গ হিসেবে কাজে লাগানো হয়েছে। প্রকল্পের আওতায় গ্রামে গ্রামে ক্লাস্টার তৈরি করা হবে, যার মাধ্যমে বাড়বে কর্মসংস্থান, পাশাপাশি গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি এই প্রকল্পের লক্ষ্য। সোলার চরখা মিশনের প্রকল্পের জন্য 550 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে কেন্দ্র। প্রতিটি ক্লাস্টারেই কমপক্ষে 200 থেকে 2000 অধিক কারিগর কর্মসংস্থানের সুযোগ পাবেন। প্রায় 6 বছর আগে সোলার চরখা মিশনটিকে একটি পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করে কেন্দ্র। 2016 সালে বিহারের নওয়াদা জেলার একটি গ্রামে প্রকল্পটি পরিচালিত হয়। 2018 সালে 27 জুন রাষ্ট্রসংঘের MSME দিবস উপলক্ষে এই প্রকল্পটি চালু করেন ভারত সরকার। সৌরশক্তিকে কাজে লাগিয়ে দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন ও গ্রামীণ ভারতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি গৃহীত হয়েছে, যার জন্য 550 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হবার কথা। গোটা প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে কেন্দ্রের MSME মন্ত্রক। এই মিশনের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে সোলার চরখা ক্লাস্টারের মাধ্যমে কমপক্ষে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে গ্রামাঞ্চলে নিরক্ষর কিংবা স্বল্প শিক্ষিত ব্যক্তিরা একত্রে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। ভারত সরকারের সোলার চরখা মিশনের লক্ষ্য গ্রামাঞ্চলে সোলার চরখা ক্লাস্টার তৈরি করা। গ্রামাঞ্চলে প্রায় 1 লক্ষ মানুষের

কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, কর্মসংস্থান বাড়িয়ে গ্রামাঞ্চলে বেকারত্ব এবং দারিদ্রতা দূর করা, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটানো, যার ফলে উন্নত হবে গ্রামীণ অর্থনীতি। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য 550 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে ভারত সরকার। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের আওতায় 50টি ক্লাস্টার স্থাপন করা হবে। প্রতিটি ক্লাস্টার গঠিত হবে 1000 সোলার চারখার সমন্বয়। প্রতিটি ক্লাস্টার নির্মাণে খরচ হবে 9,63,00,000 টাকা। প্রতিটি ক্লাস্টারেই কমপক্ষে 200 থেকে 2000 অধিক কারিগর কর্মসংস্থানের সুযোগ পাবেন। একটি গ্রামে একটি সোলার চারখা ক্লাস্টার প্রতিস্থাপন করা হবে। ওই ক্লাস্টারকে কেন্দ্র করে আশেপাশে আরও গ্রাম থাকবে, কমপক্ষে 8 থেকে 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। প্রতিটি ক্লাস্টারে কাজের সুযোগ পাবেন 2000-এর অধিক গ্রামবাসী। মূলত স্পিনার, তাঁতি, সেলাইয়ের কাজে দক্ষ এবং আরও অন্যান্য দক্ষ কারিগরেরা এই সোলার ক্লাস্টারগুলিতে কাজের সুযোগ পাবেন। প্রতিটি ক্লাস্টারে 1000 সোলার চরখা থাকবে। 2000-এর অধিক কর্মচারী একটি ক্লাস্টারে কাজ করতে পারবেন। সোলার চরখা মিশন ভারতের দেশীয় বস্ত্রশিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। শ্রোতা বন্ধুরা, নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন সোলার চরখা মিশন যোজনা সম্পর্কে। এবারে শুনবেন লোকগীতি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবি কিরণ সকাল 7:05, শিল্পী পীযূষকান্তি সরকার। অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40 যুববাণী। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30, বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11টায়। আধুনিক গান বেলা 1:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, ছড়ার গান বেলা 1:50 শিল্পী জপমালা ঘোষ, চিত্রগীতি বিকেল 5:10, মানবী বিকেল 5:45। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05, ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি শিল্পী বিষ্ণুপদ মান্না। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 8:05, রাত 8:30 আধুনিক গান শিল্পী সুপ্রতীক দাস, নজরুলগীতি রাত 9টায় শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, বাংলা নাটক রাত 9:30, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 শুনবেন গান শিল্পী ইলা বসু। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি খোরাং, বেলা 12টায় হাঁচুকনি খোরাং, সন্ধ্যে 7টায় রয়েছে ডাক্তারনি পান্ডা। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.9°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.1°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 62%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 26°C মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।